phong ca ham cho tôi nó nó khán ai cho nó cho tôi ta có bộ câu tiền mà lại kinh số nó làm số 101.6 megahertz fm ở trên đó tin nó phong ca chẳng quá tệ ni cho ra ni phong ca chẳng cho ra vào nó cho tôi nó làm số 101.6 megahertz fm ở trên đó nó rung lúc đó ngang nó rung ni bộ câu cơ mà muốn ở cho ra vào tin nó sal cam mà panda nó tự tôi là ni bao giờ থাকতে থাকতে তিনি সরকার পান্ডানো চেঙ্গে রেলাইয়া না তাংসা খানা তো তোক রুচা পুনে বিশিং দেই আপনি আগুলো যেন দাদাক সিদা খেলাই চিনি সরকামা পান্ডাও যেন হাবলাইয়া না হাইকে খানা দিয়েও জড়াবো চিনি তিনি ফুঙ্ক চাং জড়াবো লোক মূর চাপ উনি পিছিয়ে দেখে লাইয়ে চেঙ্গেরি লাইয়ানে চিনি তিনি সালকামা পান্দানো

যে ককলাম উনাই ফ্যামিলি প্ল্যানিং নতেই ফ্যামিলি প্ল্যানিং তেই চিনি যে বড়ঙ্গে আসে ফ্যামিলি যে উঙ্গে আসাই ফাইতানি চিনি যে মান থাইত মানে অবনো হজা খেলাইনি বাকিন তিনি অ সাল হাইকে তিনি দিয়েছিনি তিনি সালো ফ্যামিলি প্ল্যানিং নতেই ককলাম সালাইনাই খাখলায় নরক ফ্যামিলি প্ল্যানিং নতুই কগলাম সাবানাই হিনে ও ফ্যামিলি প্ল্যানিং চিনি যতনে ফিয়াবা চিনি বড় রক বিশৃঙ্গ বাক্সা বাক্সা অবহাইকে সালায় যাবো ফ্যামিলি প্ল্যানিং খেলায় যোগ্যাক হিনব ও বেলাখানে বিশৃঙ্গি কক ফিয়াবা অবহাই খেলায় চামং রক চাথাই রক গরিদানি যত্ন সালায়ও ফ্যামিলি প্ল্যানিং নাঙ্গ হিনে হাগিন অর জরাব সাউই মানো যে নরকনি খানি কক রগ্ন হ্যাঁ দেয়

তবু মার গেছি দেখা সে কক সানানি মুচু গজা সানানি সেগান ককদু ফেজা খেয়ে নিলে এনে ককদু সাবত ককদু চৌই থাকা ককরে ককদু ফাই তোমনি চিনি ভারত হাকতর হায়ুংনি বিশিঙ্গ চিনি ভারত হাকতর পপুলেশন এবার জনসংখ্যা এবার বরক গবাং হিনেই সাজাগৈ তো তাবো অজরব ককদু ফাইজাক নাইলে এনে ককদু স্বাগত হ্যালো বেলেকিন খরাং তামে জানি হাইকলাই ফাই তামাকে উংনানি বকনো তামাকে তাব অজরব নেটওয়ার্ক বেলেকিন জিংজাল উংজা খাওয়াতে মগজাক সাল মগজাক নি বাকে সাইমালিয়া তাঙাইজানী অবহাই ককরে চাইটগৈনে ফিরে হাইনে হাই চিনি অ যে মুচুমা এবারেবা চিনি অ যে জনসংখ্যা যেন সাইমালেবানী আর ফিয়াবা যেন ভারত হাকতর হিনে সাইমানো যতনি গবা উঠানে আবনি আগলো দো চাই না জরা কাছে ফিয়াবা দ্রুক দ্রুক লাইয়ে আপনি বাকি চিনল গবাং খাই চামুং রকনি বিয়ার নুকজাগৈ দো বরক বাংমানি বাকে টংনানি টংথাই গরি অবহাইব নুকজাগৈ দো জিংজাল জিংজাল বিয়ার সাইমালিয়া তামজানি ওখা চিনি ককদুক নি লামা নরবাই ককদুক কিরেঙ্গি মাইনাং দোকা টেকনিক্যাল নি কিছু সাই ইস্যু দাতং সাইমালিয়া অবহাই নং তুমুং নিনি ফেমিলি প্ল্যানিং তুমুং নিছি সা প্ল্যানিং খাই খাই চিনি নক নুকুঙ্গব যং টংথক চাথক খাই যলিবে মানায়

0: কক চিনি যে খরকসা বরক খরকসা বরক যে সেবক খালাই মানে সেবক খালাই যে নুখুং চালক মানে বা নুখুং যে নাইকলই তো মানে আবু ফিয়া বা খরকসা বরক নি বাগাই সিমিন লিমিটেড আসক রাং আজি ওই মাইয়া আবুনি বাকি চিনি তুমুং বরক বাঙ্গি থাকা হিঙ্কে আর থানি ফিয়া বা চামুং রক জুমজাল নুজাগৈ মানো ফুংকাহাম তাকুনো হ্যালো নাকার মৌসানো তাকুনো তাকুনি কক দুক চাকি ওই থাকা হ্যালো তাকুনো লাভসগ
1: হ্যালো
0: তাকু খাই তো আংনি খরাং নখারনি খরাং খাওয়াইদেমান হ্যালো
1: হ্যাঁ প্রাইমা বেলে আঙ্কেল একাই বদল হামজা থাকে বা
0: বজাগানি রাইমা বেলি নি না তাকো
1: রাইমা বেলি
0: আচ্ছা প্ল্যানিং ফ্যামিলি প্ল্যানিং চিনি নুখুনো ববাহাই খেলাই সাজগৈ লংনা বঙ্গ তেগাইছে চিনি যে কামিয়াম চাইরগ তাবো ফানো তঙ্গো যে যেন কামিয়াম চাইও সিমিয়া বাক্সা বাক্সা রনি নক নহগো যেন নগো চেরাই রক জেরাই রক আসাইথানি গবাং অবহাই রক যে বড় প্ল্যানিং খাইনানি রেয়া বড় ডক্টর রক তাবু ফানকিরি সাবই মানো তাকো খে আকন বেলা খেয়ে হামবাই দেখুন ফুঙ্কা তাহু বহু মানে কিছু ইংয়ে চিনি পুইলাব চিনি কক দুঃখ গরং মানে চৌ থাকা তো কক করে পুইলাব খাকো হ্যালো
2: হ্যালো
0: তাকুন লামসগো ফুঙ্কা হাম
2: ফুঙ্কা হাম বেলাই কে বাইনব বেলাই কে তাকলে ফুঙ্কা হাম ফুঙ্কা তাং জারাও বেলাই ওকে চিনি কক বটমা বাই আমনা তুই খাই যাও না
0: দহাই হিয়েঙ্গে তাকুক রবীন্দ্র তৈসা খানাগ্রা দি আবনিয়াগুলো জমাইগ্রং দিদু দন আং সাবই বরি নাই বপলে ব টপিক নদী তিনি কগলাম সাই সালাই দ বেলাকিনা হামবাই হ্যাঁ দ দ দ বেলাকিনা হামবাই হ্যাঁ তাকুক রবীন্দ্র ন কইনাই হাইনো হাই জমাই গ্রেংনানি বাকি তিনি টপিক যেন ফ্যামিলি প্ল্যানিং নতি কগলাম সালাই দো ফ্যামিলি প্ল্যানিং যেন বহাই খেলাই খেলাইনানি না তেই

0: চিনি তিনি নি যে পান্ডা অবঙ্গ তিনি এবার তিনি নিজে সাল ওয়ার্ল্ড পপুলেশন দে অবনার সবই তিনি প্লেনিং ফ্যামিলি প্লেনিং নতি কক সবই দো সিনি নুখুং খানানি থাকাইকে সিনি নুখুং খাতানি ববহাই খেলাই প্লেনিং দৌনানি নাম দেখাইছে ফাইসিং জি যে নক নুখুং ফ্যামিলি প্লেনিং চেরাই খেলাইথানি যে প্লেনিং দৌনানি নাঙ অবহাইন যিনি নুখুংনি বাকি বখাক বাকি সাইড বখাকব যেন প্লেনিং খেলাইনানি নাঙ তামিকে থাইজিং তাকুক সামাহাই যেন বড় নুখুঙ্গ বরক বাংকাইয়ে ফিয়াবা যিনি আজীবন কিসি সাবাই যেন অব কুলগিয়া উঙ্গই থাঙ যিনি যে বাক্সা বাক্সা বড় রক্ত যেন তাবফানো কাহাম খেলায় বানিয়া রক খেলায় মায়াকো আবথানি যেন কাইসানো ডিপেন্ড উংলাইজাক যেন সেবক সেবক ফিয়াবা কাইসা লিমিটেড রাং রিজাকো মান্থলি নি যে অনারিয়াম বা যে দরমাই হিনজাকমানি আবো ফিয়াবা কাইসা লিমিটেড কাইসা বরকনি বাকি এবাকেবা কাইসা নুখুনি বাকি সিমি আবোব কাইসা নুখুনি বাকি সিমিব তুমন বরক বাঙাই থাকে আর চলিউই মানিয়া উঙ্গই থাঙ হ্যালো বকুনালাম সঙ্গে ফোন কাহাম ফ্যামিলি প্ল্যানিং হ্যালো বকক বলে না সিনে মংসা হ্যাঁ সিনে মংসা কাহিনী আগে যাবেন
1: আনি মংসাই বকক সয়াকে ইয়াং মান্দা গেছিলাম
0: হুম বেলা কেন হামবাই
1: কচং ফ্যামিলি ন নাই চলাং না কেন নখং বচ নখং খালা না কাই তো জং যা যা বাই না যা যা থাকে যেন ফ্যামিলি ও হামাইমান ওখানে বসা বুতুই যত
0: বকুক নাকার মংসা নকুক বেলাখিন কইনানি মুচুঙ্গ হ্যালো হ্যালো বকুক ইয়াকারি থাকা ককরি অজরাও যেন থালাইয়ানো সিরি তিনি হায়ুংনি পান্ডাব

আকাশবাণী আগরতলা ফুঙ্কুচং জরানী যতন খাকাহামিয়া ফারি চেঙ্গো তিনি ফুংনি হায়ংনি খরং পান্ডা অপান্ডা ওয়ং দো সাশাই নৈরা দকচিচুকু কিলো হর্ষ নৈরা থামচি দক ফুটা ব্রী মিটারও সারাসা ফুটা দক মেগা হর্ষ বাকসাখায় আওয়াই দো তিনি সালমারি ইংখা তিনি ফাশাল জুলাই তাল সাতচিসা নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বী তালং তালনি সালনৈচি চিব্রুইরা থামচি বা ত্রিপুরা বিশ্বী হায়ংনি খরং পান্ড হাবনা সকাং পুলা নফাদি খালায়ন কক হাম তিনি খালায় স্বামীজি সালংমণি কগ্র স্বামী বিবেকানন্দ সালংখা চিনি হানি বিগ্রা রগনি বাকি কেব ওয়ান সুইয়া যে চিনি দফানি বথমা যে কলমতে খিবি উই সামু খালাইমানি বাকি সাইমাচাও যে মুচি মেথ সালচা সামুগ থাঙ্গিয়া হংকেন আউলিও কেবং মফায়ু বরকনি হামিয়া চায়া বিরিমানফুরু খরকসা ফানো বরকনো খাকচাং মার নাইগ্রী ইংরেজ রগনি কুসংচিনি কগ্ন সাইমান ফানো চিনি থাকু বাগতনি কক রগ্নলে চেরি ফানো নাইয়া ভারতানো কুচুগতি সেনা হংকাই অহানি বরক রগনি বাকি সামু খালাইনানি নাংনাই সরহাই কারাকতাই ফেরাংহাই ফান উংনানি নাংনাই খরকসাতে খরকসানো নাসলামানি ওয়ালাইমানি খিবিনানি নাংনাই যতনো থানজা খালাইমানি আবনো সইতে যতনো সকাকনাই আবং খাপাপ গবাংমা বরক রগনি হামারিনি বাকি বাইথাংনি টংথংমুং খিবিনানি নাংনাই বিজাপুরি ঐসিমি

0: সামংখালাইকে এঙ্গলাক খরকসা বরক কাহাম খানি ফানতেই ওয়ানসুংমুং ফুহার জাক এংনানি নাংনাই বাইথাংনি ইয়াকুঙ্গ বাজাই মাননাইতেই আমুতেই হাই লেখা সরংনানি নাংনাই থৈত থাংনাই ন আবন শালব্রম ন ওয়ানসুই শালব্রম ন থৈয়াতেই কাহাম ওয়ানসুংমুং তুই ন থৈমা কাহাম কথাং টংসাক ন খরক জাফা ন সামং তাইয়াউই তৈয়া হাইনি বাকে যে সামং বইনি হামারি ইং অবন খালাইথাই যত সামং ন কথার অহায়ংনি মূসা সামং ফান চিকন হনে গরই থৈনে হাঙ্গে ওয়াইসন থৈনাই শালব্রম ন থৈয়াতে চিনি কাহাম খালাইথাই রকন পইয়াতে আচাইখা হঙ্গে কাইসমারি কলংথাই অক কাহাম রক সং খালাইকা স্বামীজি এবার স্বামী বিবেকানন্দ সালংমানি কক্রং ন ফাইহাইকে পান্ডানি টেবু বিশৃঙ্গ হাবলায়ন হাবনা সকাং লাইথাই সাল রগ তিনটি হাই সালো লাইথাই বিশি রগ তামা তামা পাতিখা তাই তিন সাল নামনি বাকে মৈতর খালাই তো আবার রগ্ন তিন কিসা খালাই নালে
1: চিনি তিনি সাল নক সবাই কিসি সে কলাম তিনি সাল ওয়ার্ল্ড পপুলেশন দে এবার কেবা চিনি হায়ু গনাঙ্গি বরক রকনি সাল বরক বাংমানি সাল হিনি সাজাগি দো অমর সাগালাই জাকা 1989 এমপিসি ও অবহাই খাই সাজাকে সাগালাই জাকাই দো তে অবন কারিব চিনি তিনি হাই সাল চ অ সাল ন তো চিনি যে জেন্ডার তো মানে চিনি কাইথাম জেন্ডার দো আপনি বিশৃঙ্গ তে চিনি বড় রকমের যে মানথাই অবন তৈ চিনি হজাক তো নিনা বাকে তিনি অ সাল পালাই জাগাই দো হিনে সাজাগাই দো অবন কারিব তিনি হাই সাল উকল উফিলি নাকাই থানে বিশিরক ববাহে পাতিমং পাতিকা অবনাইনে থাকা হিঙ্গে নুকজাগ তিনি হাই সাল মুম্বাই 2006 বিসি ও তিনি হাই সাল ন লোকাল ট্রেন বোম পেখক মাবাই খরক সা নই হাইবরনি লামা চমানি নুকজাকা তে তিনি হাই সাল ন পুইলা ভারতনি ফুটবল বেদেক ফাইনাল থানি জেঙ্গু এবার কেবা অ ফুটবল থানি বাকে বরক বড় জগ্রি হিনে সাজাগে দো ওয়ার্ল্ড কাপ তিনি হাই সাল তেগেছে ও দিল্লি দিল্লি ও দিল্লি অডিটোরিয়াম পুইলা গালিব ইন নিউ দিল্লি হিনে কেসা থুমুক ফুনুক জাখা তো অবনি যে মাংপলি চিনমানি অম বেলাখিন সাজাকাই এবার পিসার জাকাই হিনে সাজাকা তে তিনি হাই সালন আমেরিকানি পুইলা যে স্পেস স্টেশন তো মানে স্কাই ল্যাব 1979 বিসিব তিনি হাই সাল ভারত মহাসাগর বাই কলায় হিনে সাজাগৈ দো তে তিনি হাই সাল 1982 বিসিব ফুটবল যে ওয়ার্ল্ড ফিফা কাপ ফুটবল যে বাতাই লাইমুগো হায়ুং গনাঙে যে বাতাই লাইমুগো জার্মানি ন মেচে নেই ইতালি রক হাই নাই রেম থাম কপলাই উংখা বা ওয়াই থাম কপলাই উংখা তে তিনি হাই সালা ন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াব 1990 গ্যাস নি খনি মানে আবন ফিওগৈরি জাকা আর নি গ্যাস দিখলাই নেই বাকে হেনে সাকলাই জাকা তে তিনি হাই সালো ন 1991 বিসিব

제대요 당의 제 플레인 도문이 그래순구이 버러롬의 랑마 저만이 묵사카 대 어부노 가리보 나이지리아오 2000 BC오 게스니 파이프 파티보이 버럭 미 사이 해버러롬이 랑마 저만이 묵사카 대외세 선육자고 2006 BC오 하이노 하이 바로토 बो बूम पेखोक मुंबई मुंबई ओ भारत ने मुंबई ओ 200 ते हाई ब्रोक नीलांगमा चमानी नुगजाखा ते 2021 बिसी ओ नुगजाखा ब्राजील नो मेचे ने अमेरिका कोपा अमेरिका ओ Argentina ro hai no hai kaplai umani nukzaka Brazil na harogai. Te takubuko marege sing tabuni ojara wo FIFA World Cup hai no hai jengi tongo. Te obuno kare sini jeng tabu nukzaka sini tini ni o je lai thangma jara rong ni kok ojara wo. Te kai se hiyenke jeng tabu thanglai na sak hamkurai ni phai jengo. Sak hamkurai ni phai jengo jeng thangka hiyenge kisi sa night nele yana. Cardio myopathy ebakaba heart ni problem diabetes obunatai koklam salayana sini tabuni jorawo nukja goi tongo jeng berai khlaine nok noko jeng o diabetes bemar nukja mani nokoi tongo belai kino nok noku no prum prum no hine mano o diabetes strong bisingo teisa tumuno kebuni bokhani bemar ta khai ngai ta tebuno jengja অবহাইনাজন ডায়াবেটিস গনাৰনি বিছিমা যে বখা নি বেমাৰ তনাই ৰ বৰমনি কংতেনি কক্ৰম চলাইনে বখা নি বেমানে উকলগ কবাংখে তাবুনি জৰা নুজাগৈ তো ডায়াবেটিস বিখাৰ বখা নি বেমাৰং থানি ফিয়াবা আৰু উকলগ ডায়াবেটিস ন টক্সা জাগৈ তো এবা থিয় কতৈ কবাংনি বেমাৰ ৰ অ বেমাৰ মানজাখে তুমু অমন ইয়াগতনি আহিগে পুইলানো বখানি বেমাৰ মানজা গহিনি সাজাগৈ দং ডায়াবেটিসু গাইগে জং পুইলানো বখানি ও আছে এফেক্ট খলায় হেনি সাজাগৈ দং তাবু চেরে রকনি বিশিংগো ব ডায়াবেটিস বেমাৰ নুগজাগৈ তোমানি নুগজাগৈ দং রংবি ক্লেসারে রকনি বিশিংগো ব নুগজাগৈ তঙ্গ খরকস খরকস হিনে সাজা গই তঙ্গ তামি কি আবো বুমা বু ফানি বিশিং তমু ন তহাইগে আবো বহগ তমর রগ চামানি কন্ট্রোল লক রে হিয়ে কে অবহায়ং হিনিব সাজা গই তঙ্গ ডায়াবেটিস বেমার রোগ নি বাগে হার্ট ব্লক হার্ট অ্যাটাক হার্ট ফেলিউর হাই জিনজা মুখসা গই মানো ডায়াবেটিস নি বাগে বখানি যে বেমার উঙ্গ আমনো ডায়াবেটিক কার্ডিও মায়োপেথি হিঞ্জা গই তঙ্গ সাক নাইকল নাই রোগনি মতে ডায়াবেটিস বেমার মানজাক জাক রোগনি থুয় জেসক কতই বাঙ্গো আসুন বখানি সামুং কেবেল উঙ্গো আথানি বখা থুয় থুই রহরমায়া উঙ্থানি এবকেবা থুইনি থাংলাই সুখলাই থানি ফিয়াবা ব সামুং কাহাম খলাই খলাই মাইয়াং তো জেফ্রুচিনি বখা হিনি সিং সাও অ বখা ফিয়াবা চিনি থুই সরাই সরাই খলাইনানি ব সামুং খায়তে চিনি পুরা বসাগ থই সাপ্লাই রিথানি ফিয়াব বিনি বেলাখেন কতর ইয়াক হিনি মানো তে অ থিনি বিশিম যে অক্সিজেন তো মানে অবরক তমুন কাহাম খলাই থিয় থাংলাই সুখলাই থানি তমুন চুবাউই মানিয়া হিনি কে ফিয়াব সিনি অ চিনি যে ওয়াশে ওয়াশে ব্রেইন স্ট্রোক রোগ উমে মানো হিনি সাজাগাই তো বখরক তুমুন থই কাম কলাই সাপ্লাই নিয়াঙ্গে আ থানি ন চিনি অ যে সাক মাইকল নাই রোগ পাইছেন নাই জাগাই কাম কলাই জং বিথি বরাই চাওই মানি নাঙ্গো আবুনি বাগাই ন জং কেও কেও নি তুমুন বখর রোগ হিম শ্বাসকষ্ট বখরক সামানি তকাইঙ্গে জং সাক মাইকল নাই রোগ পাই নাই জাগাই জং চিনি কোলেস্টেরল রোগ যে তমনি বখানি আবরং ন জং কমিরে ওই চিনি সাকন জং কাহাম খলাই দনানি নাংলাই তে সাকন ফং রগ জং হিমৈ তে সাক নাই কল রগ জে তে হে সাও অবহাই খলাই তো হাই গে চিনি বগে বেলাই খেন জানাই হাই কে আসু জরন রক খনা বগে ক ক থাই জা থাই নি চিনি বখান তুই ডায়াবেটিস গিনা রনে হার্ট নি প্রবলেম তুই ক ক থাই জা থানি কার্ডিও মায়োপেথি নতি

আরে হেকে শুনতাব খাবলাই নাইলেনে চিনি বেসকাঙ্গ তেবতঙ্গ তাং বেতিনি কক কক থাইসে থাইনি ফাইদে হেকে তিনি খানালাইনে সবাই কাইমান রোগী ককলাম সবাই এবার লং বিন সং শালব্রুম ন চালায়ো বিনি বাগৈ সং কাইনা হাঙ্কা পুলিয়ানো সাথে কালায়ো কাহামতে কবাং বথাই মাননা নি বাগৈ হিঙ্কে কাহাম বেরেমনি বচলি কাইনানি নাংনাই বিশং করেঙ্গৈ ন অ সবাই থাইপানো সং তাবক ও আতেন জরা এবার কুতুং জরা হকে সঙ্গবনতে বো বথাই রক মানকু গো হানি বাগৈ সবাই কাইনা বাগৈ হিঙ্কে বাড়ি ইংনা নাংনাই বুফাং ওয়াফাং বাই কবল জায়গা সাতং নাংজাক আবতেই হাই বাড়ি তেই হানো কাহাম খাই সামনানি নাংনাই ওয়াইব্রৈ ওয়াইবাস বন চুয়া চুয়াই বন হা রফ রফ খালাইনানি নাংনাই হা চুয়াইফুরু এবার হা সামফুরু মিসকি এবার ফার্টিলাইজার রিমা কাকে কাহাম কুক বুঝলেন সঙ্গ কিসা হাকচাল হাকচাল খে কাইনানি নাংনাই তেই বুফাং তরি ফাঁকি হাঙ্কে সঙ্গ বন বুফাং ইয়াফাং রক জাবরা রক সাই আকুনই তনানি নাংনাই ওয়াটনি জরা তাবুক তো সংসাইমন শালব্রুম নাতই ফাই দো হাইবাং অ জরাও হাই বুফাং ইয়াফাং রক গ তৈ তর ইয়া তৈ খালাইনাই তৈ কচকি থাকাই তৈ খালাইনে সঙ্গ হা রং নাংক্রুবই রানানি নাংনাই তৈ জাবরা রক কাহামকে সাই তনানি নাংনাই তৈ ওয়াতৈ থাক কাহাঙ্কাই এবার সাতং বেলাইকে তুমফুরু হাই সঙ্গবন তৈ লোনানি নাংনাই সঙ্গ নুগ অ সবাই বুফাং গবং মা ইংস কুকসর দাতি নার তেই মুসরুম রক প্রথম থুবুইনাই বিনি বুচুক রগ্ন কররেখিব হানি বাকি সঙ্গ হাতিও কবং মা বিথিমানো আবরগ্ন জরা জরাও পাইনে সাননানি নাংনাই আশোক জরা সঙ্গ খালাইকা তাং বেতিনি কক ফাইদে হেকে তাবক সঙ্গ হাবলাইনে কক থুম রগ তামহন আনি আফ দঙ্গ তিনি অবংখা ত্রিপুরা টিচার্স নন গভর্নমেন্ট এসোসিয়েশনের বখাক্তই স্কলারশিপনি কাছে সাকলাইম আবংখা অ টি টি এ বসংনি বাকতে বরক বিশি ব্রুম নাই তাই সরংনাই জগ্রগ্ন বরগ্ন স্কলারশিপ রহিত ওয়াইসা বাই নরক চুবাচুর আংরক বিশংতি চুবাচুরমানি অ স্কলারশিপ আবংখা যে সঙ্গাইতে সঙ্গাই জগ্র তাবো ক্লাস ইলেভেন পড়ি তংনাইর বরক 70% নাম্বার মানে মাধ্যমিক পাস অঞ্জাক বরক অ স্কলারশিপ নি বাকি অ্যাপ্লাই খালাইমানো বরক ন ওয়াইসাবাই রাংখক বাসাই রাজাক নাই হিনিয়ে সাজাকা বিনি বাকি কয়মংলাই বরংনি সঙ্গনগন মানানো জুলাই তালনি সালচি সিনিনি বিশৃঙ্গ অকয়লাই রক রানানি নাংনাই বিনি বাকি ককদুক নাম্বার রাজাকা 8837048072 হায়াকেবা 9436453 75 ও ককদুক নাম্বার নিবিসঙ্গ বরক কল খালাইনাই বরক বাই দেব কাহামকাই শুক্রবৈ সাইমানো গভর্নমেন্ট অফ ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট নিবাকাক্তৈ এসটি সঙ্গনাই তাই সঙ্গনাই জগ্রংনি বাকি প্রি মেট্রিক স্কলারশিপ নি বাকি ক্লাস নাইন তে ক্লাস টেন ও পড়ি তংনাই রংনি বাকি অ স্কলারশিপ অব অ্যাপ্লিকেশন রানানি নাংনাই অগাস্ট তালনি সাল থামতি সা নই সা নিজেদক ইংরেজি বিশ্বনি বিশৃঙ্গ বংনি বাকি পোর্টাল জাকা https://scholarship.gov.in ও ওয়েবসাইটও বরক দেব নাই নাই কাহামকে সাই শুক্রবই নাই মানো বরক বরংনি কয়মংবলাইনি লগি এস টি সার্টিফিকেট রানানি নাংনাই বরংনি ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট রানা নাংনাই এস ডি এম হেকবা ডি সি এম হেকবা ডি ডাব্লিউ ও হেকবা এস ডি ডাব্লিউ হেকবা ডি সি নি ইনকাম সার্টিফিকেট আবনি লগি বরংনি মার্কশিট রানানি নাংনাই তেরানানি নাংনাই বরংনি সঙ্গমানি নগ এবার ইনস্টিটিউশননি সার্টিফিকেট হোস্টেল আরংনি বাকিব বরংনি আরনি সার্টিফিকেট এপ্রুভ খাইজা গ্রানানি নাংনাই তাই দঙ অগাস্ট আলো

0: কয় আমচেয় লোক আদালত সংসার জাগানহানে সাজাকা অবংখা অগাস্তালে সালনচি সানি সিমি সালনচি থাম কয় তংনাই লোকরকনি বাগৈ বরক অনলাইন হ্যাঁ কেবা অফলাইনে বিশংতৈ বরক অ লোক আদালত থাঙ্গাই বরক বাই মানজুই মানু হনে সাজাকা বরংনি বাগৈ হেল্পলাইন দাজাকা 15100 তে বরকন পোর্টাল রাজাকা https://khwaitrp.dcourts.gov.in ও ওয়েবসাইট থাঙ্গাই নাই বরক বরকনি লোক আদালত বরকনি মাজরা তিসা জাকাঙ্কা আর থাঙ্গাই নাই মানজুই মানু হনে সাজাকা তাবং না নালেন সেবক বরক তলাং মানে কিসা কক্র আনিয়াফা তঙ্গ পিএম শ্রী স্কুল জহ নবোদয় বিদ্যালয় নর্থ ত্রিপুরা ও কিসাবক চাচক থাইরক সুপুং যাক নাই আবো ওয়াকিং ইন্টারভিউ নি বিশংতৈ তালাং যাক নাই আবংখা ও জুলাই তালনি সাল চিদক নি বিশুঙ্গ জুলাই তালনি সাল চিদক সাল ফুংনি দামচি সাও বরক বরংনি নাংমানি সার্টিফিকেট রক যতন তালাঙ্গাই নাই আর স্কুলত থাঙে নেই বরক বরংনি ইন্টারভিউ আচকই মান হনে সাজাকা তেলাং যাক নাই আচক থাই রকমকা যোগা টিচার তাইতঙ্গ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার তাইতঙ্গ এ আই টিচার বরক ন ও আচক থানি বাগৈ বরক আর থাঙ্গাই মালাই মান সং আস জরা খানা লাইকা সেবক বরক তেলাং মানিক তৈ ফাইদেহ কেতাবুক সং বসকাঙা থানা সকাং নগতি বানি করব কিছু নাই নাই
1: নগতি বানি বখাক তৈ তিনি সাজাকা নখা বেলাখিনি মগজা খাতে ওয়াতে ওয়াওই মানু হিনে হজা খালাই যাকা তাই চিনি দিনে তুমারি দঙ্গ মেয়া জরা যেন নুকজাকা 30.9 degrees Celsius সাগা বকাগ তাই খামাব দঙ্গ 26.5 degrees Celsius তাই তিনি চিনি তুমারি দঙ্গই মানো 30 degrees Celsius তাই খামাব দঙ্গ মানো 26 degrees Celsius তাই চিনি নকবার তৈ হুকুনি মারে দঙ্গ 99% সাকা বকাগ তাই খামাব দঙ্গ 88% তাই ওয়ার্নিং খালাই যাকা তাই সাজা খালাই যাকা ওয়েস্ট এবাকাই সিপাহী জলা তেই সাউথ ডিস্ট্রিক্ট বেলাই খাই গবাং খাই ওয়াতে ওয়াই মানো তে হজাক বাকি সাহা সাজাকা তেই তে উনকুটি নর্থ খোয়াই ধলাই ঘুমতি রকব ওয়াতে ওয়াই মানো ফিয়াবা আসক ওয়ানা জানাইয়া ফিয়াবা সাউথ তেই সিপাহী জলা ওয়েস্ট ওয়াতে গবাং খাই ওয়াই মানো হেনে সাকলাই জাকা অমঙ্কাচিন তিনি নগর তিবারনি বাকি সাকলাই জামনি কগ্র
0: চিনিয়া ফব জরা খজরই ফাইরক ফাইরক হাইপানো বাচানা নিশকাং রচা মুংতাং সাখানাই নালেন তিনি খনালাইনাই কন্থতি জমাতিয়ানি খরঙ্গ তিনি নি পান্দ তং মানে আং মনিকা
1: তে আং মামত
0: ফাইদে হেকে তাবক রচা মুংতাং সাখানালাইনাই কন্থতি জমাতিয়ানি খরঙ্গ

তাহবহু মারে কিছু ইংসং হাই না হাই কেফলে ফেবে গেছেন তিনি সাল কামা পান্দাব সাল কামা পান্দানি কক দুগ অজরাব হাফরা নিশকাং কিছি সা লামো

थक बरोक बक्सा बक्सा नुकजाग माने बायफुरसिलि खलाय रखिबदा

0: แต่ก็ใช่แค่อ่างนุ่งมันอีกเจนอ๋อสังไม่ต่างสังนุ่งคงตกไหลอยู่ไม่รู้ตกไหลเท่าไหร่สังกำลังมาที่นี่นุ่งคงสักอันไรสังบ่มาบุกมาโน่เรสต์เกลียบอ่อมเรียอ่ะบ่ไปซะเซนซิเทมงี้ตรงมันนี่นุ่งสังใครจะขังใครที่นี่ที่นี่บีฮิกบุษนาซีแม่ขังจักรวยเท่าไหร่บ่มาบุกมาขังจักรมาบ่วยอ่ะบ่ฮันยอบีนี่จะพูดสลายรอกต่อรออ่าตัวรีแต่ก็สนุกของเขาเยอะบ้างอ่านมาสั่งเรื่องว่าเนาะบ่มาบุกพนักพอกุยเนาะให้อ่าบ่มาบุกพนักเรสต์เกลียพอกุยเพราะฉะนั้นไอ้บินิสนุกน้องสิมีบ่ทำจากมันสนุกกว่าเอาไปทำจากมุ้งเอาไปทำมันสนุกเอาไปจะเซ็นซิสเต็มงี้ตรง
1: อ้าว
0: เดี๋ยวอาบุนสิเนาะเอาไปแพลนนิ่งตัวนั้นนะสนุกของข้ากามินเอาไปสิเนาะบอสของสนตัวนั้นนะไอ้สนที่บราซบอสของใครดีjoto na sung ga sa bosong abo sini di brasa bosong ta sung debak ta ko buk su tlayo
1: ai da da
0: sung di brasa bosong ong kai nang mok prosa ni bai nai te ko zwa ni dara manai mane awa hai sung bebak kreng la ja sung abo sung ta wo para ro ko no sung mana ta wo sung ni bebak ko sa ja wo sung ke awa hai sini planning to na na ja sung no kung khai bo sung kai ja wo os ten system na sung ko ya wo kai ja le bo mo bo kono am ba ja আর উনিয়াওই বগন নরিতনিয়াওই আজিসং অবাইকে প্ল্যানিং করা না মাইসং বমো বখনো মানে কাইজা খঙ্গে দছিনি ফ্যামিলি তেবো তোর নাই হেকন অত ফরমন বিছিনো সিনজতন মিলে উইনাই কুসময় হামজাগে তোহাকাই কিনি নুকং কিনি দফাসং তেবো মানে হামজাগমা দফাবাই পরে মানে সিয়ান সিয়াসং খাজম বান
1: আও আও আও দ বেলাকিনে হামাই তাকুন আও ফ্যামিলি প্ল্যানিং তিনি কক সাহিত্য থাকি ফিয়াবা গবং কক বরক নি কক তিনি সঙ্গে খলাকা পাইথা কক দং সি তো ইয়া পাবা জরা করে কে ফিয়াবা হ্যালো তখন লামশক ফুংকা হাম ফুংকা হাম
2: গুগরানি কর্ণ সাহিত্য মানে
1: হুম
2: হুম ফ্যামিলি প্ল্যান অফ সাহিত্য মানে না
1: হুম
2: আবো তো তুমি 12 সরকারে যে রাইজে তো তোমরা তো বরক সংবিধান নিবাবে না আবো প্ল্যান না মানে কি সানানে থাকে আঙ্কে
1: হুম
2: তাই তো নালে
1: ขาดไปจนไหนขาดไปจนไหนแข่งกันตัวอ่ะบ่ชินบ่ส่งเลยไปใช้อ่ะใช่มาแล้วชินบ่ส่งแล้วไปแล้วชินบ่รถให้ตรงนั้นนึกได้ก็ตรงนั้นอืมก็มันบิชิงก็บางมาบ่ได้รอกก็จะเตะบ่กูบ่ได้ต้องให้ทางนี้เตะบ่กี่ชาวทางนั้นบ่นึกได้ก็ตรงนั้นครับอ่ะมันไปเตะบ่สิงกูก็ให้ตอนไปขาดไปนะสิแม่ก็ให้ตาบ่เอาจ่อเราบ่อ่ะบ่หายทางเตะบ่ชินจะถ่ายดอกต้องถ่ายไอ้จะถ่ายดอกถ่ายชิงก็บ่กี่ชาวจึงจะนึกได้ก็ทางกระตา পাইথাকো সানানি মসঙ্গ চিনি তিনি ফ্যামিলি প্ল্যানিং নি যে পান্ডা কক থুম কক সামানি কক দুঃখ দেখে রেংমানি আথানি পাইথাকো কাইসানা চিনি কক সানানি নাঙ্গ যত বড়নি কক তাকু প্রবীর নিসিমি রমই চেন কক সালাই ফাইতে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সেদেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করে।

0: করেন প্রধানমন্ত্রী মোদি।
1: 40 साल के बाद भारत के प्रधानमंत्री का न्यूजीलैंड आना हुआ है और एक प्रकार से आपकी आर्थिक राजधानी में कार्यक्रम बना करके भारत और न्यूजीलैंड के संबंधों को एक नई ताकत देने का एक अवसर पैदा किया है। कि मैं आपका बहुत बहुत आभारी हूँ। ये हमारे संबंधों में एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুক্সেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সে দেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লাগুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের উপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনীর গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানোগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনোরকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাককালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডঃ L. মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে।

এ উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ, এল সালভাদোরের মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড এক উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5 গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রায় ৪০ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব ও আবেগের বিষয়। প্রধানমন্ত্রী মোদী সফরের প্রথম সন্ধ্যায় প্রবাসীদের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পাঞ্জাব ও তামিলনাড়ুর লোকনৃত্য, শাস্ত্রীয় সঙ্গীতের ফিউশন এবং বন্দে মাতরমের পরিবেশনা দেখে তিনি অভিভূত হন। বিশেষ করে নাদ ভোকাল অনসাম্বলের প্রশংসা করে তিনি বলেন, এই সুর দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতীক। পাশাপাশি ভারতের সংস্কৃতিকে বিশ্ব দরবারে জিয়ে রাখার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান। এই দুই দিনের সফরে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে এক শীর্ষ বৈঠকে বসবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম জেলার বাগমারায় গতকাল টাইম হাসপাতালের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই হাসপাতাল রাজ্যের মানুষের কাছে উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। হাপানিয়ায় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর শেষ দিনে গতকাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সঙ্গে NHPC লিমিটেডের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ নিগম জানিয়েছে, এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC-র 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। ভিভিজি রামজির মাধ্যমে গ্রামীণ বিকাশে 318 রকমের কাজ করার সংস্থান রয়েছে, তাই ব্যক্তিগত স্বার্থ ও দল মতের ঊর্ধ্বে উঠে গ্রামীণ জনপ্রতিনিধিরা গ্রামীণ অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সিপাহীজলা জেলার নলছড়ে বিকশিত ভারত জি রামজি আইন নিয়ে এক কর্মশালায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। আগামী 14 জুলাই ও 15 জুলাই আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুজন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, GBP হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর 7টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। GBP হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞরাই বর্তমান প্রক্রিয়াতেও অংশগ্রহণ করবেন। আগরতলায় আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়নে 1996 সালের

২৫ জুলাই জম্মু ও কাশ্মীরে দেশের সেবায় আত্মবলিদানকারী 28 আসাম রাইফেলসের রাইফেলম্যান গোবিন্দ সিংয়ের স্মৃতিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদাধিকারীরা শহীদ জওয়ানের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। আসাম রাইফেলস জানিয়েছে, এই অনুষ্ঠান দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনাদের ত্যাগ ও বীরত্বের প্রতি বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তির বাজারে গতকাল 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়। শান্তির বাজার মুকুট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিকে বিলোনিয়া অগ্নিবীণা হলের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক স্বপ্না মজুমদার। উভয় অনুষ্ঠানে তিনজন করে আদর্শ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। স্পেনের হয়ে গোল দুটি করেন ফেবিয়ান রুইজ এবং মিকেল মেরিনো, বেলজিয়ামের গোলটি করেন কেচেলায়রে। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 57.8 মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিয়া বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাই থাকবোখাগ নিউজিল্যান্ডনি অকল্যান্ড থাংসগৈকা আর বন লামসকা নিউজিল্যান্ডনি মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লাক্সন মন্ত্রীবক্রকনি বেড়াইমানি পুইলা সানজাবো আর সংসার জাক হুকুমু পান্ডা মানজাখা মন্ত্রীবক্রক আর পাঞ্জাবতাই তামিলনাড়ুডি মোসাক্রং রকনি মোসামং শাস্ত্রীয় রোচাপুংনি ফিউশনস তাই বন্দে মাতরম রোচাপুংন নুগৈ খা তংটকজাখা বনাট বোকাল অনসম্বলন বলাইখা ভারতনি মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইনা থাংমাবাই কনৈ হাকত হালক ক্রাক অঙ্গানহনই খাকা জাগো বেড়াইমা জরা খরক নিয় জানে বিশিঙ্গ বানিয়া রং রাংবক সিনমং থাই হুকুমন খবই জুদা জুদা দেখিল চুবা মংক্রা খাইনানতৈব ককলাম অঙ্গান রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তং খরগদালজাক চং ফেরাং আচাইডিমা সেবাই হাকতর তৈবাইসা চং ফেরাংনি নাংকুকমা রাও বাচিনি গবাং সুপুংজাখা মিয়া বাই থাংনি হদালামো মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা অ তালনি শালদক শালমারি রিনিউয়েবল আচাইডিমুং থাইনি চং ফেরাং রাও বাচি দশমিক নই সকপাইকা মোসাং যোশী অ চাসামুংন হাকতরনি তং খরগদালজাক ফান আচাইডিমুংনি সেব কাহাম ফুনুকমারি হিনই খুরজাখা বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তৈদুলমুং বাই ভারত দশাওই হামক্রাইনি লামো বসকাঙ্গই তঙ্গো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি মিশন স্টিয়ারিং গ্রুপনি উলথাম পান্ডা মিয়া দিল্লি কেতালো সংসার জাখা আবনত ঈদুল খা কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা ভার্চুয়ালতেই পান্ডা মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বশাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপাংনি কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি সেববাই হাকতনি বেবাগ লুকুরগ্ন ডিজিটাল শাখাম সিনিমুং ইয়াফারমানি লগি লগি শাখাম সেব নাইম থাংরক জাকতাই স্রাই স্রাই খ্লাই মানখা মন্ত্রী অকরাতেই বশাখা হাস্তিনি রাও চার্চি লুকুরকনি আবা একাউন্ট খ্লাইজাখা আবনকারি হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি নি সামুংরাওরা সাসার জাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং মডেল শাখাম নগঙ্গই আইজিএম শাখাম নগ শাখামিয়ারকন শাখামনি সেব ডিজিটাল রায়দাত ইয়াফার জাগৈ তঙ্গো হাস্তেনি শালথাং হাঙ্কর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং মডেল হাঙ্কর চঙ্গই জুদা জুদা সামুংবুতাং সাসারনাও ন সাইজাখা দিল্লি কেতালো সংসার জাগ পান্ডাবো কেন্দ্রনি মন্ত্রী ইয়াকচু প্রতাপ রাও যাদব অনুপ্রিয়া পাটেল তৈ জিতিন প্রসাদ বো মানজাখা কেন্দ্রনি শাকখামনি সেব হামক্রায় হাপাংনি শাকথারমুংনি লগে লগে হাপাংয়া কাকজাক মথারকব নাংমানি বার জাইয়াসাগৈ তঙ্গু হুনে সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা শালথাং হাংকনি বাগমারাও মিয়া টাইম শাকখাম নকন জেঙ্গি অকন সাকা ব ব শাকা কতাল সেব গনাং অ শাকখাম হাস্তেনি লুকুরকনি বাগৈ কাহাম শাকখামনি সেবরনাও নাংমানি বার জাইয়াসাগানো আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও

0: স্থানের রমই সংসারজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈশাই নৈশিদক মিয়া পাইখা হাকতর হাকতর ফাতানি খড়ক সা সাই নৈ রানী কবাং রাংবক সিনাই রক তেলুকু আদং রকনি মানজাক মুংবাই বেবাগৈ কাই থামরা ব্রৈচি নই ক খালাইমাব মুংসয় রলাইখা হাস্তে রং চং ফেরাং বেড়াইখিরি রিয়েল এস্টেট হুকবার বাঘ মালমাতা হামক্রাই নাইখুং স্নামখর সাখাম সেপন খবৈ জুদা জুদা দিখিল ক খালাইমাব মুংসয় রলাইমানো তৈয়ী ক্রংজাক নাইখুংনি তাংরা রক ককতুমা থুমনাই রকনি থুমো শুক্রবৈ সাই খনা রেখা বিজনেস কনক্লেভ এন এইচ পি সি লিমিটেড ত্রিপুরা চংফেরাং নাইখুংনি বিশৃঙ্গ চংফেরাং পাইমুং তৈয়ী মুংসয় রলাইখা অক খালাইমুংনি বিশৃঙ্গ অরুণাচল প্রদেশের সুনামজাগৈ টংমা এন এইচ পি সি সিনি সা সাই স্নিরা নৈজি মেগাওয়াট ফানগান তৈনি চংফেরাং তাংবুতাংনি সিমি ত্রিপুরা চংফেরাংনি সেপ মানানো অ তাংবুতাং চেংজাকমানি উলনি সিমি বিশিক ব্রৈচি অক খালাইমা সামুঙ্গ ফনাংজাক টংগানো আগরতলা বিজনেস কনক্লেভ হাস্তিনি হুকবার নাইখুংবাই কাইনৈচি চুকু মথা খকসা সাই সারা চি স্নি রোজাক রাং বক্সিন নানতৈ মুংসয় রলাইখা হই সাকা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ আয়ঙ্গমিয়া আগরতলা অরুন্ধতী নগরনি হুকবার নাইখুংনি সেরেই নাইমানি কেন্দ্রব সংসাজাক পান্ডা হুকবার মন্ত্রী আমির শাহী দুবাইনি মুংগনাং হায়ুং বেরেমনি বানিয়া মথানি থানি সের সারা চারচি নৈ খাসা মাইরুম থাই সা সাই নৈরা জামি তে থাই থামরা ভ্যারাইটিনি অমতি রহনানি সামুংন চেঙ্গে রেখা তাবুক হায়ুংকাপ ফুটবলনি ককতুমা হায়ুংকাপ ফুটবলনি কোয়ার্টার ফাইনেলনি উলনৈ ম্যাচও স্পেন বেলজিয়াম নৈসা গুলনি ফেরবাই মেচেনি সেমি ফাইনেলও কাসাকা স্পেননি অঙ্গৈ গোল কনৈ রেখা ফেভিয়ান রুইস তৈ মিকেল মেরিনো বেলজিয়ামনি গোল রেখা কেতলায়েরে সেমি ফাইনেলও স্পেন বাই থঙ্গানো ফ্রান্স তাবুক ন বাতিবানী ককতুমা বসকাং দাম নৈচি ব্রৈয় সালথাং সিপাহী জলাতে সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ কবাং ওয়াতৈ ওয়াউই মানুহনি হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি ডিগ্রি তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো তিনি আইচুক খামানি তুংমারি টংখা নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈশতি থামচি জরা ওয়াতৈ ওয়াখা বা চিস্নি দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রিজিবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। আর এই সুন্দর সকালে অভিজ্ঞাপনে আপনাকে স্বাগত জানাই, আমি চিন্ময়, আর আমার সাথে রয়েছে
1: আমি সাথী।

আজ 11 জুলাই। এই দিনটিকে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস বা বিশ্ব জনসংখ্যা দিবস নামেও ডাকা হয়। 11 জুলাই 5 বিলিয়নের প্রথম দিনটি অর্থাৎ 1987 এর উদযাপনের জন্য প্রস্তাব রাখা হয়। আর বিশ্বের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে প্রায় 5 বিলিয়ন বলে ঘোষণা করা হয়। 2026 সালের আজকের এই দিনটির মূল প্রতিপাদ্য হল আজ এবং ভবিষ্যতের জন্য তরুণদের আশা ও আকাঙ্ক্ষা উপলব্ধি করা। এই থিমটি জনসংখ্যা বৃদ্ধি

0: স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের মতো চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলিকে তুলে ধরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন ইত্যাদির সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালন করা। জনসংখ্যা শুধু সংখ্যা নয়, এটি একটি দেশের সম্ভাবনাও। তবে সেই সম্ভাবনাকে শক্তিতে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আসুন আমরা সচেতন হই, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটি সুস্থ, শিক্ষিত, সমৃদ্ধ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। আজ আন্তর্জাতিক জনসংখ্যা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার, পরিকল্পিত পরিবার, সুন্দর ভবিষ্যৎ, সচেতনতাই টেকসই উন্নয়নের প্রথম পদক্ষেপ।
1: ইতিহাস যা আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের, অতীতে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী গুণী, বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ 11 জুলাই নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম, মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়। ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1823 সালের আজকের দিনে। সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায় 1832 সালের আজকের দিনে। আর অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয় 1889 সালের আজকের দিনে। 1921 সালে আজকের দিনে মানে 11 জুলাই মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1930 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রেডম্যান একদিনে 309 রান করার রেকর্ড করেন। পরে টেস্ট ম্যাচে তা 334 রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। আমেরিকার প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভারত মহাসাগরে ভেঙে পড়ে, সেটি ছিল 1979 সাল আজকের দিন। বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে 1982 সালের আজকের দিনে। আর বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল 1998 সালের আজকের দিনে। আর 2006 সালে তাকালে আমরা দেখতে পাই ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় 209 জন নিহত হয়েছিলেন আজকের দিনে। 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ 28 বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।
0: শ্রোতা বন্ধু, 1985 সালে আজকের দিনে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে হারাই আমরা। রিপন স্কুল ও কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেন। তার রচিত রানুর জন্য বইটি তাঁকে পরিচিতি এনে দেয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কবিতা হল জাতক, অনুখরের কবিতা, এই জন্ম জন্মভূমি, আমার কবিতা ইত্যাদি। তার কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে প্রতারিত, দুস্থ, বিপন্ন মানুষের বেদনার কথা। তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত প্রকাশিত হয় 1942 সালে। পেয়েছেন তিনি রবীন্দ্র পুরস্কারও। আজকের দিনে 1967 সালে পুলিৎজার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ী জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1976 সালে শিশু স্বাস্থ্য নিকেতনের প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র চক্রবর্তী প্রয়াত হন। এত রইল আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে।
1: শ্রোতা, এবারে তাহলে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। তবে এই পর্বে চিঠি পড়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি

জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়টি। জীবনের নানা মোড়ে নানা পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার পরও প্রশ্ন জাগে, এরপর কি? আবার ব্যর্থতা বা পরাজয়ের মুখোমুখি হয়েও মনে হয় এরপর কি? পড়াশোনা শেষ করে কর্মজীবনে নতুন পদক্ষেপ নেওয়ার সময়, অবসর জীবনে কিংবা সমাজ ও দেশের পরিবর্তনের প্রেক্ষাপটেও এই প্রশ্ন আমাদের ভাবায়। থেমে যাওয়া নয়, বরং নতুন পথের সন্ধান, নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে, অত কিম? এই প্রশ্নবন্ধকে কাটাছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অত কিম আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অত কিম এ বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।

0: হচ্ছে দ্বিতীয় পক্ষের বিষয় অতকিম। আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অতকিম এ বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
1: শ্রোতা বন্ধু, এবার আজকের দিনের প্রথম চিঠি, প্রসঙ্গ যুব দক্ষতা। লিখেছেন শামসুজ জামান, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় দূরদর্শী অভিজ্ঞাপন, জাতিসংঘ 2014 সালে আমাদের সমাজের মূল চালিকা শক্তি যারা, সেই যুবক যুবতীদের উৎসাহিত করতে, তাদের কর্মপ্রেরণাকে উজ্জীবিত করতে 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মনোবিদ্যার নিয়ম বলে, যুবক যুবতীদের ভয় কিংবা দাপট অথবা অধ্যত দেখিয়ে কোনো কাজ করানো ততটা সফল নয় যতটা সম্ভব ভালোবেসে সহানুভূতিশীল কথাবার্তা বলে অনুরোধ করলে সম্ভব হয়। এরা সাধারণত একটু আবেগপ্রবণ হয়, তাই একটু আদর আপ্যায়ন জানালে যুব সমাজ নিজেদের অধ্যত্ব অহংকার ত্যাগ করে নিজেদের মন প্রাণ ঢেলে দেয় সে কাজে। চিরকাল দেশের যুব শক্তির প্রতি অটুট বিশ্বাস, মনোবল এবং প্রত্যয় রাখা একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম সাহেব। তিনি যুব দক্ষতাকে ঠিক নিজের মতো করে পড়তে পেরেছিলেন। যুব সমাজের অদম্য সাহস, স্বপ্ন দেখার ক্ষমতা, কঠোর পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগিয়ে সেই যুব সমাজকে গন্তব্যের পথে এগিয়ে দিয়ে 2020 সালের মধ্যে ভারতবর্ষকে বিশ্বের শীর্ষে তোলার বাসনা তাঁর ছিল। আর সেই অগ্রগতির জন্য যুব সমাজকে স্বপ্ন দেখতে বলেছিলেন। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, সেটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সকল রূপায়ণের মধ্যে স্বপ্নের সার্থকতা। ডক্টর আব্দুল কালাম সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরও এই যুব সমাজের মধ্যে মিশে থাকার ব্রত নিয়ে সময়ে অসময়ে তাদের বিদ্যমান অবস্থার সঙ্গে মিশেছেন, তাদের বিদ্যাদান করতে চেষ্টা করেছেন। তার কাছে খুব লোভনীয় ব্যাপার ছিল এটা। কিন্তু তিনি 2015 সালে সেই যুব সমাজের মাঝে থাকতে থাকতেই পরলোকে পাড়ি জমিয়েছিলেন। আমাদের ভেবে দেখার সময় এসেছে যে যুব সমাজকে আমরা কতটা কাজে লাগাতে পারি। গতস্বচনা নাস্তি, সুতরাং অকারণে পশ্চাৎ পদপত্তি হয়ে আফসোস করে কোনো লাভ নেই। মৌখিক বাগাড়ম্বর নয়, 15 জুলাই দিনটির গুরুত্ব যেন আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আর সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে সমাজের চালিকা শক্তির জন্য যদি গঠনমূলক ও সদর্থক ভাবনা ভাবি, তাহলেই সমাজের প্রকৃত মঙ্গল ও যুব দক্ষতার জয় জয়কার হয়। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শামসুজ জামান, সেতারা, গ্রাম টোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ।
0: শ্রোতাবন্ধু, এবারে যে চিঠিটি পড়ব সেটি লিখেছেন শিশির দাস, ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। সুপ্রিয় বিজ্ঞাপন, তরুণ আলোর দীপ্ত শিখায় আর অদম্য প্রাণের ডানায় ভর করে যে জয়যাত্রা, তারই মূল চালিকা শক্তি হল যুব দক্ষতা, যা প্রতিটি তরুণকে জীবন সংগ্রামের প্রতিটি বাঁকে বিজয়ী হতে শেখায়। এটি হল প্রচলিত পুঁথিগত বিদ্যার সংকীর্ণতা পেরিয়ে বাস্তব জীবনের কঠিন ও তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করার অনন্য হাতিয়ার। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও তীব্র তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা। আধুনিক উন্নত তথ্য বিশ্লেষণ কিংবা তথ্য প্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি সমান

গুরুত্বপূর্ণ হল সৃজনশীলতা, জটিল সমস্যা সমাধানের মনস্তাত্ত্বিক রূপরেখা, কার্যকর যোগাযোগ এবং দূরদর্শী নেতৃত্ব। বর্তমান যুগে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার বলিষ্ঠ মানসিকতা ধারণ করা কিন্তু অত্যন্ত জরুরি। এটি তরুণ মানসিক ও কর্মমুখী দক্ষতা রূপায়ণে পরিবার হল নৈতিকতা, সহনশীলতা ও আত্মবিশ্বাসের প্রথম পাঠশালা, যেখানে স্বপ্নের সুপ্ত বীজ বোনা হয়। শিক্ষা প্রতিষ্ঠান কেবল পুঁথিগত সনদ প্রদানের কেন্দ্র না হয়ে হওয়া উচিত বাস্তবমুখী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মুক্ত প্রাঙ্গন। আর সমাজকে হতে হবে এমন এক উর্বর ও ইতিবাচক ক্ষেত্র যেখানে যুব সমাজের নতুন সৃষ্টিশীল উদ্যোগকে স্বীকৃতি দেবে এবং ব্যর্থতাকে উপহাস না করে এগিয়ে যাওয়ার অফুরন্ত সাহস যোগাবে। প্রদীপ্ত যুব শক্তি একটি প্রগতিশীল জাতির মূল চালিকা শক্তি। কাজেই যুব সমাজকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যোগ্য মানব সম্পদে রূপান্তর করতে হবে, তবেই দেশ ও জাতি সামগ্রিক আত্মনির্ভরশীলতার চূড়ান্ত শিখরে পৌঁছবে। যুব সমাজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে ডানা মেলার সুযোগ করে দেওয়া আমাদের সকলের পরম দায়িত্ব। আমাদের এই মানবিক কাজগুলি করতেই হবে, তাহলে 15 জুলাই বিশ্ব যুব দিবসের সার্থকতা বজায় থাকবে। শুভচ্ছান্তে শিশির দাস, দেবী ছড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: শ্রোতাবন্ধু, এবারে চিঠিটা লিখেছেন দিকপার বাঁকুড়া থেকে ডলি বন্দ্যোপাধ্যায়। প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রথম সূর্য শৈশব, তারপর সকালে কৈশোর, আর বেলা বাড়লে যখন সূর্য মাথার উপর পার হয় তখন তাপ দেয় যৌবন, যুবদক্ষতা। এই যুব শক্তি জীবনের সেরা শক্তি। এই সময় বাড়ে কর্মদক্ষতা, সারা জীবন করার ভিত। স্বামী বিবেকানন্দ এই যুব শক্তির আহ্বান করেছেন দেশকে গড়ার লক্ষ্যে। কঠোর পরিশ্রম বা অনুশীলনের মাধ্যমে যুবক যুবতীকে সচল থাকতে বলেছেন। যুবশক্তি আমাদের দেশের সম্পদ, একে সঠিকভাবে কাজে লাগাতে হবে উন্নয়নের স্বার্থে। স্বামী বিবেকানন্দ যুবক বয়সেই আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় ভারতীয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই যুবশক্তিকে সঙ্গবদ্ধ করে উন্নয়নের কাজে লাগানো দায়িত্ব আমাদের। এটি ডলি বন্দ্যোপাধ্যায়, দিকপার বাঁকুড়া।
1: পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণ কর্মকার লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন, মনুষ্য জীবনে সর্বোৎকৃষ্ট সময় হলো যৌবন। শৈশব কৈশোর পার হয়ে প্রতিটি নরনারী প্রবেশ করে যৌবনে। এই সময় তার শারীরিক ও মানসিক ক্ষমতা পরিপূর্ণতা প্রাপ্ত হয়। এই সময় তার বুদ্ধি, তার কর্মক্ষমতা সর্বোচ্চ শিখরে বিরাজ করে, তাই তার সব বিষয়ে দক্ষতাও থাকে পূর্ণ মাত্রায়। তারপর বয়স বাড়ার সাথে সাথে তার কর্মদক্ষতাও কমতে থাকে একটু একটু করে। মধ্য বয়স ও পরে প্রৌঢ়ত্বে পৌঁছে সে তার কর্মদক্ষতাও হারিয়ে ফেলে অনেকখানি। যুবদক্ষতার প্রকৃষ্ট উদাহরণ হল আমাদের ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান ভারত পথিক স্বামী বিবেকানন্দ। তিনি চিরন্তন যৌবনের প্রতীক, ভারতের যুব সমাজকে উজ্জীবিত করে নির্ধারিত দক্ষতায় পৌঁছে দিতে তিনি নিরন্তর তাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত, ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল।

0: দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে রয়েছে। অবস্থা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। স্বামীজি বুঝেছিলেন তৎকালীন দেশ সমাজ ও জাতিকে অন্ধকারময় বঙ্গির আবর্ত থেকে টেনে তুলতে প্রয়োজন ছিল অপরিমেয় যুব দক্ষতা। তাই তিনি বারবার দেশের যুব সমাজকে দৃঢ় আহ্বান জানিয়েছেন, তাদের মধ্যেকার অনন্ত শক্তিকে জাগিয়ে তুলতে নির্দেশ দিয়েছেন। দেশের যুব দক্ষতা জেগে উঠলে তার দেশবাসী আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। সকলকে শীতল বাড়িধারার শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। সকলের জীবন শীতল হোক। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর।
1: শ্রোতা বন্ধু, এবার একটা বিজ্ঞাপনের বিরতি।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जी और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্যা ভূমিধ্বসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিপাহীজল জেলার জেলাশাসক অফিসে কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 0381-2867303 এবং 6730953909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। মহকুমা শাসকের সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 7630056848। আর জম্পুই জেলা মহকুমা মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 0381-2910322। বন্যা, ঝড়, জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ উপরোক্ত ফোন নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে সিপাহীজলা জেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জেলা মহকুমা ও থানা স্তরে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। রথযাত্রা আয়োজনের জন্য মহকুমা প্রশাসন, পুলিশ, অগ্নি নির্বাপক, স্বাস্থ্য ও বিদ্যুৎ নিগম থেকে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে। আর রথযাত্রা উল্টো রথের সম্পূর্ণ অনুষ্ঠান সূর্যাস্তের আগেই শেষ করতে হবে। এছাড়া স্বাস্থ্য, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যেমন পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল মন্দির কর্তৃপক্ষ ও জনসাধারণকে এই নির্দেশগুলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
4: শ্রোতাবন্ধু, উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যেমন লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ বেত, কাঠ খোদাই, যাত্রা শিল্প, মুখোশ তৈরি, এছাড়াও বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের মধ্যে 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা আর শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র, বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচার বা কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে

0: হবে আবেদন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট 2026। এই জন্য আবেদনপত্র ও বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট www.nezccindia.org.in এ পাওয়া যাবে।
1: কর্মপ্রার্থী বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছে কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্যপদ 14টি, ST 2টি, SC 6টি এবং আদার্স 6টি। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটারের টাইপিং স্পিড হতে হবে 40। আর বয়সসীমা 10 আগস্ট 2026 অনুযায়ী জেনারেল 18 থেকে 40 বছর, SC ST 18 থেকে 45 বছর। আবেদন ফি জেনারেল 500 টাকা, SC ST 250 টাকা। আর আবেদন করা শুরু হয়েছে 10 জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 10 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত।
0: শ্রোতা বন্ধু, এবার সুস্বাস্থ্যের কয়েকটা টিপস। সুস্থ সুন্দর জীবনের জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করা দরকার, যেমন তেমনি তাজা ফলমূল এবং শাকসবজি খাওয়া দরকার, আর অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার। বাইরের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন আর নিয়মিত অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করুন। এছাড়া মানসিক চাপ কমাতে মেডিটেশন বা পছন্দের কাজ করতে পারেন। সুস্থ থাকার টিপসে বিশেষ করে খাদ্যাভ্যাস ভালো করতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে একটু দূরে থাকুন, ফাইবার আঁশযুক্ত খাবার এর কাছাকাছি থাকবেন। জল প্রতিদিনে অন্তত 3 লিটার পান করতে হবে। শরীর হাইড্রেট রাখুন। মনে হচ্ছে এই বর্ষার দিনে জল পিপাসা পাচ্ছে না, কিন্তু না শ্রোতা বন্ধু, আপনার কে সুস্থ থাকতে হলে অন্তত 3 লিটার জল দৈনিক পান করুন। আর নিয়মিত জটিল যাদের শারীরিক সমস্যা রয়েছে, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। শুনলেন আজকের সুস্থ থাকার টিপস।
1: শ্রোতা বন্ধু, সময় বলছি এবার অভিজ্ঞাপন পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দিনটি কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 88%। আর সকালে 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 57.8 মিলিমিটার। একটি সতর্কবার্তা বলা হয়েছে সিপাহী জেলা এবং দক্ষিণ জেলার সবকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং গোমতী, ঊনকোটি এবং উত্তর জেলায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।
0: শ্রোতা বন্ধু, ঘড়িবাবু জানাচ্ছে এবার থামতে হবে অভিজ্ঞাপনের পর্বে। আজ আমরা ছিলাম
1: আমি সাথী
0: আর আমি চিন্ময়। সবাই খুব খুব খুব ভালো থাকুন, আজকের দিনটি খুব ভালো কাটান। আর আজকের দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী এবং বিশেষ কোনো দিন, তাদের জন্য রইল আমাদের আকাশবাণীর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: নমস্কার।

শুভ সকাল শ্রোতা বন্ধু। বৃষ্টি স্নাত এই সুন্দর সকালে তোমায় গান শোনাব পর্বে আপনাকে স্বাগত জানাই। আর এই মুহূর্তে 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত টিউন করে আছেন শ্রোতা বন্ধু। আকাশের কোণে যখন মেঘের আনাগোনা বাড়ে, জানালার কাছে টুপটাপ শব্দ তুলে নেমে আসে শ্রাবণের ধারা, তখন মনটা যেন বড্ড বেশি অবাধ্য হয়ে ওঠে, তাই না? মন কেমন করা, স্মৃতির ধুলো ঝেড়ে কাউকে ভীষণ ভাবে মনে পড়া, এই তো শ্রাবণ। শ্রাবণ মানে শুধু বৃষ্টি নয়, শ্রাবণ মানে অপেক্ষা, এক ছাতার নিচে দুজনের হেঁটে চলা, কিছু না বলা কথা আর এক বুক প্রেম। শ্রোতা বন্ধু, আজকের এই বৃষ্টি ভেজা অলস সকালে আমাদের অনুষ্ঠান তোমায় গান শোনাবো পর্বে প্রসঙ্গ শ্রাবণের প্রেমের গান। শ্রোতা বন্ধু, বৃষ্টির একটা অদ্ভুত ক্ষমতা আছে, তাই না? এটি আমাদের ভেতরের একাকিত্বকে যেমন বাড়িয়ে দেয়, তেমনি মনের গহীনে লুকিয়ে থাকা মানুষটার ছবিকেও আরো স্পষ্ট করে তোলে। আচ্ছা, আপনারও কি এমন হয়, মেঘ ডাকলেই কোনো একটা বিশেষ মুখের ছবি সামনে ভেসে ওঠে? যদি হয় তবে এই গানটা আপনার জন্য।

বৃষ্টি পড়লেই কাউকে মনে পড়ে। তাই শ্রোতা বন্ধু, প্রেমের সব গল্প কিন্তু একরকম নয়। কোনো প্রেম পূর্ণতা পায়, আবার কোনো কোনো প্রেম থেকে যায় অসমাপ্ত। কিন্তু শ্রাবণের বৃষ্টিতে ভিজে সেই অসমাপ্ত প্রেমও যেন এক অদ্ভুত সুন্দর রূপ নেয়। কাউকে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দেওয়ার পরও তাকে না পাওয়ার সেই আকাঙ্ক্ষা, এনেই চলুন এর পরের গানটি শোনাই আপনাকে। শিল্পী শ্রেয়া ঘোষাল।

কি অসাধারণ গান, তাই না শ্রোতা বন্ধু? মনটা যেন সত্যি মেঘের পালক হয়ে কোথাও ভেসে গেল। শ্রাবণের এই সকালে এক কাপ চা থেকে ওঠা ধোঁয়া আর জানালার ওপারে ঝাপসা হয়ে আসা চেনা শহর, আর কানে এমন একটা গান, জীবনের আর কোনো চাওয়া বাকি থাকে বলুন তো? প্রেম তো আসলে এটাই, ছোট ছোট মুহূর্তে ভালো থাকা। আসলে অনেকটা সময় ফুরিয়ে এসেছে শ্রোতা বন্ধু, এবারে এমন একটা গান শোনাবো নিয়ে যাবে নস্টালজিয়ায়। চলুন শোনা যাক রূপঙ্কর বাগচির কণ্ঠে সেই বিখ্যাত বৃষ্টির গান।

শ্রাবণ প্রতি বছরই ফিরে আসে, আর তার সঙ্গে ফিরে আসে বহু পুরনো দিনের গন্ধ, কিছু অসমাপ্ত কথা, কিছু অমূল্য স্মৃতি। তাই হয়তো বৃষ্টি নামলে আমরা অকারণে কিছু করি না, থেমে যাই, জানলার বাইরে তাকাই আর মনে মনে কাউকে ডেকে উঠি। তো শ্রোতাবন্ধু, দেখতে দেখতে কিভাবে 25টা মিনিট কেটে গেল, আর তোমায় গান শোনাবো পর্ব।

শেষ করতে হবে। ঘড়িবাবু জানাচ্ছে আজ আমরা তোমায় গান শোনাবো পর্বে, শ্রাবণের প্রেমের গান নিয়ে। সুরের খেয়ায় ভেসে কখনো অতীতে একটু ফিরলাম, কখনো বা নতুন করে ভালোবাসার স্বপ্ন দেখলাম। যাই হোক, মনে রাখবেন, ভালোবাসা মানে সবসময় কাছে পাওয়া নয়, কখনো কখনো ভালোবাসা মানে শুধু মনে রাখা। বৃষ্টির প্রতিটি ফোঁটায় প্রিয় মানুষের স্পর্শ অনুভব করা। যেমন প্রতি বছর শ্রাবণ নিয়ম করে ফিরে আসে, কিছু মানুষও ঠিক তেমনি আমাদের স্মৃতিতে চিরকাল থেকে যায়। আজকের মতো তোমায় গান শোনাবো পর্ব এখানেই শেষ করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, রেডিওর পাশে বসে জানলার ওপারে তাকিয়ে একটু বৃষ্টি উপভোগ করুন, এই মেঘলা আকাশটাকে উপভোগ করুন। সঙ্গে থাকবেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উজ্জ্বলন্ত, টিউন করে থাকুন।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব ও আবেগের বিষয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক শাহ বলেছেন, রাজ্যের স্বাস্থ্য সেবায় উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম জেলার বাগমারায় এক বেসরকারি হাসপাতালের উদ্বোধনে তিনি এ কথা বলেন। দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তির বাজারে গতকাল 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়। হাপানিয়ায় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর শেষ দিনে গতকাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সঙ্গে NHPC লিমিটেডের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ নিগম জানিয়েছে, এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC-র 1,720 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। আগামী 14 ও 15 জুলাই আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে 2 রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। GBP হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। আগরতলায় আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নে 1996 সালে 10ই জুলাই জম্মু ও কাশ্মীরের দেশের সেবায় আত্মবলিদানকারী 28 আসাম রাইফেলসের রাইফেলম্যান গোবিন্দ সিংয়ের স্মৃতিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালসের দ্বিতীয় ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। স্পেনের হয়ে গোল দুটি করেন ফেবিয়ান রুইজ এবং মিকেল মেরিনো। বেলজিয়ামের গোলটি করেন কেতে লায়রে। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। শ্রোতা বন্ধু, শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে রয়েছেন আপনি আপনার প্রিয় অনুষ্ঠান বলছি তোমায় পর্বে।

0: ফোন করুন 2326253 এই নম্বরে। আজকের প্রসঙ্গটা বেশ কিন্তু ইন্টারেস্টিং। হ্যাঁ জানেন তো, জানিয়ে দিই শ্রোতা বন্ধু, আমাদের এই দেশের মাটি জল আর বাংলার মানুষ, এই তিনের মধ্যে যদি একটি সুতো টেনে মিল খুঁজতে বলা হয়, তবে নিঃসন্দেহে সেই সুতোর এক প্রান্তে থাকবে রূপালি শস্য, ইলিশ মাছ। কেউ বলেন ইলিশ শুধু একটি মাছ নয়, এ এক আবেগ। কেউ বলেন এটি বাঙালির রসনার রাজা। আবার কারো কাছে বর্ষা মানেই মেঘ কদম ফুল আর গরম ভাতের সঙ্গে ধোঁয়া ওঠা সর্ষে ইলিশ। আষাঢ় শ্রাবণের আকাশে যখন কালো মেঘ জমে, নদীর বুক ফুলে ওঠে, তখনই শুরু হয় ইলিশের যাত্রা। আর সেই সঙ্গে বাঙালির রান্নাঘরেও যেন উৎসবের আমেজে আসে ইলিশ। আজকের বলছি তোমায় আসরে আমরা গল্প করব বাঙালির ইলিশ প্রেম নিয়ে। চলুন কথা বলুন ইলিশের প্রতি ভালোবাসা, তার রান্না, তার স্মৃতি, এ নিয়েই হোক কথা। ফোন করবেন 2326253 এই নাম্বারে। রয়েছে আমি এদিকে আর যে চিন্ময়। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল
1: চিন্ময় বাবু, আমি বিশ্বজিৎ দেবনাথ বলছিলাম বাজারঘাট।
0: বলুন বিশ্বজিৎ বাবু।
1: আপনি তো মশাই ঝামেলা পাকিয়ে দিলেন।
0: ঝামেলা পাকানোর মানুষই তো আমি।
1: ইলিশ মাছের দাম, ঘরের গিন্নিরা তো আপনার কথা শুনে লাফিয়ে উঠছে। যে দেখুন বিষয়টা হচ্ছে, ইলিশকে ভালোবাসে না এমন কেউ নেই, এটা তো বলার অপেক্ষা রাখি না। সর্ষা ইলিশ বলুন আর নারকেল বেটে ইলিশ বলুন, এটা কিন্তু একটা বিরাট স্থান দখল করে আছে আমাদের রসনালয়ে। আসলে বিষয়টা হচ্ছে কি চিন্ময়বাবু, আমি আপনাকে বলি সত্য কথা, যেটা আপনি একদম এটা বুকে হাত দিয়ে আপনাকে বলতে হবে, ইলিশ চাইলেই কিন্তু যখন তখন আপনি কিনতে পারবেন না। পারবেন না এই কারণে বলে পারবো না কেন, নিশ্চয় পারবো, এটা না। বিষয়টা হচ্ছে কি, আমরা যারা সাধারণ একদম নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের কথাই বলছি আমি, কিন্তু দেখুন একটা বাজেটকে রেখে কিন্তু আপনাকে একটা ইলিশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হয়।
0: একদম
1: হুট করে চাইলে যে আপনি আনা যায়, আনা যায় না কেন, অন্য বাজেট গুলি বাদ দিয়ে কি ইলিশ খাওয়া যায় না? খাওয়া যায়, খাচ্ছে না? খাচ্ছে না, যে বাজারে বিক্রি হচ্ছে কি করে? ঘটনা হচ্ছে গিয়ে, সেই একসময় ছিল জানেন, পাড়ায় পাড়ায় পর্যন্ত ইলিশ, কি সুন্দর ইলিশ নিয়ে আসতো, আপনি আপনি নিশ্চয়ই দেখেছেন। বাড়িতে এসে দিয়ে গেছে, দাদা পয়সা দেবেন, পয়সা এখন দিন, বাকি টাকা সামনে মাসে নিয়ে যাবো। আপনি ভাবুন বিষয়টা, বাড়িতে এসে 50% টাকা নিয়ে 50% পরে দেবেন বলে যেতে দিয়ে যাচ্ছে। আজকে সেই ইলিশের কিন্তু কোনো, আপনি দেখুন না কয়টা পাড়ার মধ্যে কয়টা ইলিশ নিয়ে পড়ছে। আসলে বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে ইলিশের তো বিকল্প নেই। তো আমরা বলি সর্ষে ইলিশ, সে তো কেউ বলে সর্ষে রানী, সেই না হলে পরে এতটা ব্যাপক তার মাহাত্ম্য থাকবে। আর স্বাদ কি দেখুন, অন্যান্য মাছের সাথে আপনি তুলনা করে দেখুন, এটার সাথে তুলনা হয় না। আমরা এমনটাই দেখুন, আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে বলছি, ছোট মানে আমার মেয়ে যখন ছোট ছিল তখন তো ধরুন আজ থেকে আরো 20 বছর আগের কথা বলছি, 20-25 বছর আগে স্কুলে গেছে, বিশ্বাস করবেন না, খিচুড়ি দিয়েছে, মাস্টার মশাইকে বলছে স্যার খিচুড়ির সাথে কি ইলিশ মাছ ভাজা হবে না? মাস্টার মশাই আজও আমাকে বলে, আরে কি বলে আপনার মেয়ে। আসলে ওই সময়তে যে একটা ইলিশ মাছের দাপাদাপি ছিল, আমরা আসলে প্রাণ ভরে সেটাকে নিয়েছি। বর্তমানে সত্যি কথা বলতে গেলে, গিন্নি ইলিশ মাছ ঘরে আনলে কোন গিন্নি খুশি হবে না আমার জানা নেই, সব গিন্নিরাই খুশি হবে, কিন্তু তাদেরকে খুশি করতে গেলে এক টুকরা দুই টুকরা দিয়ে তো আর হবে না, পুরো মাছটাকে তুলে আনতে হবে। তার জন্য আমাদের একটু টান হয়েছে, অন্য কিছু না, স্বাদ ঠিকই রয়ে গেছে ঠিকই।

0: লাগলো আলোচনা শুনবো অন্যরা কি বলে।
1: ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন, এভাবে পাশে থাকবেন। হ্যাঁ, শুনবো অন্যদের কথা। বাঙালির ইলিশ প্রেম তো একটা কি বলবো, এটার মধ্যে একটা জাদুকরি বিষয় রয়েছে, বাঙালি আর তার সঙ্গে ইলিশ, আর সেই আবেগ সেই ঐতিহ্য থাকবে না তা তো নয়। দেখি এবার কি বলছেন। নমস্কার, কে রয়েছেন শ্রোতা বন্ধু?
2: হ্যাঁ, আমি মণিপাল বলছি।
1: বলুন।
2: বিশ্বাসের দুটো লাইন গানটা বলছি। অতিথি ভুলাই না মাছ, খাওনে কান্দই না মাছ, রান্ধনে পাগল মাছ ঈর্ষারে। ঈর্ষা উঠিয়া বলে আমার বড় পেটি, আমারে খাইতে লাগে ভালো মাইসের বেটি, ও মাছ ঈর্ষারে। গানটা শুনেছিলাম আর কি, সেই গানটা এখনো মনে পড়লো ইলিশ মাছের কথার মাধ্যমে। যাই হোক, ইলিশ মাছ এই সিজনে তো ইলিশ মাছ পাওয়া যায় আমাদের ক্যাম্পের বাজারে। এই সিজনে প্রচুর ইলিশ মাছ ওঠে, প্রত্যেক বাজারে উঠে থাকে, ক্যাম্পের বাজারে ওঠে। সেটা কোথায়, ওটা হচ্ছে চাঁদপুরে ইলিশ। পদ্মা ইলিশটা তো বাইরে সব চলে যায়, চাঁদপুরে ইলিশটা আমাদের ক্যাম্পের বাজারে আসে। আমি বছরে একবার কলকাতায় যাই, তখন আমি একটা ইলিশ মাছে অর্ডার দিই, দিয়ে আমাদের কলকাতায় আমার ভাই বোনরা বলে চাঁদপুরে ইলিশ ভালো, প্রতি বছরে আমি নিয়ে যাই। ওটাকে কি করি, কলা পাতা কচি কলা পাতায় করে ওটাকে বড় টিফিনকারির মধ্যে সেই কলা পাতাটা বিছিয়ে তেল দিয়ে, তারপরে ইলিশ মাছটাকে পোস্ত সর্ষা, অনেকে নারকেলের নারকেল দেয়, নারকেলটা ভাল লাগে না আমাদের, সর্ষে না পোস্ত দিয়ে তা মাখিয়ে, কাঁচা তেল দিয়ে সর্ষা তেল দিয়ে মাখিয়ে, কাঁচা লঙ্কা কালি জিরে দিয়ে ওটাকে ভাপা করি আমরা একটা বড় টিফিনকারির মধ্যে। কলকাতায় নিয়ে গিয়ে ওটা ভাপা করি, এত টেস্ট হয় খেতে, মাছটাও খুব ভালো, রান্নাটা এই পদ্ধতিতে রান্না করলে খুব ভালো লাগে। আমার ভাইরা বোনরা সবাই বলে যে ইলিশ মাছটা সত্যি সুস্বাদু, সব ইলিশ ভালো হয় না। তো যাই হোক, কোলাঘাটে ইলিশ আছে কলকাতায়, কিন্তু চাঁদপুরে ইলিশের কাছে কিছু না। চাঁদপুরে ইলিশ পদ্মার ইলিশ তো নাম করা, সেটা তো আমরা পাই না, ওটা বাইরের দেশে চলে যায়, খুব কম পাওয়া যায়। যাই হোক, এই সিজনে ইলিশ সবাই প্রায় লোকেই খায়, হয়তো একবার হলেও খাবে। আমরা তো এত দামি জিনিসটা তো বারবার খেতে পারি না, আমরা অন্তত একবার দুবার আমরা খেয়ে থাকি প্রতি বছরই। ইলিশ মাছের স্বাদটা হচ্ছে, ইলিশ মাছ দুবেলা খেতে ভালো লাগে না, একবেলাই ভালো লাগে। আর যে কোনো একটা আইটেম ভাজা খেলে ভাজা খাও, নাইলে ওই ভাপা দুটো বলতে একটা, বেশি খাওয়া যায় না ইলিশ মাছ। মাংস ইলিশ মাছ একবেলাই খেতেই ভালো।
1: ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকুন।
2: নমস্কার,
1: ভালো থাকবেন। তো শ্রোতা বন্ধু, বাঙালির ইলিশ প্রেম নিয়ে হচ্ছে কথা, আর বলছিলাম বর্ষা মানেই যে মেঘে বৃষ্টি, নদীর জল আর সেই জলে ঢেউ, আর এই বর্ষা যদি বাঙালির জীবনে আসে তাহলে একটা নাম না বললেই নয়, শুধু একটা মাছ নয়, একটা আবেগ, একটা ঐতিহ্য, একটা পারিবারিক উৎসব। কথায় যে আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু সেই মাছের রাজা যদি কাউকে বলতে হয় তাহলে বেশিরভাগ বাঙালি উত্তর দেবেন ইলিশ। তার মহার্ঘ ভাতাও সেটাই বলছে, বলছেন বিশ্বজিৎবাবু শুরুতেই বললেন যে এত সহজে তো আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরের পাতে তিনি আসেন না, তাই তাকে রাজা বলেই সম্বোধন করলাম। তো শ্রোতা বন্ধু, আমাদের এই মাছের রাজা যদি বলি, বা যদি বলি রূপলী শস্য, তাকে নিয়েই হচ্ছে আজকের এই গল্প, আজকের এই বলছি তোমায় পর্বের আড্ডা। কারণ সে শুধু খাবার নয়, বাঙালির সাহিত্যে, সংস্কৃতিতে, লোককথায়, উৎসবে, স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। পদ্মা হোক, গঙ্গা হোক, ইলিশ নিয়ে বিতর্ক, জামাই ষষ্ঠীতে ইলিশ, দুর্গাপুজোর আগে জোড়া ইলিশ, সব মিলিয়ে ইলিশ যেন বাঙালির আত্মপরিচয়ের অংশ।

0: কেন ইলিশ নিয়ে এত উন্মাদনা, কিভাবে এই মাছ হয়ে উঠল বাঙালির প্রতি? চলুন হোক কথা। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: শুভ সকাল চিন্ময়দা।
0: শুভ সকাল।
1: কি বলবো, সকাল সকাল ইলিশের গন্ধ এসে আসছে কিন্তু ব্যাপারটা হলো কি, আমার ঘরে কেউ ইলিশ পছন্দ করে না। কেন? কাটা বেশি পছন্দ করে না, আমি পছন্দ করি। তো আমার কর্তামশাই আমার জন্য এনে দেন, আমার যখন খেতে ইচ্ছে করে, এমন না যে আমার মানে প্রতি সপ্তাহে প্রতি মাসে খেতে হয় তা না, মাঝে মাঝে যখনই ইচ্ছে হয় এনে দেন, সে যত দামই হোক এনে দেন।
0: কি প্রেম, কি প্রেম, কি প্রেম।
1: তো একবার আমরা কলকাতায়, আমার এক দিদির মেয়ে, ও বাঙালি বিয়ে করেছিল, ছেলে কলকাতা, তো ওনাদের বাড়িতে বৌভাতের পরে মেয়ের বাড়ির ওদেরকে তো নিমন্ত্রণ করে খাওয়ায় না, তো ওই দিন আমরা গেলাম, যে বৌভাতের পরের দিন সবাই মিলে হোটেল থেকে গেলাম খেতে। তো সবগুলো আইটেমের সাথে ইলিশ করেছে, সর্ষে ইলিশ, তারপরে কি বলবো, ওই বাড়ির মানে আমাদের যে বেয়াইনি, মানে আমার দিদির যে কি বলবো বেয়াইনি, উনি কি করলেন, সব আইটেম তো খাওয়ালেন, সবটাই ভালো হয়েছে, তো ইলিশ দিলেন, ঠিক আছে, শেষে পাটে ইলিশ দিলেন, প্রথমে একটা একটা করে দিলেন, তো তারপর জোড়াজুড়ি করে সবাইকে, আর পিসটাও বেশ বড় বড়, সবাইকে আরেকটা আরেকটা করে খেতে উনি বাধ্য করালেনই করালেন। এমনকি আমি তো খুব খুশি, আমি তো আর এত আর খেতে পারি না অন্যের বাড়িতে, দুটো পেয়ে আমি তো খুব খুশি। আমার আমার কর্তা যে কোনোদিন মানে কোনোদিন বলবো না খান না, খেতে চান না, উনিও দুটো পিস খেয়েছেন, ঠিক আছে, কিন্তু ওই দুটো পিস খেয়ে মানে ঘরে তো একটা পিস খেলেই ওনার পেটে গন্ডগোল হয়, কিন্তু ওইখানে যে দুটো পিস
0: একটু নোনা জল একটু তাই একটু হজম হয়ে গেছে, তো ভালো, এটা একটা ব্যাপার রয়েছে না। কলকাতা গেলে, কলকাতা থাকলে আমার ভীষণ খিদে পায় একটু পরপরই, ওই জলটার কারণে।
1: তাহলে আপনার আপনার অবস্থা আমার কর্তার মতোই, তাহলে
0: জলটা একটু নোনতা লাগে,
1: ভালোই লাগে, যাই হোক এটা ভালো লাগলো। আর আইটেম তো সবাই জানি কিভাবে কি ইলিশ খায়। একবার ওই ওনার ছেলের বিয়েতেই গেলাম, আমার ননাসের মেয়ে যেহেতু ওনার বৌমা, তো ওরা গুজরাটে থাকে, তো গেলাম সেখানে গুজরাটে একবার, তো একে তো আমার দিদির মেয়েটা তো রান্না করতে জানে না তেমন, হ্যাঁ ইলিশ মাছ তো দূরের কথা, তো ও নিজে তো আর বলতে পারে না, শাশুড়ি মাসি শাশুড়িকে আর বলতে পারে না, তো ওর দিদির মেয়েকে দিয়ে বলেছে, মামি আমার হাজবেন্ড বলছে তুমি ইলিশ মাছ সর্ষে দিয়ে পারো কিনা, ঘর তো পারো কিনা, হ্যাঁ পারি তো, তবে এক্সপার্ট নই, আসলে তো অনেকদিন ধরে খায় না, তো এই জন্য খেতে ইচ্ছে করছে। তো আমি কি করলাম, অনেকটা ভিতরে ভিতরে অনেকটা ভয় ভয় রেখে, একে বলে জামাই বলে কথা, রান্না করলাম, বেশ ভালোই হলো, দুদিন লাগিয়ে খেলেন উনি ওদের ঘরে যে যাবে। এই হলো একটা, বললাম না যে মায়ের হাতের এতদিন ধরে খায়, তো মা বাবার কাছ থেকে অনেকটা দূরে, ওরা থাকে, ওনারা থাকেন কলকাতায়, ওরা থাকে গুজরাটে চাকরি সুবাদে, তো ওই ওইটা খুব আমার মনে পড়েছে। আমি অনেকদিন কিন্তু আমি মানে খুব ঘন ঘন কিন্তু আমি খাইও না, রান্নাও করি না ইলিশ।
0: তো এই গুজরাটে যে রান্না করলেন সেখানে ইলিশ মাছ পাওয়া গেল?
1: হ্যাঁ পাওয়া যায়, তো অর্ডার দিয়ে কিনে তো মাছ মাংস সবই পাওয়া যায়, ওনারা খান না কিন্তু, মানে লোকালে যারা থাকেন ওনারা কিন্তু নিরামিষাশী, ওনারা কিন্তু ছুঁয়েও দেখেন না, কাজে মহিলা যে আসে না, উনি বলেছেন ম্যাডাম আমরা এগুলো রান্নাও করতে জানি না, মানে খাইও না, হ্যাঁ
0: ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো হলো তো কথা অনেকক্ষণ একটা ইলিশ নিয়ে, এবার চলুন একটু সর্ষে ইলিশের আমেজে লোপামুদ্রার কণ্ঠে শুনে নিই একটা গান, তারপর আবার শুনবো আপনাদের কথা।

0: নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার, আমি শুক্লা বলছি।
0: নমস্কার, কেমন আছেন?
1: শুনুন না, হ্যাঁ আছি ভালো। আচ্ছা, আমি আগে যদি জানতাম যে সোনারেদির বেআইনের বাড়িতে দুটো ইলিশ মাছ খাওয়ায়, আমি চিনি বেআইনকে, চিনি, তাহলে আমি না 10,000 টাকা প্লেন ফেয়ার দিয়ে চলে যেতাম এই দুটো ইলিশ মাছ খাওয়ার জন্য। তো ইলিশ মাছ নিয়ে একটা গল্প আছে। কিছুদিন আগে আমি বেঙ্গালোর গেলাম একটা মানে বিয়ের কাক অনুষ্ঠানে, তো সেখানে ওরা আবার পাঞ্জাবি, তো ওরা তো মাছ টাছ খায় না,
0: আচ্ছা,
1: আর বিশেষ করে কাটার ভয়ে মাছ খায় না, ওরা তামিল দিয়ে খায়, হাতেও খায় না। তো ছেলেটা মানে যে মানে যিনি বৌমা হবে ওর ভাই চাকরি করে, ও ইঞ্জিনিয়ার, তো ওর সাথে কথা হচ্ছে না, ওই হিন্দিতে কথা বলে, আমি যেটুকু পারি হিন্দি বলছিলাম ওর সাথে, যে আগরতলা গেলে আন্টি আমি হোটেলে থাকবো না, তোমাদের ঘরে থাকবো। হ্যাঁ, তাহলে কি করতে হবে তোমাকে, প্রথম তোমাকে হাতে ভাত খাওয়া শিখতে হবে, তামিল দিয়ে খেলে চলবে না। বলে কেন? বলে ওখানকার সবচেয়ে ফেমাস কি জানো, ইলিশ মাছ, নাম শুনেছো? বলে ইলিশ ইলিশ, হ্যাঁ নাম শুনেছি। বললাম অসম্ভব সুস্বাদু ইলিশ মাছটা, যদি তুমি খেতে চাও তাহলে তো তোমার হাত দিয়ে ভাত খাওয়া শিখতে হবে, তো তুমি আগে হাত দিয়ে ভাত খাওয়া শিখো মানে ততদিনে, আর আমি তোমাকে ওখানে

0: গেলে ইলিশ মাছ খাওয়াবো। তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি হাত দিয়ে ভাত খাওয়া শিখবো, হ্যাঁ হাত দিয়ে খেতে শিখতে হবে। তো ওই আর কি ইলিশের গল্প। আসলে ইলিশ আমাদের আবেগ, জানেন, ইলিশটা মানে যতটা না খাওয়া, হ্যাঁ খাওয়া তো অসম্ভব সুস্বাদু একটা বিষয় জিনিস, সে তো আমরা জানি। তাছাড়াও যে ইলিশ নিয়ে কত গল্প, কত গান, কত মজা, হ্যাঁ এটা তো বলে শেষ করা যাবে না। তো একবার কি হয়েছিল, আপনার দাদা উনি স্কুলে ওনার কলিগদেরকে ইলিশ মাছ খাইয়েছিলেন সবাইকে, তো এত বড় একটা ইলিশ, মনে হয় 4-5টা ইলিশ নিয়েছিলেন, বাড়িতে আনলেন একটা, সত্যি অনেক দিন বাদে এত বড় ইলিশ দেখলাম এবং এত বড় ইলিশ খেলাম, যেমনি টেস্ট তেমনি দেখবার মতো। তো সেই গল্পটা আর কি, মানে মনে হয় যে আমার যাকেও খাইয়েছিলাম, আমার যা বললো মানে পাশের ঘর বলো, জানো অনেক দিন বাদে এরকম একটা ইলিশ পিস খেয়েছি। তো উনি ফোন করে সবার কাছে গল্প করছিলেন যে শুক্লা আমাকে এত দারুণ ইলিশ মাছ খাওয়ালো, আমি অনেকদিন বাদে এরকম ইলিশ মাছ।
1: আসলে ইলিশ মাছটা একটু বড় হলেই তো সুস্বাদু আরো বেশি হয়
0: একদম। আজকে আমার মনে হচ্ছে কি জানেন, আজকে আমার চিন্ময়ীদের বাড়িতে যেতে হবে, আজকে তো ছুটি বার হলিডে, আমার মনে হয় আজকে চিন্ময়ীদের হেসেল ইলিশ আছে।
1: হ্যাঁ শনিবার দিন তো নিরামিষ আমার বাড়িতে, তাই আসতেই পারেন, ইলিশ পাবেন আশা করি।
0: না না তাহলে যাব না, আমার ঘরে নিয়ে আসবেন তাহলে, থাক এটা কালকে হবে।
1: আসুন আসুন আসুন, ভালো থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো শ্রোতা, ইলিশ শুধু কিন্তু বাঙালির রান্নাঘরেই নেই, কবি সাহিত্যিক শিল্পীদের কাছেও ইলিশ এক অনন্য অনুপ্রেরণা। বঙ্কিমচন্দ্র থেকে মানিক বন্দ্যোপাধ্যায়, ইলিশ এসেছে সাহিত্যে। পদ্মা নদীর মাঝি পড়লে বোঝা যায় নদী আর ইলিশ কেবল জীবিকা নয়, মানুষের জীবনযাত্রারই অংশ। বহু লেখক ইলিশকে স্মৃতি, দেশভাগের বেদনার, বাংলার পরিচয়ের প্রতীক হিসেবেও ব্যবহার করেছেন। আজও আপনাদের গল্পেও এলো বাঙালিরা বিদেশে বা অন্যান্য রাজ্যে থাকলেও এক প্লেট গরম ভাত আর সর্ষে ইলিশ আর কাঁচা লঙ্কা, আহা এই তিনটুকুই তাকে ফিরিয়ে দেয় সেই শৈশবের স্মৃতি। বন্ধুরা, ইলিশের আসল জাদুটা কোথায় বলুন তো? এর স্বাদে তো বটেই, তবে তার চেয়েও বড় হলো এর গন্ধে। যখন কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছটা ছাড়া হয়, আবার অনেকে কালো জিরে ও কাঁচা লঙ্কার ফোড়নও দেন, অফ সেই যে গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে, তাতেই তো অর্ধেক পেট ভরে যায়। আর বাঙালির এই ইলিশ প্রেম তো আজকের নয়, সেটা বললামই, সে সাহিত্যের কথা বলছিলাম, বলছিলাম পদ্মা নদীর মাঝির কথা, কিংবা বুদ্ধদেব বসুর সেই বিখ্যাত কবিতা যেখানে তিনি ইলিশকে বলেছেন উজ্জ্বল শস্য, জলের উজ্জ্বল শস্য। ইলিশ মানেই একটা উৎসব, ইলিশ মানেই এক টুকরো নস্টালজিয়া। আর এই ইলিশকে কেন্দ্র করেই সুন্দরবনে একটা সুন্দর ট্যুরিজম গড়ে উঠছে, মানে সেখানে ঘোরার একটা প্ল্যানিং বেশ কিছু বছর ধরে ইলিশ উৎসব নামে চলছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
2: হ্যালো, শুভ সকাল।
1: শুভ সকাল, কে রয়েছেন?
2: আমি বীরপুর থেকে শ্যামলরায় বলছি।
1: বলুন শ্যামলবাবু, কেমন আছেন?
2: আছেন, আছি ভাই, আছি। প্রথম থেকেই শুনছিলাম বিশ্বজিৎবাবু এবং অন্যান্যদের কথাবার্তা আপনার, তার সঙ্গে সঙ্গে আপনারও যে মাছের বিবরণ, এই যে সর্ষে ইলিশ মানে সেই ভাজা, এই তেলের উপরে যে সর্ষের তেলের উপরে কালো জিরা দিয়ে যে ভাজা গন্ধ, আপনি এমনভাবে বলছেন যেন আমার নাকে গন্ধটা পাচ্ছি। সত্যি আমাদের মাছে ভাতে বাঙালিদের যে

0: এটা বিশেষ করে পূর্ববঙ্গের আমাদের এখানকার ইলিশ মাছ কে না ভালোবাসে সত্যি কথা। এই ইলিশ মাছ নিয়ে মজার ঘটনা হলো, মানে একচুয়ালি আমার বাবা তো চাকরি করতো সেই উড়িষ্যা লালকেলায়, আমরা আসতাম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই গ্রীষ্মের বন্ধে সেই সময় আসতাম। তো এখানে আসলে পরে এখান থেকে ওই আমার কলকাতার মেয়ে মামি, সে কমলপুরের মেয়ে, বলতো শ্যামল কি করে আনিস ওই ইলিশ সুটকি নিয়ে আসিস। আর এখান থেকে আমরা নিয়ে যেতাম, তখন তো পাওয়া যেত সেই 30-40 বছর আগে একদম টাটকা, মানে সেই অপেক্ষা রাখে না, অর্ডার দিয়ে সে সুটকি এক কেজি শিল্পে একদম আলাদা করে প্যাকিং ট্যাকিং করে নিতাম। একবার হয়েছে কি এই এয়ারপোর্টে পুরো খুলে দেখলো, বুঝলাম বিশ্বাস করবেন না, পুরো ডিব্বি খুলে আমি একটা একটা করে দেখালাম, তারপর বল সবগুলি বার করো, কি মুশকিল, এবার বার করে সব দেখিয়ে আবার ঢুকালাম। তারপরে যতই হাত ধুই হাতে আর সেই গন্ধ আর যায় না, মানে শেষ পর্যন্ত ওই পুরো মানে ব্যাক করলাম, প্লেনের মধ্যে ছিলাম 45 মিনিট, বাপরে বাপ আর থাকা গেল না সেই গন্ধে, ইয়ে অস্বস্তিকর একটা অবস্থা। দেখ এটাই হচ্ছে কথা, আসলে আমরা তো ইলিশের পাগল, বিশেষ করে বর্ষার সময় আসলে পরে তারপরে সেই পুজো পর্যন্ত ইলিশ, আপনার ইলিশের মাথা দিয়ে সেই কচু শাক যেটা মা রান্না করতো আর মুখে লেগে থাকে, মুখে লেগে থাকে সত্যি কথা। আর আপনি তো যেভাবে বলছেন, অন্যান্যরা যেভাবে বলছে, সেই শস্য আচ্ছা শস্য ইলিশ হোক ভাপা ইলিশ হোক যেভাবেই রান্না করা হোক, হ্যাঁ এটা বলার অপেক্ষা রাখে না, মানে তার গন্ধে গন্ধে খাওয়াতে যত না আনন্দ, গাছে গন্ধে মম করে পুরো বাড়ি মম
1: একদম একদম
0: এটাই সত্যি। আর সেই গরম খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা যদি হয়,
1: মানে আপনার প্রিয় হচ্ছে,
0: খুব বৃষ্টি হচ্ছে
1: আচ্ছা
0: তাহলে কেমন হয় সেই, এখন তো আর সেরকম সত্যি কথা দাম দিয়েও সেরকম সেই ইলিশ কিন্তু আর পাওয়া যায় না, আপনার 1500-2000 টাকা কেজি করেও যদি আনেন কিন্তু সেই মানে আসল ইলিশ এই গন্ধ ঠিক এখন আর পাওয়া যায় না। আর সেই সাইজের ইলিশ কিন্তু এখন আর ঠিক নেই সত্যি কথা বলছি। এটাই তারপরেও এখন যা যেটা পাওয়া যায় সেটা নিয়ে আমরা মাতামাতি করি।
1: একদম ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন, শুনবো সবার কথা, নমস্কার নেবেন। আর ইলিশ মাছ নিয়ে হোক গল্প হোক কথা, অনেক নস্টালজিয়া রয়েছে আমাদের স্মৃতিতে আমরা জানি, কারণ এই যে এক্ষণে আপনি শ্যামলবাবু বলছিলেন খিচুড়ি, আর তার সাথে একদম ঠিক ধরেছেন রূপলি শস্য, জলের রানী, আমাদের প্রিয় ইলিশ, মানে কি বলবো। শ্রোতা বন্ধু, আমি আরজে চিন্ময়, আমি হলপ করে বলতে পারি আমার প্রিয় তো ইলিশ মাছ, এবং আমার মতো অনেকেরই রয়েছেন ইলিশ ভক্ত। হ্যাঁ, হয়তোবা এই ভক্তিটা আসার পেছনে একটা বড় কারণও এটা, যেটা প্রথম থেকেই শ্রোতা বন্ধুরা বলছিলেন যে ইলিশ তো এত সহজেই পাতে আসে না বাঙালির পাতে, তো তার জন্য একটু খাটুনি হয়, একটু মানে বেশি দাম গুনতে হয়, তাই তাকে প্রথমে বলেছিলাম মাছের রাজা, আমাদের বাঙালির প্রিয় ইলিশ। আর এই নিয়েই আজকের আড্ডা জমেছে, ইলিশ শুধু যে একটা মাছ নয় বন্ধু, ইলিশ হলো বাঙালির ইমোশন, বাঙালির সংস্কৃতির একটা বড় অংশ। তো চলুন এই মেঘলা সকালে মনের সব জানালা খুলে দিয়ে বৃষ্টির আমেজ গায়ে মেখে বাঙালির ইলিশ প্রেম নিয়ে হোক কথা।

0: শ্রোতা বন্ধু, আপনি কি জানেন, এক সময় বিয়ে, জামাই ষষ্ঠী, নববর্ষ অনেক শুভ অনুষ্ঠানে জোড়া ইলিশ উপহার দেওয়ার রীতি ছিল। এ যেন শুধু উপহার নয়, সমৃদ্ধির প্রতীক। আজ বাজারে ইলিশের দাম শুনে অনেকেই বলেন, ইলিশ কিনতে গেলে আগে ব্যাংক ব্যালেন্স দেখে নিতে হয়। তবু একটু কম কেনা যায়, কিন্তু ইলিশ খাওয়া বাদ দেওয়া যায় না। কি বলেন আপনি? কারণ এটা শুধু স্বাদের প্রশ্ন নয়, এটা আবেগের প্রশ্ন। শ্রোতা বন্ধু, কেটে গেল আপনার ফোনটা, আরেকবার চেষ্টা করবেন। শ্রোতা বন্ধু, মনে পড়ে রবি ঠাকুরের সেই বিখ্যাত গানটা, আজ ঝড়ো ঝড়ো মুখরো বরষ দিনে বাদুর দিনে। এই আকাশ জুড়ে যখন মেঘের ঘন ঘটা, তখন রবি ঠাকুরের এই গানটা, আর বাইরে বৃষ্টির রিমঝিম, পরিবেশটা জাস্ট জমে ক্ষীর হয়ে যাওয়া। দেখটা বন্ধু, আর সঙ্গে যদি একটু ইলিশের গন্ধ ভেসে আসে বাতাসে, আহা কি বলবো। ইলিশ শুধু রান্নাঘরেই যে সীমাবদ্ধ নয়, যেটা বলছিলাম যে শুভ অনুষ্ঠানে একসময় ইলিশ উপহার দেওয়ার রীতি, আমাদের সামাজিক রীতিনীতির সাথেও সে জড়িয়ে পড়া ইলিশ। আবার এখন তো ওদিকে সীমান্ত পেরিয়ে পদ্মার ইলিশ এপারে আসে, তখন সেটা হয়ে ওঠে ইলিশ কূটনীতি। কাঁটাতারের বেড়া যতই থাকুক, ইলিশের স্বাদ কিন্তু দুই বাংলাকে এক সুতোয় বেঁধে রাখে। হোক শস্যে ইলিশ, হোক ইলিশ পাতুরি, হোক ভাপা ইলিশ কিংবা ইলিশের টক, রেসিপি যাই হোক না কেন, বাঙালির জিভে জল আসতে বাধ্য। নমস্কার শ্রোতা বন্ধু, কে রয়েছেন? কে বলছেন?
1: স্মৃতি দত্ত।
0: স্মৃতি দত্ত, বলুন।
1: ইলিশ, ইলিশ তো মাছের রানী, মাছের রাজা আমরা জানি। তবে স্বাদের পাশাপাশি এটা আমাদের সংস্কৃতিরও একটা অঙ্গ। আমরা ছোটবেলাতে দেখেছি, এখনো আছে, যে জামাই যখন বরণ করতে যায়, তখন এক কাপ যে মাছ নেওয়া হয়, প্রথমে ইলিশ মাছটাই প্রেফার করা হয়। ইলিশ মাছ যদি কোনো কারণে পাওয়া না যায়, তখন অন্য মাছ নেওয়া হয়। তো কাজেই ইলিশ আমাদের বাঙালিদের সংস্কৃতির অঙ্গ, ঐতিহ্যের অঙ্গ, এটা আমাদের গর্ব। আর স্বাদ গন্ধ তো এর তুলনা হয় না। এটাই আর কি, যে একটু ব্যয় বহুল এটা তো আর সবসময়
0: একদম
1: সম্ভব হয় না।
0: তাই তো সে
1: এক দুইবার হয়,
0: তাই তো সে মাছের রাজা বা রানী। ধন্যবাদ, ধন্যবাদ। এত ব্যয়বহুল বলেই তো এত সহজলভ্য থাকে না আমাদের কাছে, আর তাই হয়তো বা তাকে আমরা মাছের রাজা বা মাছের রানী।

বলেই আখ্যায়িত করি। তো যাই হোক শ্রোতা বন্ধু, দারুণ কাটলো সময়টা। ঘড়ি বাবু জানাচ্ছে থামতে হবে, থামার সময় হয়ে গেছে, 9:55 হয়ে গেছে স্টুডিওর ঘড়িতে। জীবনের এই পথ চলা, যদি ইলিশের স্বাদ আর গন্ধেই চলে যায় তাহলে মন্দ হয় না, কি বলুন? আজকের বাজারে যদিও ইলিশের দাম বেশ চড়া, মধ্যবিত্তের পকেটে হয়তো টান পড়ে, তবুও বছরের একটা মরশুমে ইলিশ না খেলে বাঙালির ঠিক তৃপ্তি হয় না। কারণ আগেই যে বলেছি, ইলিশ কেবল খাবার নয়, ইলিশ আমাদের বাঙালিদের আত্মপরিচয়, এক পরম আনন্দ। তো দেখতে দেখতে সময়টা কেটে গেল। আপনারা আজ দুপুরে কী খাচ্ছেন? সর্ষে নাকি ভাপা, আর নাকি শুধু গরম ভাতের সঙ্গে ইলিশের ভাজা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বৃষ্টির মরশুম জমিও

তো দেখতে দেখতে সময়টা কেটে গেল। আপনারা আজ দুপুরে কি খাচ্ছেন? সর্ষে নাকি ভাপা, আর নাকি শুধু গরম ভাতের সঙ্গে ইলিশের ভাজা? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বৃষ্টির মরশুম জমিয়ে উপভোগ করুন। বিদায় নেওয়ার আগে আবার একটা গান রেখে যাচ্ছি আপনাদের জন্য, আবারও নতুন কোনো বিষয় নিয়ে হবে গল্প অন্য কোনো দিন অন্য কোনো আসরে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, বৃষ্টিকে উপভোগ করুন, আর সুযোগ পেলে আজই হয়তো বা গরম ভাতের সঙ্গে সর্ষে ইলিশ। ভালো থাকবেন সবাই।

0: ফেল
1: ইমেন ফেল এত টাকা তো কেটে গেল গেল আমার কষ্টের রোজগার
2: হয়ে যাবে আবার চিন্তা করো না ভাইয়া যদি ডিজিটাল ট্রানজাকশন ফেল হয়ে যায় আর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় তাহলে ব্যাংক সময় মতো টাকা ফেরত দেবে নয়তো কম্পেনসেশনের ব্যবস্থা আছে নয়তো আরবিআই ওম্বডসম্যানকে আপনি অভিযোগ করতে পারেন আমার ফিস আরবিআই বলে
3: জেনে রাখুন সতর্ক থাকুন

0: হ্যালো,
1: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্বে আমার সঙ্গে ফোনের উপ্রান্তে আছেন শ্রীমতি চন্দনা দেব রায়, বরিষ্ঠ যোগা প্রশিক্ষক এবং জাতীয় স্তরের যোগা বিভিন্ন প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক প্রাপিকা, আমাদের রাজ্যের একজন গর্ব তিনি, এবং বিগত 40 বছরের অভিজ্ঞতা এবং তার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে যারা জাতীয় আন্তর্জাতিক স্তরে যোগা প্রদর্শনী করছে, আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। নমস্কার দিদি, আপনাকে
0: নমস্কার,
1: আশা করি ভালো আছেন। আমাদের এই সময় FM উজ্জয়ন্ততে একটা আসর হয়, যেটা হচ্ছে তুমি অনন্যা, নারীদের জন্য বিশেষ করে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আমাদের রাজ্যের গর্ব এমন নারীরা যারা আমাদের পথ প্রদর্শক, তাদেরকে তাদের গল্প শোনার, তাদের জীবনের গল্প শোনার ইচ্ছা নিয়েই এই ফোন করা। আশা করি ভালো আছেন। খুব প্রথমেই শুনবো আপনার কথা, আপনার বেড়ে ওঠার ছোটবেলার কথা, কিভাবে যোগা নিয়েই আপনার কাজ শুরু, বা যোগাকে কেন প্রাধান্য দেওয়া, অন্য কিছু নয়, অন্য 5টা মেয়ে নাচ বা গান শিখতে আগ্রহী হয়, বলুন আপনার কথা।
0: আমি অ্যাকচুয়ালি আমার যখন বয়স 11 বছর, আমি বাণীবিদ্যা স্কুলে জাস্ট খালি ভর্তি হয়েছি ক্লাস 6, তখনই আমার একজন গুরু, যা তিনি এখন নাই, অমরেন্দ্র ভৌমিক মহোদয়া, তিনি প্রথম একদিন স্কুলে আসে যোগা শেখার জন্য। তখন ক্লাসে ক্লাসে গিয়ে দিদি উনিরা বললো, এ তোরা কে কে যোগা শিখবি, চলে আয়। তখন আমি সবচেয়ে আগে ঘুরে আসি। আসার পরে তো যোগা তেনে রোজই আসে, যোগা টোকা করায়।

0: কখনো আমি যেভাবে দেখাই আমি সেটাই ক্যাচ করিনি। এরকম করতে করতে ছয় মাস শেখার পরে স্যার বললো একটা স্টেটমেন্ট আছে তুই এটাতে শুধু যাবি, অন্যরা পারবে না। আমি গেলাম এখানে স্টেটমেন্টে, যা স্টেটমেন্ট আমাদের এখন তো অনেক কঠিন হয়ে গেছে, এখন সদরে হয়, বি হয়, ডিস্ট্রিক্ট হয়, আর তারপরে স্টেটে যাই আমরা। আর তখন ছিল একজন জাস্ট একবারে স্টেট স্টেটমেন্টে
1: কম ছিল, প্রতিযোগী প্রতিযোগী নিয়েও কম ছিল নিশ্চয়ই।
0: তখন এরকম কম না, মোটামুটি আছিল, এখন বাড়ছে আর কি, এখন অনেক বাড়ছে। আমি গেলাম স্টেটমেন্টে, আমি অংশগ্রহণ করলাম, ওখানে আমি ফার্স্ট হয়েছি। তারপরে যে তিন দলের যে ফার্স্ট হয়, সব জুনিয়র জুনিয়র এন্ড সিনিয়র, তিন ফার্স্টের মধ্যে আবার কম্পিটিশন হয়েছে, এটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট।
1: আচ্ছা আচ্ছা,
0: ওইখানে আমি আবার গেলাম, ওইখানে আমি আবার চ্যাম্পিয়ন হয়ে গেলাম। ওই তখন থেকে আমার মানে যোগাটা পথ চলা শুরু হয়ে গেছে আর কি। তারপর থেকে আমি বাড়িতে গিয়েও আমাদের অনেকে ইয়ে করে, মাধ্যমিক পাস করার পরে আমাকে বাড়িতে গিয়ে টিউশন করি। আমি নিডি ফ্যামিলিতেই বাস করতাম, আমি এই টিউশনই করে করে তারপরে আমি আমার নিজের পড়াশোনার খরচটা আমি চালাই। ওইভাবে আমি কলেজ জীবন পার করে বিএ পাস করার পরেই আমাকে সুরজিৎ দত্ত একদিন বলে যে তোর সার্টিফিকেটগুলি নিয়ে আয় তো। তখন আমি গেলাম, এগুলি কাগজপত্র সব কাটা নিয়ে গেলাম। তখন আমাকে জানে এগুলি রেখে বললো বা তোর তো সব ভালো, গুড মেয়ে। তখন আমাকে দুই মাস পরে জানে আমাকে আবার অফিসে ডেকে আমাকে হাতে অফার দিয়ে দিল। ফার্স্ট পোস্টিং দিল আমাকে তেলিয়ামুড়া টুইশেন্দ্রা স্কুলে।
1: আচ্ছা,
0: এই আমার পথ চলা শুরু আর কি স্কুল জীবন। ওখান থেকে আমি গেলাম স্কুলে গিয়ে আমি ওখানে দুটা বাচ্চা রেডি করলাম, ওদেরকে আমি ন্যাশনালে পাঠালাম, প্রাইজ পেল না কিন্তু ন্যাশনাল করিয়ে আনলাম। তারপরে এখানে সাত বছর ছিলাম, ওখানে যাওয়ার পরে আমাকে ট্রান্সফার করে আনলো বিটি কলেজে। বিটি কলেজ থেকে তারপরে আবার দুই বছর পরে ট্রান্সফার করলো এনএসআরসিসিতে। ওইখানে আমি পনেরো বছর এনএসআরসিসিতে ছিলাম। ওইখানে আমার যা স্টুডেন্ট আমি উঠিয়েছি, এখন যারা বর্তমানে চাকরি করছে তারা সব আমার হাতে দিয়ে বেরিয়েছে। যেমন আরসিসিতে এখন আছে শম্ভু চক্রবর্তী, আছে জয়শ্রী সাহা, আছে পূর্ণজিতা পূর্ণজিতা, তারপরে পূর্ণজিতা দেব, তারপরে আছে আপনার এই উত্তম মালাকার, ওরা সব আমার স্টুডেন্ট। আছে সুরজ, আছে রাজেশ সরকার, এরা এখন বর্তমানে চাকরি করছে। প্রত্যেকে আমার স্টুডেন্ট, আমার হাত দিয়ে প্রতিটি স্টুডেন্ট বেরিয়েছে, এখনো এখনো বার করছে আমি।
1: এবং
0: উদয়পুর থেকেও আমার কাছে এসে করেছে সুস্মিতা দেব, তারপরে বিশালগড় থেকেও করেছে, অনেক স্টুডেন্ট আমি জীবনে বার করেছি, অনেক অনেক। এবং আমার পিছনে ডিপার্টমেন্টও লেগে গেছে লাস্টে।
1: আচ্ছা, যাই হোক,
0: সবাই যে আমার কথা বলে
1: থাক, যাই হোক,
0: যাই হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি আমার হলো যোগার পথ চলা।
1: কিন্তু একটা জিনিস ম্যাডাম,
0: আমি যোগার পাশাপাশি কিন্তু আমি নাচও করেছি স্কুলে, গান এখনো করছি, নজরুল গীতি আমি এখনো করি।
1: দারুন,
0: এখনো গান করছি আমি, গানটা আমার খুব ভালো লাগে, আমি এখনো গান প্র্যাকটিস করি।
1: আচ্ছা চন্দনাদি, একটা কথা জানতে ইচ্ছে করে, এই আপনি যে যোগার পথ চলা স্কুলের একজন শিক্ষক দিয়ে শুরু, আপনার বাড়িতে সেটা নিয়ে কখনো সমস্যা হয়নি, মা বাবা বা অন্যান্যরা
0: প্রতিবেশীরা? তখন আমাকে কেউ কিছু বলেনি, আমাকে স্যারই আমাকে নিয়ে যেত বাড়ি থেকে, এসে আবার এনে বাড়ি যে বছর।
1: আচ্ছা আচ্ছা,
0: কেউ কিছু বলেনি।
1: আপনার মানে বেড়ে ওঠা কি আগরতলা শহরেই?
0: আমাদের কিন্তু অনেক ভাই বোন, বুঝেছেন, মা বাবাকে কেউ বাদ দেয়নি। লাস্ট মুভমেন্টে আমি চাকরি পাওয়ার পরে আমার বাবা তো আগেই মারা গেছে, আমি যখন ক্লাস সেভেনে পড়ি, তারপর আমি মাকে আমি দেখেছি।
1: আচ্ছা, কারণ এই প্রশ্নটা উঠে আসে এই কারণে, দেখুন আপনি যেই গল্পটা বললেন আপনার বেড়ে ওঠার কথা, অন্তত পঞ্চাশ ষাট বছর আগের কথা, আপনি সম্ভবত এখন রিটায়ারমেন্টে চলে এসেছেন। হ্যাঁ, তো অন্তত সেই ষাট বছর আগের কথা বা প্রায় পঞ্চাশ বছর আগের কথা যখন আপনার যোগা শুরু, সেই সময়ের পরিবেশটা তো আর এখনকার মতো ছিল না।
0: না না, এখন তো অনেক কম্পিটিটর
1: যোগা নিয়ে, এই ছোট ছোট জামা কাপড় পরে আপনি যোগা

0: করছেন বা ইয়ে করছেন, আসন করছেন, প্রাণায়াম করছেন, মানে এগুলো নিয়ে সে সময় সমাজে বা আশেপাশের মানুষরা কথাবার্তা সেভাবে বলেনি, মানে সেই প্রতিরোধটাকে এসেছিল আপনার জীবনে একজন মেয়ে হিসেবে, সেটা জিজ্ঞেস করতে চাই। মানে কখনো মানে আশেপাশে কোনো কথা এরকম আসেনি? আজকের এই অনন্যা করেছে আমাদের রাজ্যের, আজকে আপনি সগর্বের সঙ্গে বলতে পারছেন এতজন ছাত্র ছাত্রী আপনার হাত ধরে এসেছে, এতজন প্রশিক্ষক প্রশিক্ষিকা যারা এখন নতুন এই যে গর্বের জায়গাটা এসছে, এটা তো একদিনের বিষয় নয়,
1: আমি এখনো বেঁচে আছি, আমার কোন রূপ নেই, আমি এখনো একটা গ্যাস্ট্রিকের বড়ি খাইনি, এই যে বাচ্চাদের আশীর্বাদে আমি এখন ভালো সুস্থ
0: না, এটা যোগারও একটা বড় কারণ। এবার আসি,
1: যোগাও করি আমি, আমি যোগা করি, গান করি, আপনাকে বললাম আমি রোজ গান করি।
0: এবার আসি একটু মানে আপনার যে বিষয় সে বিষয়ের দিকে, আমাদের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা যেহেতু নারীদের অনুষ্ঠান, আপনাদের মতো নারীরা আছেন বলেই এগিয়ে যায়, মানে আমাদের পথ প্রদর্শক হিসেবে আছেন বলেই, তো নারীদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য যোগাটা কতটা জরুরি শারীরিকভাবে যদি বলি?
1: মেয়েদের জন্য তো ভীষণ দরকার আমি মনে করি, কারণ আজকালকার যে মেয়েরা না, মানে বারোতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের যে শরীর খারাপের যে প্রবলেম পিসিডি, এটা ভীষণ ভাবে বেড়ে চলেছে এখন, এটার জন্যই মানে খুবই দরকার নারীদের জন্য যোগাটা। আমি বলবো বারো থেকে শুরু করে একদম আপনার পঞ্চাশ অব্দি যে পিসিডির প্রবলেমটা এখন অতিরিক্ত দেখা দিচ্ছে, এবং আমার এখানেও পেশেন্ট আছে, এক মাসে শরীর খারাপ হলে আরেক মাসে হয় না, এরকম ভাবে ছয় মাস জায়গা, এগুলিতে আমাদের যোগা প্রাণায়ামটা খুবই দরকার,
0: খুবই দরকার,
1: খুব দরকার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো কি কি বয়সে মোটামুটি কি কি প্রাণায়াম বা আসন?
1: বারো হয়ে গেলে তো মেয়েরা তো মেচুর হয়ে যায় এখন, তো খুব তাড়াতাড়ি মেয়েদের তার জন্য আমরা বারো বছর থেকে আর এক পঞ্চাশ বছরে একই প্রাণায়াম, এবং যেমন ফার্স্ট সর্বাঙ্গাসনটা আমরা করাই বারো ক্লাস হলে, এর আগে করাই না, সর্বাঙ্গ আসন করবে, মৎস্যাসন, ফলাসন, পবন মুক্ত আসন, যোগমুদ্রা আসন, মুন্ডকা আসন, এগুলিতে আপনার পিসিডির যে প্রবলেমটা নাভির গুড়াটাতে যে শক্ত হয়, নাভির থেকেই তো বিভিন্ন রোগের সৃষ্টি হয়, নাভির গুড়াটা যত শক্ত হবে তত তো আপনার রোগের থেকে মুক্তি পাবেন। তার জন্য যেমন মুন্ডুকা আসনটা রোজ যদি আমি পাঁচবার করে করি, দেখাতে পারবো না আপনাদের রেডিওতে, তাইলে কিন্তু আপনার এই যে পিসিডির যে প্রবলেমটা নারীদের, এটা কিন্তু বড়দেরও হচ্ছে, আপনার তিরিশ ঊর্ধ্ব ওদেরও হচ্ছে, বারো প্লাস ওদেরও হচ্ছে, সবারই হচ্ছে, এটা ম্যাক্সিমাম মেয়েদের এখন এটাই প্রবলেম, পিসিডি খালি শুনবেন আপনার পিসিডির প্রবলেম, তারপরে এখন সুগারও কিন্তু বাচ্চাদের ধরা পড়ছে।
0: আচ্ছা, পিসিওডির প্রবলেমটা কি মানে যদি একটু?
1: এটা হচ্ছে আপনি যে জরায়ুটা আছে না আমাদের, যে জরায়ু যেখানে মাতৃ গর্ভে যে বাচ্চা সৃষ্টি হয় ওই জায়গাটাতে আপনি সিস্ট হয় ছোট ছোট ছোট ছোট।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এই এইগুলি যখন হয় না তখনই আপনি দেখবেন শরীর খারাপ, আজকে হইব
0: এটা টাইম চেঞ্জ হয়ে যায়,
1: আনরেগুলার হয় আর কি। উইদের জন্যই বিশেষ করে আপনার যোগাটা খুবই দরকার,
0: এবং এটা ধীরে ধীরে কি এরকমও হতে পারে যে গর্ভধারণ
1: কিউর হয়ে যায়, একদম কিউর হয়ে যায়
0: না, আমি যেটা বলছি যে পিসিওডির প্রবলেমটা এটা যদি ধীরে ধীরে এরকম বাড়তে থাকে তাহলে এটা কি হতে পারে যে আজকের যে
1: ক্যান্সার আক্রান্ত হয়ে
0: গেছে, হ্যাঁ প্লাস এখন যেটা সবচেয়ে বড় একটা
1: সমস্যা, টিউমারটা যখন বড় হয়ে যাবে তখন এটা হবে ক্যান্সার আক্রান্ত হয়ে যাবে।
0: আরেকটা বিষয় একটু জানতে চাই, এটা হচ্ছে এই যে এখন একটা সমস্যা প্রায়শই দেখা যায়, বিয়ে হচ্ছে কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না, মানে গর্ভধারণ
1: আমাদের এখানে এটা এরকম করে না, চার পাঁচ জনের এমন প্রেগন্যান্সি এসেছে, ওই যে ভিতরে ফ্যাটি লিভার হয়ে যায় না মেয়েদেরকে, একটু দেখেন রোগা কিন্তু দেখবেন ভিতরে কিন্তু ফ্যাট হয়ে যায়, এটা আপনি বুঝবেন না, ভিতরে ফ্যাটটা হলেই আপনার এই প্রবলেম হইব, বাচ্চা হইতো না এই মাতৃদির প্রবলেম হয়ে যাবে। এর

0: এই জন্য আমাদের এখানেও প্রচুর মহিলা আয়া এখন বাচ্চা হয়েছে, এটাও আছে আমাদের এখানে রেকর্ড আছে যোগা স্টুডিওতে।
1: বাহ, ভালো ভালো। তো আপনার এই যে প্রশিক্ষণ কি সেই প্রথম থেকে শুরু, মানে যখন চাকরি পেয়েছেন তখন থেকে শুরু করেছেন?
0: আমি তো তার আগে থেকে আপনাকে বললাম না, আমি যখন ক্লাস মাধ্যমিক পাস করার পরে থেকে তো আমি বাড়িতে বাড়িতে গিয়ে টিউশন করতাম।
1: মানে টিউশন কি যোগা টিউশন করতেন?
0: যোগা যোগা,
1: আচ্ছা যোগা করাতে,
0: যোগা প্লাস প্রাণায়াম সবকিছু
1: একসাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ বাহ বাহ। তো সেক্ষেত্রে চাকরি পেলেন, তারপর বিয়ে হলো,
0: চাকরি পেয়ে তারপরে করালাম বাচ্চাদেরকে, স্কুলে গেলাম, স্কুলে বাচ্চাদেরকে প্র্যাকটিস করালাম, এখান থেকে ন্যাশনালে পাঠালাম।
1: তারপর বিয়ে হলো,
0: চলছে এত বছর সমানে এই চলছে, প্রত্যেক বছর বছর স্টুডেন্ট যাচ্ছে। গতবারও আমার এনতে প্রচুর স্টুডেন্ট গিয়ে গোল্ড মেডেল পাইছে, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ,
1: মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি, কি মনে হয়? মেয়েদের সংখ্যাটা বেশি, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো দিক। এটা কি আগে ওরকমই ছিল যখন প্রথম প্রথম আপনি শুরু করেছিলেন? আচ্ছা,
0: বেশি মেয়েদের সংখ্যাটাই, ছেলেরাও এখন আইতাছে, বড় ছেলেরাও এখন আসে, দেশটিকে ভুগে
1: ছেলেদের তুলনায় মেয়েরা আসে, এটার কি কারণ মনে হয় আপনার কাছে?
0: মেয়েদের অ্যাকচুয়ালি তো মেয়েদের তো আপনি জানেনই, মেয়েদের শরীরে তো ভীষণ ইয়ে হয়ে যায়, প্রেশার পড়ে না, ধরেন বিয়ে দিল, একটা বাচ্চা হইলো, মেয়েদের কিন্তু প্রেশার পড়ে। যার দিকে ছোট বয়স থেকে যদি সে যোগাটা করে তার শরীরটা এমনি ফিট হয়ে যাব, জেনে কি যাবে তার শরীর ফিট হওয়ার জন্যই আজকালকার যুগে মেয়েদেরকে ম্যাক্সিমাম 10-12-9 থেকে যোগাতে দিয়ে দেয়, যাতে ওই রোগটি যাতে না আসে আর কি। তারপরে মেয়েদের বিশেষ করে আপনার সাদা স্রাব যায় একদম ছোট ছোট বাচ্চাদেরও, ওইটার জন্যই আমরা যোগাটা করাই। যোগাটা
1: আপনার মানে সবচেয়ে বড় কথা যেটা বললেন, এটা কিন্তু একটা দিক, শ্রোতা বন্ধুরা জানেন আমরা দেখি, আমাদের মায়েদের দেখেছি, আমাদের স্ত্রীদের দেখি, মানে বাইরে ভেতরে সব দিকেই তারা মা দুর্গার মতো 10 হাত নিয়ে যেন সামলাচ্ছেন, চাকরি বাকরিও করছেন, আবার ঘরের পুরো হোম
0: সামলাচ্ছি,
1: মানে সব দিকে, মানে এবং আমরা পুরুষরা সেই তুলনায় এত কাজ করতে পারি না, মানে সত্যি বলতে আমি নিজে দেখেছি
0: আজকালকার যুগে পুরুষরা একটু পিছিয়ে আছে মেয়েদের থেকে
1: অনেক, আমরা অনেক, সত্যি আমি মানে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি, আজকে রেডিওতে বলতে বলছি নিজে দেখেছি। মানে একদিন আমার স্ত্রী অফিসে গেছেন, আমি ছুটি ছিল, আমি বাড়িতে ছিলাম, আমার বাচ্চা ছোট্ট, তাকে নিয়ে আমার হিমশিম খেতে হয়েছে সারাটা দিন, মানে এবং সঙ্গে ও কিন্তু রান্নাবান্না করে গেছে, তারপরেও আমার মানে আমার বাচ্চাটাকে আরেকজনের কাছে দিয়ে, দুর্গা মানে কিভাবে যে সামলা, এটা কিভাবে সামলান, মানে সত্যি
0: শরীরটাও ভালো রাখতে রাখার জন্যই মেয়েদেরকে আজকালকার যুগে যোগাভ্যাস করা খুবই দরকার
1: দরকার, যাতে এই
0: মন এবং শরীর দুইটাই ভালো থাকে,
1: যাতে এই বোঝাটা, এই এত বড় দায়িত্ব যেটা মা
0: মাথার মধ্যে, আপনি অন্য কোনো বোঝা আসবে না, মাইন্ড ফ্রেশ থাকবে, ঘুম ভালো হবে, রোগ আসবে না শরীরে, পেটের কোনো ট্রাবলস হবে না,
1: আর বিশাল দায়িত্ব নিয়ে যে পথ চলা সমাজের, বাড়ির দায়িত্ব, ঘরের দায়িত্ব,
0: বাড়ির দায়িত্ব, অফিসের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব, আপনি কোনটা কম মনে করেন?
1: একদম একদম একদম,
0: সবকিছুই সামলাতে হয় আমাদেরকে,
1: একদম একদম। আচ্ছা, আপনার নিশ্চয়ই সেই পথ চলায় আপনার স্বামীও খুব মানে কাছের বন্ধু হিসেবে ছিলেন?
0: বিয়ের পর আমার স্বামী বন্ধু হিসেবে ছিল।
1: আচ্ছা আচ্ছা, উনি
0: বিয়ের আগে আমাকে অনেক ট্রাগস করতে হয়েছে, আমাদের স্কুলে দিদিমণি আমাকে সাহায্য করেছে, দিদিমণি এখন নাই, অজন্তা ব্যানার্জি দিদিমণি, হয়তো বা নাম শুনেছেন।
1: আচ্ছা আচ্ছা,
0: উনি আমাকে, আমি যখনই বাইরে যাইতাম উনি আমাকে হাত করে টাকাটা দিত।
1: হ্যাঁ, উনি একটু এরকমই ছিলেন যা শুনেছি ওনার সম্পর্কে,
0: আমাকে তো উনি অনেক সাহায্য করেছে, অজন্তা ব্যানার্জি।
1: তো আপনার হাজবেন্ড কি উনিও যোগাতেই আছেন না অন্য কোনো?
0: আমি বিয়ের পরে এসে যখন দেখলাম আমার কর্তার যে আমাসো, জানি দুদিন পরে পরে আমাসো, দুদিন পরে পরে আমাসো, আমি বলছি তুমি এখন আর ডাক্তার যাবে না, আমি তোমাকে কয়েকটা ব্যায়াম দিচ্ছি।
1: আচ্ছা,
0: তো এগুলি করার

0: করে তো উপকার পাইছে, এখন পর্যন্ত কিন্তু সে ছাড়েনি যোগা, রোজ 1 ঘন্টা সকালে প্র্যাকটিস করে এবং সে যোগার সাথে এখন আমার সাথে, আমি যে যখন যাই ন্যাশনালে জাজ করতে, আমি তো ন্যাশনাল জাজ, ওইখানে এখন আমার সাথে ও যায় করতে। এতদিন তো গেছে না, এখন যোগাটাকে খুব ভালো গেছে, যোগাটা আমার সাথে যায়।
1: এমনিতে এমনিতে উনি কি করেন, উনি কি মানে
0: উনিও রিটায়ারমেন্টে এসেছেন আমার আগে, সার্ভিস করতে জেলে, সাব জেলা জেলে ছিল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো, এইভাবে এগিয়ে যান, আরও সুস্থ থাকুন আজীবন, এটাই চাইব। আপনার সন্তান আদি আমরা জানি, ওদেরকেও আপনি যোগার,
0: আমার তো এক মেয়ে, মেয়ে তো কথা বললো আপনার সাথে, মেয়ের একটা আমার নাতি আছে, এটারে নিয়ে এখন থাকি, আর ছেলে আইডিবিআই ব্যাংকে চাকরি করে, মেয়ের ছোট 26 বছর,
1: তো এরাও যোগাতে আছে। কিন্তু আপনার কথাতেই আমি বলবো, তাহলে ওকেও একটু রাত হলেও বা যে কোনো একটা সময় হলো একটু করতে হবে।
0: ও তো যোগা করতো ছোট বয়সে, এখন ও জিম করে,
1: সেটাকেও তো নিতে হবে শরীর মনকে, এটাও তো ঠিক। এবার জননদি একটা,
0: আমি জোর দিতাম পারবো না যে যোগাটা তুই কর, তখন তো বড় হয়ে গেছে।
1: আচ্ছা আপনি বলছিলেন তো আপনি গানও করেন, তো আমাদের গুনগুন করে দু একটা কলি কি শোনাবেন একটু? আপনার যোগা তো, যোগা তো দেখতে পারিনি বললেন, রেডিওতে কিভাবে দেখাবো, অন্তত গানটা শুনি। অবশ্যই শোনান শোনান শোনান শোনান।
0: মধুর মিনতি শুন ঘন সে কৃষ্ণ মুরারি, যেন নিশি দিন মুরলি ধ্বনি শুনি, উজান

0: রে চরণ জোড়াই ধরি কাঁদিতে পারি, মধুর মিনতি শুন ঘন সে গিরিধারি কৃষ্ণ মুরারি, মধুর মিনতি শুন মধুর মিনতি শুন ঘন সে। হ্যালো,
1: বাহ দারুন। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি,
0: শুনছেন?
1: হ্যাঁ দারুন দারুন দারুন।
0: একটা করব,
1: নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো মানে অভিভূত,
0: হারানো এটা বলছি, হ্যাঁ
1: একটু স্তব্ধ হয়ে গেলাম গানটা শুনে, এত ভালো করছেন, দারুন। শুনান,
0: ঠিক আছে একটা চাললেন শোনাই, হ্যাঁ
1: শুনুন শুনান শুনান।
0: হারানো হিয়া নিকুঞ্জ পথে কোরাই ঝরা ফুল।

0: বাহ, এখনো প্র্যাকটিসে আছেন বোঝা যায়। এখন তো বয়স হয়েছে, মনে হচ্ছে আপনার প্রশিক্ষণে যেতে হবে, না হলে হচ্ছে না। আপনার প্রশিক্ষণে আসতে হবে, আপনার আপনার তত্ত্বাবধানে অবশ্যই অবশ্যই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলেন, আর একদম শেষ আপনি যে সময়টা দিয়েছিলেন সেই সময়টা একদম শেষ পর্বে এসে গেছি। এবার আমাদের যে এই রাজ্যের মেয়েদের জন্য কি মানে দেবেন, কি বলবেন, যে কিভাবে এগিয়ে যাবে তারা, কিভাবে নিজেদের পায়ে আরো সক্ষম হয়ে দাঁড়াবে, এ নিয়ে কিছু টিপস যদি আপনি দেন একদম শেষ মুহূর্তে।
1: মেয়েদেরকে আমি বলবো যে সারা দিনে যতই কাজ থাকুক, কাজের ফাঁকে অন্তত যদি আমি আধা ঘন্টা বা 20 মিনিট সময় যদি বার করে নিতে পারি যোগার জন্য, তাহলে আমার মনে হচ্ছে যে শরীর এবং মন দুইটাই ভালো থাকবে। সংসার জীবনেও তাকে ওষুধ খেতে হবে না, বাচ্চাদেরকেও ওষুধ খাওয়াতে হবে না, প্রত্যেকটি লোক ভালো থাকবে, প্রত্যেকটি নারী ভালো থাকবে। আমি বলবো প্রত্যেক নারীদেরকে, আপনারা এগিয়ে আসুন, দরকার হলে যে কোনো প্রশিক্ষকের কাছে যান, নিজেরা করবেন না, প্রশিক্ষক যেগুলি দেবে সেগুলি করবেন, উল্টাপাল্টা যাতে না করেন, এটাই আমি নারীদের কাছে আহ্বান করব। তারা যদি মনে করে আমার কাছে আসবে, নিশ্চয়ই আমি তাদেরকে দেখিয়ে দেব, এবং প্রত্যেককে যোগাভ্যাস করতে হবে।
0: আমি জানি যে আপনার ক্লাস থাকে, অনেক ছাত্র ছাত্রীরা আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আসরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সুস্থ রাখবেন, এভাবেই। নমস্কার,
1: আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি কামনা করি।
0: সম্প্রচার হচ্ছে, লাইভ যাচ্ছে, একদম সরাসরি শুনতে পাচ্ছেন।
1: কখন দেখাবেন আমার এটা?
0: এটা অলরেডি শুনে মানে শুনছেন মানুষ, একদম লাইভ যাচ্ছে, মানুষ একদম শুনছে, সারা পৃথিবীর মানুষ শুনছে। আর এখন রেডিও, শুধু রেডিও আপনি ম্যাডাম, আমি আমি একটু বলি আপনাকে, আপনি অনেকদিন যাবত আমাদের এই পরিবারের সঙ্গেও যুক্ত, আপনি আসেন প্রায়শই আমাদের আগরতলা রেডিও স্টেশনে, অনুষ্ঠানও করেন বা যোগা দিবস ও যোগ ব্যায়াম দেখান। তো আমি একটা জিনিস জানাই আপনাকে, এখন কিন্তু রেডিও সেই ছোট্ট ঘরের পাশে রেডিওতে শুনতে হয় না, এখন মোবাইলে রয়েছে, তারপর অন এয়ার রয়েছে, ইন্টারনেটে পৃথিবীর যে কোনো সরাসরি সম্প্রচার হচ্ছে, এবং ইন্টারনেটের মাধ্যমে মানে কোটি কোটি মানুষ শুনছেন আপনার কথা। ধন্যবাদ আপনাকে, মানে খুব খুব ভালো থাকুন, শুভেচ্ছা অন্তহীন রইল, ধন্যবাদ। তো শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সঙ্গে ফোনের ও প্রান্তে ছিলেন বরিষ্ঠ যোগা প্রশিক্ষক, জাতীয় স্তরের, তিনি এখন জাজ, যোগা বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, শ্রীমতী চন্দনা দেব রায়ের সঙ্গে কথা বললাম। টিউন করে থাকুন 101.6 মেগাহার্টজ আকাশবাণী FM উচ্চান্ত।

শ্রোতাবন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহের্জ আকাশবাণী কেন্দ্র জয়ন্ত, আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্ব রয়েছেন। আর শ্রোতাবন্ধু, আজ একটা বিশেষ দিন, আজ আন্তর্জাতিক জনসংখ্যা দিবস। এই জনসংখ্যা সম্পদ না বোঝা। আমাদের দেশের মানুষ যদি সুস্থ, শিক্ষিত আর দক্ষ, কর্মক্ষম হন, তাহলেই জনসংখ্যাই দেশের সবচেয়ে বড় সম্পদ। আর যদি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়, তাহলে এই জনসংখ্যা নানা সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই উন্নয়নের মূল কথা জনসংখ্যা।

মানব সম্পদ উন্নয়ন আর পরিবার পরিকল্পনা মানে শুধুমাত্র সন্তান সংখ্যা দিয়ে সিদ্ধান্ত নেওয়া, এর অর্থ মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, সন্তানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। কেন আজ এই তুমি অনন্য পর্বে এই কথাগুলো, কেননা একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত পরিবারের ভিত্তি তৈরি করেন। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়লে সমাজের সামগ্রিক উন্নয়নও ত্বরান্বিত হয়। আজকের দিনে নারী শুধু পরিবারের নয়, বিজ্ঞান, চিকিৎসা, শিক্ষা, প্রশাসন, ব্যবসা এবং ব্যবস্থাপনা আর মহাকাশ গবেষণা সহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আর পরিবার পরিকল্পনার সচেতনতায় নারী ও পুরুষ উভয়ের যৌথ সিদ্ধান্তই কিন্তু গুরুত্বপূর্ণ।

একটু অন্যরকম আবহে না হয়ে চলা যাক। এবার চলুন এবার শুনে নেওয়া যাক আশা, স্বপ্ন আর মানুষের এগিয়ে চলার এক অনুপ্রেরণার গান।

শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহের আকাশবাণী এফএম উজ্জ্বল। তো আর রয়েছে আমি আর যে চিন্ময় আপনার সাথে, তুমি অনন্যা পর্বে। বলছি জনসংখ্যা দিবস নিয়ে, জনসংখ্যার আমাদের দেশের নারীদের সম্পর্ক নিয়ে। বন্ধু, প্রতি বছর যখন এই দিনটা আসে, অর্থাৎ আন্তর্জাতিক জনসংখ্যা দিবস, আমরা শুধু সংখ্যা নিয়ে কথা বলি, কত কোটি মানুষ বাড়ল, কোথায় কমল, কিন্তু আজকের দিনে আমরা সংখ্যার পেছনে আসল কারিগরদের নিয়ে কথা বলতে চাই কি? আমি চাইছি এই মুহূর্তে তাদেরকে নিয়ে। তারা হলেন আমাদের দেশের নারীরা। একদম ঠিক শ্রোতা বন্ধু, একটা দেশের জনসংখ্যা যখনই জনসম্পদ হয়ে ওঠে, তখন সেই দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারীরা তাদের পূর্ণ অধিকার পায়। কিন্তু আফসোস, আজও বহু জায়গায় নারীদের শুধু সন্তান জন্ম দানের মাধ্যম হিসেবেই দেখা হয়, তাদের স্বাস্থ্য অধিকারের কথা ভাবাই হয় না। হ্যাঁ বন্ধু, পরিসংখ্যান বলছে যখন একজন নারীকে শিক্ষিত করা হয়, তার প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা হয়, তখন পুরো পরিবারের চেহারা বদলে যায়।

একটি শিক্ষিত এবং সচেতন মা জানেন কিভাবে তার সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হয়। ফলে জনসংখ্যা বাড়ে না, বরং জনসম্পদ বাড়ে। অথচ আমাদের সমাজে আজও অনেক মেয়ে বাল্যবিয়ের শিকার, কম বয়সে মা হতে গিয়ে প্রাণ হারাচ্ছে হাজারো তরুণী। নিরাপদ মাতৃত্ব এবং পরিবার পরিকল্পনার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একজন নারীর নিজের হওয়া উচিত নয় কি শ্রোতা বন্ধু?

অবশ্যই আছে, অবশ্যই থাকবে। নারীর ক্ষমতায়ন আর জনসংখ্যা নিয়ন্ত্রণ, এই দুটো বিষয় আসলে একই সুতোয় গাঁথা। কিন্তু নারীকে শুধু ঘরের চার দেওয়ালে বন্দী না রেখে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়া হয়, তবে সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারে, আর তখনই একটি পরিকল্পিত সমৃদ্ধ পরিবার গঠন হয়।

প্রিয় শ্রোতা বন্ধু, আজকের এই বিশ্ব জনসংখ্যা দিবসে তুমি অনন্য পর্বে জনসংখ্যা ও নারীর ক্ষমতায়নের মধ্যে যে একটা গভীর সম্পর্ক রয়েছে নিয়ে কিছু কথা বললাম। সংখ্যা বাড়লেই যে উন্নয়ন হয় না, উন্নয়ন তখনই হয় যখন প্রতিটি মানুষ, বিশেষ করে প্রতিটি নারী, পান শিক্ষা, স্বাস্থ্য, সম্মান এবং নিজের ভবিষ্যৎ গড়ার স্বাধীনতা। আসুন আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে প্রতিটি কন্যা শিশু স্বপ্ন দেখতে পারে, প্রতিটি নারী নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে এবং প্রতিটি পরিবার সুস্থ, সচেতন ও সুখী হয়ে উঠতে পারে। শ্রোতা বন্ধু, আজকের এই বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের অঙ্গীকার হোক প্রতিটি নারীর শিক্ষা, স্বাস্থ্য ও সম অধিকার নিশ্চিত করা, নারীদের অধিকার রক্ষা করা, এটাই একটা সুস্থ ও ভারসাম্যপূর্ণ ভবিষ্যৎ পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে যায়। আসুন শ্রোতা বন্ধু, আবারও বলি, সংখ্যা নয়, মানুষের গুণগত মান বাড়াই, আর তার শুরুটা হোক নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে। কারণ নারীরাই পারে আমাদের সমাজ বদলানোর এক অন্যতম কারিগর। আগেই বলেছি, মনি ঋষিরাও বলেছেন, বহুবার বলেছেন, আমরা সবাই জানি, একজন নারী যদি শিক্ষিত হয়, ক্ষমতাবান হয়, তাহলে পুরো পরিবার শিক্ষিত হয়ে ওঠে, সমাজও সেভাবে গড়ে ওঠে। আজ শ্রোতা বন্ধু এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সম্মান করুন আমাদের চারপাশের প্রতিটি নারীকে। ভরে উঠুক সুন্দর স্বপ্নময় বসুন্ধরা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, সম্মান সুন্দরভাবে হোক নারী পুরুষ নির্বিশেষে। ভালো থাকবেন সবাই। আর যে চিন্ময়কে দিন এবার বিদায়, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আসরে।

kazoksani marikising norokno jorao paiflaya hamjakma yafari lamsoko sarsa point dog megaharjo fm ujento au khapune marikising tini hingkangke sasal ke philipaipiuka tai sasal hingkangke no au norni khokni koktang rok jaduni ro tamne kothomarok kok lobrok khanani sep mano belai khaksangma mano tai norok ojorao tangma tei mano tei bo haino paili angi tonglai mani jora kheto panthor ku plung borok onkhor lai mani tangma tei lai no tei au hake sing omoni bisingono hai diba norok ni hamjakmani khapang yakhrai panda abo paile norok krungya tongi manya jese paile phanongthung khapang yakhrai panda bai norok manju ho bon bagai norok no pai phlaya hamjakma maya pharo khapungne margisi tai teni bo haino norok krung hor bai nai ang saimano tai tinio one chuka khapungne margising tik ichha juda khlai norok bai sini khapang yakhrai pandao sang tik ichha juda khlai kok salai ne na hnai nai abo hunka hke khapungne margising sang yang bangla rogobo haino ingreji rogoi bo haino kabang kok rogono haino sang kok kabang manono কক বাথং খাই কক বারা সাবাইন কক সালায় তাই আবুনি মিনিংফুল মিনিং গবং অঙ্গি বাসাও হায়দিবা না হে আও আবন বাকৈন খাবন মারকিসিং চিনিও কিসা কক রক সাইনে লেন হাই ওয়ান সুকমানি হে তিনিব কক সাইনে লেন হ্যাঁ তিনি সঙ্গ কক সালাই খাবনে মারকিসিং সঙ্গ গবং জরন কক খিদারি রক সালায়ো হ্যাঁ দিবা রমদি তৈমানী সাই আর আংসে লকসিও হনমানী অমহাই ববহাই ব কক থাই রক নরক সাইমান আবর সালায়ন তামনি বাকি সালাইনে নামা চিনি কক লিটারেচার কাশা কাশা ব সঙ্গে কক কক সালাইমানী কক থাই রক জেফ্রব স্ট্যান্ডার্ড অঙ্গ জেফ্রব সৈমানী তাইব গ্রাক অঙ্গ আফ্রো নকে আবন বাকি নাম খাইলাই হিংকে সহাই নিনি কক বড় কক নইথানীয় তাইব খাত খাই কক থাইসা হাইকাবা কিসি সাবাই ন আবনি মিনিং গ্রাহক কাহাম অঙ্গি বাসানা তৈ খাই সহাইন সৈলাইনানী রক সঙ্গলাইন নাঙ সৈলাই টংলায়ো কক সালায়ো হাইফানো বাকসা বাকসা হংকে অজরাও রমদি আবো হাইকে কক সালাকে হংকে বুসি উই হাইকা রমুই মানিয়া রক অংলায়ো হ্যাঁ দিবা হংকে আবন বাকি নিনিও নাই সাব বাহাই বসুক জরতই কক সালাইথানী রগো গ্রাক কক থাই রক থেপাওই কক রক সাইমান হাই দিবা হে নরনা রমদি সাইনি রক কাইসা

খাব মারি খেছি আও তিনি সালংখা ওয়াল পপুলেশন ডে নিব সাইমানো খাবনে মারি খেছি তিনি সালংখা হায়ুং গানগৈন বড় রকমের সাল নিব সিনিজাগ খাবনে মারি খেছি আও হেকে ওয়াল পপুলেশন ডে বিশি ব্রুম ব্রুম ন হায়ুঙ্গ ওয়াল পপুলেশন ডে আবো তিনিতিহাই সালন হায়ুং গানগৈ আবো পালাই জাগৈ তঙ্গ হাকে ও ওয়াল পপুলেশন ডে তামনি বাগৈ আবো ক্লাইমেটনি নাংখা হনকে আও হায়ুঙ্গ আসে ক্লাইনাই বরক বাঙৈ তঙ্গ বরক বাংরক বাংরক বাংরক বাংরক আবো আসেখে বাঙি জংখা হে হান নাই বরক আসেখে বাঙি জংখা হে আবনি এফেক্ট আবো বেলাইখে সামুং নুমুঙ্গ টং মুঙ্গ টং খর আবো দেয়ার মুং ইংই মানো আবন বাগিন ইউনাইটেড নেশনস ও ওয়াল পপুলেশন ডে ন অবসং পালাইলায় হাই বরক ন আবন চঙৈনাই পালাইনি চ্যাং লাইখ্যা হাকে ও ওয়াল পপুলেশন ডে

0: মান্দৈ দেৱচৰণীৰ বহুক জয়তি আগৈ সয়াতি নাকাৰ দি সয়াতি বাকে দহ কক ৰৈ ৱাতি ৰক বেলেগ যে ৱাই চাওঁ কাহাম নতঙ কে দহ সাগ্ৰাতি তামনি বাগৈ কৰং হৰমান কালাইখা
1: বাৰমনাইক এ আবো হাইচা নক আন নাহে মসো দে আবো নাকুম কাছে মানুষ বাহাই কেলে নাকুম মসোরা
0: সঙ্গে
1: নাসিগে কিন
0: খানা পুরো নমহাই কক সালাইমান আং খানাও নাসিগি টংখা ও বৈরাম মুরানি তখিরানি বুসাজক কাইজানা হইনাই আর তখিরানি বুসাজক হাঙ্গা তাই বো রং গনাং নক নুখুং কাহাম হাসু খুলুকছে
1: থানা থানা
0: তাবুক নাই যে সালাইমানি মহায় কক থাই রক তাবুক সানাই রক রেখে আসুক তামো সাকা বুঝ বুঝিয়ে আবো সিনি কক সালাইথানিও ও কক রক থাপাই রক সালাইজাগো সালাইও সৈপুর রকম সঙ্গ সৈ মানো
1: বাইন
0: লাভ করিতা বুঝিয়াবা বেলাই হামবাই হামবাই
1: হামবাই
0: আও খাপাংনে মারকিসিং নরব খানা বাইখানা আও আসে খ্লাইনাই মহাই কক থাই আসে খ্লাই মরক অক মহাই কক রক সেন খানা লাইও সালাইও हाय फन

0: খাপনে মার্কেসিং ধর খানাই তঙ্গ সারসা পয়েন্ট ডগ মেগা হার্জ এফ এম উজ্জয়েন্ট তাই খাপং ইয়াখ্রাই পান্ডা আও হরসা মুক্তাং সা খানা লাইন হিনা ওয়ান সুক মানে কল তো ফাই তোমা বা নাইগ্রা শিওয়ান হ্যালো
1: হ্যালো স্যার
0: লামসুগো
1: দীপর
0: কাহাম
1: শচীন্দ্র
0: পাইলা বাঙানি শচীন্দ্র না হে নব খাওই গরম হরনি মুসংখা
1: খাই গরম মুসংখা।

0: টাইমস নাইনে লেখার সন হাকে অজর মন্দির বক্র নরেন্দ্র মোদী মিয়া বিনি হাক্তর কাইঠাম বেড়াইমানী পাইঠাক বখাগো নিউজিল্যান্ড নি অকল্যান্ড থাং সগিকা রিনিউয়েবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তংখর গদালজাক সং ফেরাং আসেরমা সেব বাই হাক্তর তাই ওয়াইশা সং ফেরাংনি নাংকুকমা রাও বাসিনী গবং সুপুংজাকা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি মিশন স্টিয়ারিং গ্রুপনি উল্টাম পান্ডা মিয়া দিলি কতালো সংসাজাকা হাসেনি সাক হামনি সেব হামক্রায়ো হাপাংনি সাকথার মুংনি লগি লগি হাপাং ইয়াকাকজাক মথারকব নাংমানি বারজা ইয়াসাগৈ টঙ্গ হনৈ সাকা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা হাপানিয়া হায়ং বেরেমনি বাণী খোলাও সালনৈ রময়ী সংসাজাক ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈসাই নিশিদক মিয়া পাইখা বিজনেস কনক্লেভ NHPC লিমিটেড তাই ত্রিপুরা সং ফেরাং নাইখুংনি বিসিং সং ফেরাং পাইমুং গ মুংসয় রলাইখা নাগারদি পাইমুঙ্গ মুংসয় রলাইখা হায়ংকা ফুটবল কোয়ার্টার ফাইনালনি উলনৈ মেসো স্পেন বেলজিয়াম নই সা গোলনি ফেরবাই মেসেনই সেমিফাইনালও কাসাকা সেমিফাইনালও স্পেন বাই ফ্রান্স থংলাইয়ানো বুসকাং দামনিসি ব্রিয় সালথাং সিপাহী জলা তাই সালগ্রা হাংখরো ফেরাং কগুই ওয়াতৈ ওয়াই মানো হনৈ হজাকমং রেখা নবারতৈবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 30 ডিগ্রি তাই খামানি নিশি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টঙ্গানো হাকে তাপসুক জরাতৈ কক বরক নিউজ হেডলাইন্স খানাবাইখ্যা নাই নাই ফিউন হাকে কক দুগো সাবতং হ্যালো হ্যালো আও লামসুগো
1: উদয়পুর মহারানী রাজু
0: হ্যাঁ রাজু বাই দং
1: নাই
0: না রাজু বাই নাম সানাই
1: আবো তো আনি পিসা বরকন
0: উজর জরা বসং ক খিতারৈ সালাই হুনি সাও আবো ফুরুং পুরু রগ কুতুক ফুরু রগ হ্যাঁ অমহাই কক রক থেবা যাগো হিংকে সং সালাইমানী আবো সালাই দিবা তৈমানি সালাই আরংসে লক্ষ্য হুনি নাই সালাইও তৈমাবো নাইতৈ রিগনাই বো সুতুই হই নাই সালায়ো হে রিত্রাক নাই একং মুসুদি হই সালায়ো হা হে তাইবো কবংমা দো আবন বিশুঙ্গ তাই কাইসে আং সাইসঙ্গ সাহরমানি আবন বো বুসুই মানলিয়া হই সাও দো কপালনি সলাই ইয়াসকো সুগুই মানিয়া নমু রমই মানখা হে বুসি মানখা হা বা সাদি বুসি হে তো কক্রই আং তো দো
1: চাকরি গনাং সার তো গাড়ি পাই
0: কাজ
1: বাবা সামু খাই
0: রাজু কাইসা নখুংবাই তে কাইসা নখুং রক খরকসা বাই তে খরকসা জর জর বড় বাতাইলায়ু হ্যাঁ দিবা না বরংনি নক কতর তাংখা বরংনি মালখুং টঙ্গ হাই রকম রক সালাই ଏକେ ବବ ବିରିଶ ଲାଗ କୁସୁ।

0: ทุ่งก็เชื่อเลยบานตาเช่าทัดทุ่งก็เชื่อเลยมอสแดงแดงดีบานตาเช่าปุ๋ยดี
1: มี
0: มายบริษัทที
1: ่
0: มาทำงานดีสุดดี
1: มัน
0: เป็นการทำงานงามดี
1: লাই দলে চন হামবা গরা বা নিমজ জরাবে গথক যাক থিবং বুসলেই মসদেং রক বাই বান্ধা রক বাই বেলা চা থতক
0: আমনা দারা আছিনি যে আখর বদন জারদ দে ককতাং খানা রক বেলা আছিন বুখা ফাটি তে খাতে দিন তো খাতারা মানে কল হাবরি মেন বাজে আমনা দারা যে মতাম সমাজ দারা মানে ককতাং খানা রক বেলা আছিন সিজাক কবা মং তো বাই চা
1: আনি বাজে সেন খানা লাইনাই খানা লাইনাই খানা লাইনাই সালসা বাই বড় পাই মালা নাই ব্রিজেস খানা লাইনাই
0: তা পুরা যে অমাস শনিবার ফাইবন গুরু খাবারে পান্ডা খাওয়া হাবরি
1: খানা লাইনাইতেন তিনি কিসা খানা কিসা খাইনাই
0: বেলায় বেলায়
1: হামাই হামাই।

0: খবনে মার্কেটিং কক নাই ফিগারেশন সাবতং হ্যালো হ্যালো আও দীপর কাহাম
1: লিত বাজার রাখি দেবরমা সাগ্রাদি বুঝিনা থাকে না সালা বাতায় থেন্ত্রিতা কলি কাছে বাহান জন্য বর থাকা তার সিং পারানি নানা আমার বাবু নিশ্চয় শুনছে বা তোর জায়গা পাতি জানা ফুরং না মানে তোমার দাবি দিন বসে বুমানে ফুরং তো জায়গা পাতি জানা তাই মাতাল নাকি সঙ্গে সামাজিক নাই
0: বুঝছানি না বুমানি না হারি সঙ্গে সামাজিক নাই আনি

0: ଏଟା ସାରସା ପଏଣ୍ଟ ଡଗ୍ ମେଗାହର୍ଜ ଏଫ୍ଏମ୍ ଉଜ୍ଜୈନ୍ ତୋ ଆଉ ହାକେ ନାଇନ୍ ଏଗ୍ରେସିଓ ନା କକ୍ ଦୁଗ ସାବତ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ଆଉ ହମ୍ବାଇ ତେଲାମ ସୁଗୋ
1: তুমসে বানা মেরা জীবন মানে তুমসে তুমসে বানা
0: মেরা
1: জীবন আদি মেরা সব মতা বা সব না ইনকা আজিস্তান খনা বাস খাইলে মারিয়া
0: ধর্মেন্দ্র সিং খনা আর না
1: ধর্মেন্দ্র এ
0: হাই না
1: আমবাই দেখো
0: নি দহ দহ আকো হেকে নানা তকজাক মানে ইরসাম আও কামালগাতনি সুভদ্রা তুমসে বানা মেরা জীবন খাত্র কে খিলারি মোহাম্মদ আজিজ তাই অনুরাধা পডওয়ালনি খরাঙ্গ অরসা মুং খানান বাকে বক বখরকা হাকে সুভদ্রা নি বাকে অরসা মুং রাশিদং তুমসে বানা মেরা জীবন

0: আও হাইকে নাইফিওয়ান কক দুগো স্বাগতম। হ্যালো হ্যালো
1: হ্যালো
0: আও সাগ্রাদি সাবংখা
1: দিব কাম দারা
0: দীপর কাহাম
1: আ কয়ওয়ান টনি পিজুস সারি তো
0: পিজুস হ্যাঁ সাদি পিজুস
1: আ কাটের সমু খনাই দারা
0: হুম সাদি বর সমু
1: জেনে বাইবাহি তিনি খরামল রজা
0: ও
1: খানা
0: তো ফেসবুক থে থে অভিজিৎ তাই ওয়াকিটি হিসাব মানে বারনি খরাঙ্গ হিসাব মানে

0: বাহ, বেলাই খে খানাতকা অর সামুং গাংকে সিনি কলার ন খরকসা ওয়াকিতি ববাইয়ের সাবজাক ফেসবুক ন তৈ নাইয়ের সাব মানি ফেসবুক নি বিশং তৈ সিনি লাখ্যা কক দুক নাম্বার লাখ্যা সিনি লেয়া মখাং নুক লাইয়া মালাই জানি কক লাখ্যা উমর ব শক থাইয়া মালাই লাখ্যা ওলো হংকে দুব দাব বু লাখ্যা ওয়া লাখ্যা নগ সগৈ পিখা তাবুকনি যে ইংলি টংমানে আবন তৈ নো ওয়াকিতি সং খানা তত খের সাপখা বেলা বেলাকে হামবাই রো সিনে ওয়াকিতি সং নো তাই পিজুস ন হামবাই নসং ওর সামু সিলেক্ট খাই খানারামানি বাকাই নাইন কক দুগ সাবতং ভি হ্যালো
1: হ্যালো বাগারজলানি কনিকা ছাই দঙ
0: বেলাই হামবাই তাই লামসুগো আহারে জরাব আনবো হাই নাই নো রসামুং রক খানার লিয়া নরনি কল ফাইসাক জরতই কক সাই নাইকা জরা হাইনছে লাই থাঙ্গু জরা হাইনছে পাই থাঙ্গু
1: পাইসাক দাম রসামুং খানাওয়া না বইনি বুমুং কে ক্রান্তি বীর
0: ক্রান্তি বীর না
1: 94 নে বই মন সম্ভবত
0: ও ক্রান্তি বীর
1: রসামুং হচ্ছে রসামাই উদিত নারায়ণ ভাই সাধনা সরগম পান্নি কতে হিংকে
0: উদিত নারায়ণ ভাই সাধনা সাধনা সরগম নরকম সামু ন সিলেক্ট খাইও মারকিসিং ফুল কলে চান সিতারে উদিত নারায়ণ ট্রাই সাধনা সরগম খরাঙ্গ ক্রান্তি বীর 1994 বিশ অরসামু নরক যতনি বাকি তাই এরসামু খানানোর বাকি সাইহরকা চিনি তাগরজলাম চাইনি চিনি বাইকত বাইকনিকা

বাদল গর্জা বিজলি চমকি উড়ান ফিল্ম উড়ান খানাগার সিদি প্রামান খানাদে খানাদে দে খানাদে আমার সাম খানাদে আও সাব্রমাম চাইনি প্রেম সাহরকা বাদল গর্জা বিজলি চমকি উড়ান ফিল্মের সামুং খানার গার দেখে নাই কুমার সামনে খরাঙ্গ প্রেম কুমার বাগানি আঙ্গার সিতেন ওর সামুং

0: हेलो हेलो
1: जी
0: दीपोर कहाँ? खाफा क्रें मालिया ना गुबुन सालोग गुबुन सालो आं फाइफिनै सालायनाय गोबां मानसिनि गिजिं संग्रह खाहा मिजा गलिया गोजा आंबो তাইবো তঙ আনি আগত দি বড় চামুক খানা
1: নাই বারো মালে বরুম বরুম আমি সন্তোষ আনো শুনি
0: অন্য
1: কাননি
0: সন্তোষ
1: নন্তোষ
0: তো নিচ্ছে সেরাই নো
1: গবান
0: অন্ধ কানুন ফিল্ম খানা রেছি নাই না অন্ধ কানুন হে হমানে না আবাব বাংখা নাইগ্রা না রুতে রুতে রুতে রুতে বো তঙ্গ কুমুই সন্তোষ নি বাকে স্পেশাল খাই গো খাতা না
1: হাতি বারো মানে গুরু গুরু সাবো আনো
0: খানা লাগে দা কে হামবাই হামবাই ইয়ে অন্দা কানন হে আও কিশোর কুমার নি খরাঙ্গ অন্দা কানন ফিল্ম সং বড়কে বিশ্রামগঞ্জ আমচাইনি মুসরা কামিনী ধরণী তাই বিশ্রামগঞ্জ আমচাইনি করিমরা কামিনীর সন্তোষ অর সামুনো বেলাকে খানা নাম চুংজাগ হনে সাহরমানি বিন বাগাইনে অর সামুনো

0: 아오 카보네 마르키스 노르 카나이통어 사르사포엔 독 메가하르조 FM 우조엔토 노르니 함작마 치니 카통마 노록 노르니 카나 독작마니 르사몽 카나나네 바가이네 크릉 허디앙바이 03 8123262 6253 কক্তুক নম্বর ইমবিসিংতে আরসাম মুংনি ককথাই আরসাম নাই সাবো নরকানো সাহরদি আং নরকনো খানা রওয়ান নরকনি খানা তকজাক মানে আরসাম মুং হ্যালো
1: হ্যালো দারানো বেলাই বেলাই দিবর কাহাম
0: দিবর কাহাম
1: বেলাই খেতি বর কাহাম দারানো খাতাং চোক কল চিনি খাই চিনি খাই ককদুক দা মানো মাঙ্গলা খানে কাবক সে মানে রিসি ও
0: আমাকে
1: হিন্দি
0: নকনা
1: জোখা বোখায় সোসা নহি থি
0: ইমরান
1: ইমরান ইমরান বদল
0: যতনি
1: বাগে রেডিকেট খাই যত খাই রংতা
0: হাম্বাই
1: দারা নাম্বাই
0: হাম্বাই
1: দেবার কাহাম দারা

Ah, oh, kapanin marikisin. Ah, sektora ngorok kanawai kya. Norok ni hamzak ma, sini khatung ma pandao. Norok ni khanatok zak ma ni resap mungrok. Ah, oh, hakesin zorawai khasak ba kapanin marikisin. Sini panda betarong betang rok. Omo hai klanyo subzak, khasak, sen kaisa. Biabak nu zora khasak tongmani baginai. Ah, sini studio ni zora khogo. Dipor ni damsa. তাই সতি বৃষি চার অংখা হাকে সেন জরা খাজাক তমানি বাগি নাই জরাওনো মা বা থাকা হাকে নরক নি হামজাক মা চিনি খাতুং মা পান্দা তিনি বাগই আসক নো ইংরা সিতং কবন সাল রগো নরক নো নরক নি খানা তক জাক মানি এরসা মুং র খনার নাই খাপং নি মার কিসিং হাকে নরক খা হামিয়ার তাং দি তাই সেন দিনিও যে কক থাই রনো তৈনে কক রক সালাকা নরক যত্তন ক্রং হরবাকিয়া কে নরক ক্রং না মুসুমুইব বাক্সা মা ক্রং এব কবাং মনো তংখা হাইফানো নরক খা হামে তাংদি আং কোবন ছাল রগ ফাইপি নাই আফ্রুব নরক বাই কক সালায়নে খাপনে মারে কিসিং যে কক থাই রক সং তাবুক আসক সালাই থালিয়া তাবুক নি সং খানাপন আসক বুসি লাই লিয়া আভাই কক থাই রক আনিয়া গক কবাং মনো তংখ সালাইনাই খাপনে মারে কিসিং সং হাকে সং তাবুক তাই কেসা পান্ডা বতাঙ্গ সং থাংলাইওয়ানা সিনি পান্ডা যে শিডিউল হাইকাবা চংজাক তংমানি হাই সরংদি তাই সিদি অ্যাওয়ারনেস হাইকাবা মোটিভেশনাল প্রোগ্রাম মোসং তাবুক থাংলাইনাই খাপংনি মারকিসিং হাকে অ জরাও সং কিসা মুটো ক্লাইনাই নাই লেগরে শিওনা না অ জরাও সরাই কবাং মানো রং নগো থাঙ্গই স্রংমাওলো নগো বুমা বুফা সংবাই দীপরনি চামুং রক চালাই টংলাইখানা হায়াখেবা টিউশন থাং জাক ইংই টংখানা হায়াখে বিকিসিং বুমারে সংবাই থংলাই রক টংলাইখানা তে সারিগো স্রংনাই সানজাং খেবো ইয়াকুং ইয়াক সুই রং স্রংনানি আসুকনাই ইয়াং বুমা বুফা সংবো বসারকনো বড় কল কতর খ্লাইনানি ইমাং নগুই পাই ফ্লাইয়াঙ্গই টংলাই যাও ফিয়াবা তে আয়াং বাবাইসা বখাখে বেলাইখে খাইরক সুসু সরাই কবাং মানো রং নগ মাথাংয়া তে মা ফা হনজাংনাই রক বো বসারকনো রং নগ এডমিশন খ্লাইনানি সিজায়াবা নুখুং চুক যায়াবা নখুঙ্গো সিনাই নুকনাই কৈবা রং পুসাবো কৈ যাবা টানা তৈনা মান পাইলাইয়া ইংগী টংলাই যাও ইয়ং সরাই রকেবা রংনগো কবন সরাই রক বাই বাক্সা মা থাংয়া বিগিসিং সংরক বুমারেজিক সংরক রংনগো থাঙি দমাইখা বরক হংকাবা রংনগো মা থাংলিয়া কতরমা কতরমা ইংগী নগক্লাই দমাইখা বরনি থিনাং তাম উংন তরই লগই বরক তাম উংন ওয়ানসুগি দেনাখ্যা তরই লগই তাম উংনাই মংসা সিজাইয়া ফিয়াবা বরকনি বসকাংনি থিনাংলে মনাক বাই কুপলুং দা উংন বেলাই খে ওয়ানামা সুখ যাইয়া নুখুং ড্রপ আউট ইংগৈ নক পয়সালৈ টংবাইখ্যা

ওসরাইর বরকনি থিনাননি ককনো ওয়ান সুগুইনো ভারত হাফাং রাইট টু এডুকেশন অ্যাক্ট মুঙ্গুই কেরং কাইসা খাখা হায়াকাবাকারিখা ও নুখংসুক জয়ানি সরাইরক হায়াকাবা ড্রপ আউট অঙ্গিনাই রংনগো থাঙ্গিয়া অঙ্গি টংনাই সরাইরক বড় খরকসাফুন তা কারজাকথং বরকব রংনগো থাঙ্গি স্রঙ্গি মানথং হাই হেনই ওয়ান সুগুইনো রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অব কেরং খাজাকা 2009 বিশিও চংজাক ফানো ফার্স্ট এপ্রিল 2010 বিশনি সিমি সামুঙ্গো ফনাংজাকা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 আবনি নাহার মুং নংখা নখা বিশি দক নি সিমি নখা বিশি জিব্রুই উমরনি চরাই রকনো চলা ফানো উংথং বরুই ফানো উংথং জেসা বসংনি টংথারনি ফানো উংথং রাংকুশাও উকলগো ক্লাইজাক ড্রপ আউট উংজাক নখুনি চরাই রকনো রংনগো ক্লাংনানি ড্রপ আউট উংজাক হায়াকে রংনগো থাংলিয়া বরগনো হাইনো হাই রংনগো ক্লাংফিরনানি এডমিশন রঙাবাগৈ বরক মূসা টেস রানী নাংলাক রং লেপসা নাঙ্গিয়াউইন বরক রঙনগো ক্লাস ওয়ান ইসিমি ক্লাস এইট জরা পরিউই স্রঙ্গী মান্নাই ক্লাস এইট জরা স্টুডেন্ট রকন ডিটেন হায়াকে ফেল হইব আক্লাসন ক্লাসও নারগৈ তনৈ মানগ্লাক অমনংখা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 নি নাহারমুং অমন নাসিগৈন অ ড্রপ আউট উংজাক সরাই রকন হায়াকাব নুখুংনি গবাংমা সরাই বসা রকন রংনগো গ্রং রিফিনানি বরনো ত্লাং ফিরনানি আ ককন ওয়ান সুগৈন ভারত হাপাং ও রাইট টু এডুকেশন অ্যাক্ট মুঙ্গুইনাই অ কেরংন কারিউই রৈরও তামনি হনবা গবাংমা সরাই রক রংনগো মা থাঙ্গিয়া নগো সামুং তাংনাই গ্রৈ সামুং তাঙ্গি মা তমাইখ্যা বাকসা বাকসা বুমা বুফার বরি বসারকন পরি রৈবা তামুং খাইনাই হনি রক ওয়ান সুগো সলানো সিমিং নো বাকসা বুমা বুফা হনজাঙ্গাই রক পরি রুও রংনগো তলাঙ্গো ফিয়াবা আসলা সিমিং বুমা বুফানি খাসুকসা ইমানিয়া বরি বসাবো বুমা বুফানি খাসুকসা ন তিনিটি হাই সালো ওয়ার্ল্ড পপুলেশন ডে নি সালো ও কক নো মুইতু খ্লাইরানানি মুসুঙ্গো খাপনে মারেকি সিং বসারক সলা ফানংথং বরি ফানংথং ব্যাবাক নো বাকসাসে আবনি বাকি তামো সলা তামো বরি বসারক নো ব্যাবাক বাকসা কামান রুকনাই তে বরক নো রং নগর হনানি বাকি মা সাইটকলাইনাই আর্টিকেল 51 এ ব্রেকেট কে নো রুক সাউই বুমা বুফা হায়াকে সরাইনি নকনি অক্রা চাকরা হায়াকে সরাইন নাইনাই সংনি ফান্ডামেন্টাল ডিউটি হায়াকাবা বরকনি খ্লাইথাইন বরক খ্লাইথাইন ক্লাইউ আবো আবো খ্লাইয়াকে ইংগিয়া আবংখা ফান্ডামেন্টাল ডিউটি ও কেরং 51 এন রক্সাউই আবো তামো হুঙ্কাঙ্কে বিশি ডকনি সিমি বিশি চিব্রুই উমরনি সরাই রকন রংনগো রহরনানি নাংসুকনাই নাংসুকনাই তাই রহরনানি নাংনাই আবনো সামুং কতর তাই বরকনি সামুং খ্লাইথাই রাইট টু এডুকেশননি রাইট টু এডুকেশননি সেকশন সেকশন টেন ও কব সৈজাক দ বুমা বুফাসং নকনি বড়রক জেসে খ্লাইব সরাই রকন নক গানানি রংনগো এডমিট খ্লাইনা নাংনাই সরাইরক রংনগো ফ্রংমুং মানৈ দঙ বরকনি থিনাং হামসাউইন দঙ আবনো তৈব স্রাই স্রাইকে সিনানি নাংনাই রং অমো হাইন কাইসা মানৈ জে মানৈবাই সোসাইটি নো স্লাই মানো বাই থাংন রংমুং সিমুং বাই কুপলং খ্লাই মানো রং তংখে মোনাকনি পহর ফাই সক ফাই খা খম খম খ্লাইও খা খম খম উংখে খাতুংমা ফাইও খাতুংমা ফাইকে খাকচাংমা তুবো রংন কারৈ হায়ংন ওয়ানসুকুই।

খাপনে মারিকি সিং ফাইডি এফ এম ককবরক নিউজ হেডলাইন্স নাইন এলিগার শোন হাইকে মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী তাই নিউজিল্যান্ডনি মন্ত্রী বক্র ক্রিস্টোফার লাক্সনি বখা নৈনি কগলাম সালাইমাও আসুখা খরগনৈ অজা নৈসাই থামসি বিশিনি বিশিং মানৈতাই সেব রুমা বখাক নৈনি বানিয়া খক থামসিবা সাই রাজাক রাংনি হামক্রাই খ্লাইনা নাহার মুনতই কগ্রলাখ্যা মেরা জোয়া মেরা গৌরব কথুমলাইমং নৈসাই নৈচুদক তিনি চেংজাগান ইন্দুর হাস্তিনি জুদা জুদা আমচাইনি খরক বা সাই হাই শিকলা শিকলিরক আরো মানজাগান তিনি ওয়ার্ল্ড পপুলেশন দে বিশি ব্রুম ব্রুম জুলাই তালনি সাল সিসা সাল মারিও ও সাল পালাইজাগো ফিফা হায়ুং কাপ ফুটবলনি কোয়ার্টার ফাইনালও তিনি নরওয়ে বাই ইংল্যান্ড থাঙ্গান তাই কাইসা ম্যাচও আর্জেন্টিনা বাই সুইজারল্যান্ড থাঙ্গলায়ান হাকে খাপনে মারিকি সিং জরাবো ওংখাবা ত্রক ত্রক আং বাসা সিনাই তিনি বাকি আসক নং সিং

গানের কোনো ভাষা নেই, কিন্তু প্রতিটি সুর ছুঁয়ে যায় হৃদয়। সেই সুরের ডানায় ভর করে আবারও হাজির হয়েছে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আজকের এই অনুষ্ঠান নিয়ে, যার নাম সুরের আকাশে। আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকের এই সুন্দর সময়টাকে আমরা গানে গানে উপভোগ করব। ঠিক বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা থাকুন আমাদের সঙ্গে, শুনুন পছন্দের গান, আর অবশ্যই আপনারা আপনাদের পছন্দের গান শুনতে ফোন করবেন আমাদের এফএম স্টুডিওর ফোন নাম্বারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। তাই আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের সুরের আকাশে।

0: করে রয়েছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত শুনছেন আর আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে এ পর্বে রয়েছে। চলুন আজকের অনুষ্ঠানের প্রথম গান আমরা শুনব, কিন্তু প্রশ্ন হচ্ছে গানটি আমরা কোথা থেকে শুনব, অর্থাৎ আপনাদের কার পছন্দের গান আমরা শুনব আর তা কী করে জানব, তা জানতে হলে আমাকে কথা বলতে হবে আপনাদের সাথে। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওর ফোন লাইন ব্লিঙ্ক হচ্ছে, চলুন একবার চেষ্টা করি কেউ রয়েছেন কিনা আমাদের সাথে, কথা বলা যায় কিনা। হ্যালো,
1: হ্যাঁ ম্যাম নমস্কার, শুভ দুপুর, আমি সুমন বলছি মিলনসঙ্গ থেকে।
0: সুমন বলুন।
1: ম্যাম হার দিল জো প্যার করেগা, এটার থেকে টাইটেল ট্র্যাকটা শুনিয়ে দিন।
0: টাইটেল ট্র্যাক, ধন্যবাদ, সঙ্গে থাকুন একদম। আর এভাবে ঠিক বন্ধু সুমনের মতো আপনিও কিন্তু এক মুহূর্ত দেরি করবেন না, এই মুহূর্তে যদি আপনার ইচ্ছে হচ্ছে আপনার পছন্দের গান শুনতে, তাহলে অবশ্যই চটপট আপনার মুঠোফোন হাতে নিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের ফোন নাম্বার রয়েছে আপনাদের প্রত্যেকেরই জানা, তাই চট জলদি ডায়াল করুন। চলুন একজন বন্ধু সাথে রয়েছেন, হ্যালো।
2: নমস্কার, আমি কুমারঘাট থেকে বুলটি দাস দিদি ভাই।
0: বুলটি দাস কুমারঘাট থেকে, বলুন
2: দিদি ভাই। আমি একটি গান শুনবো, তিন মূর্তি, নতুন শ্বেত নতুনে।
0: নতুন
2: নতুন শ্বেত নতুনে,
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
0: একদম, আপনিও ভালো থাকবেন। আর আরও একজন বন্ধু চলে এসছেন, চলুন বন্ধুর সাথে কথা হয়ে যাক। হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: ধীরেন বাবু বলুন।
3: বীরেন্দ্র বর্মা,
0: হ্যাঁ বলুন।
3: সবির নাম হচ্ছে কোহিনুর। গানের লাইনটা হইল আপনার, দু সিতারে জমিন পর মিলন হোগি আজি কি রাত।
0: ঠিক আছে, আমি চেষ্টা করছি, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলুন আমাদের আরো একটি ফোন লাইনে ফোন ব্লিঙ্ক হচ্ছে, কথা বলার চেষ্টা করি কি রয়েছেন সাথে। হ্যালো, হ্যালো, না এই মুহূর্তে কেউ নেই, চলে আসে এই ফোনে। হ্যালো, শুভ দুপুর, কে বলছিলেন? যমুনা, কেমন আছো?
4: ভালো আছি।
0: বলো কি গান শুনবে? ছোটি সি পিয়ারি সি, ঠিক আছে, একদম একদম, অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য, ভালো থাকবে একদম, আর এই গানটি তোমার জন্য থাকবে, তুমি সঙ্গে থাকো, ধন্যবাদ। এবার আপনাদের অনেক বন্ধুর সাথে কথা হয়ে গেল, অনেক গান আমার কাছে চলে গেল, এদিকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু পরপর বেশ কয়েকটি গানের অনুরোধ চলে এসেছে। চলুন একেবারে প্রথম গান থেকে আমরা অনুষ্ঠান শুরু করছি আজকের এই সুরের আকাশে পর্বে। প্রথম গানের জন্য যিনি অনুরোধ পাঠিয়েছেন ফোন কলে, ফোন করে, তিনি হচ্ছেন সুমন বাবু। আপনি শুনতে চেয়েছিলেন হর দিল জো প্যার করেগা, এই গানটি হর দিল জো প্যার করেগা ছায়া ছবি থেকে উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে এই মুহূর্তে সুরের আকাশে পর্বের আজকের প্রথম গান আপনাদের সকলের জন্য।

0: চলুন বন্ধু, চলে এসছেন, ফোন কলে রয়েছেন, কথা বলার চেষ্টা করি। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? কেয়া, বলুন কি গান শুনতে চাইছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, ককটেল ছায়াছবি থেকে সে গানটি, তাই তো?
1: আমি গানটির নামটা ঠিক জানি না।
0: ঠিক আছে, আমি আপনাকে শোনাবো, ঠিক আছে? সঙ্গে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। বন্ধুরা, আপনারা তো ফোন কলে আমাদেরকে অনুরোধগুলো পাঠাচ্ছেন, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপেও কিন্তু বেশ কয়েকটি মেসেজ চলে এসেছে। বাদল খটিয়াল, ঠিকানা পশ্চিমবঙ্গ থেকে, তিনি শুনতে চাইছেন আশা ও ভালোবাসা ছায়াছবি থেকে, শিল্পী বাপ্পি লাহিড়ি ও আশা ভোঁসলের কণ্ঠে বেশি কি বলি যখন বলি তুমি আমার সব। আজকের পর্বে এই বন্ধুর প্রথম মেসেজ, তাই হোয়াটসঅ্যাপ থেকে এই বন্ধুর গান এই মুহূর্তে আপনাকে, আপনাদের সকলকে শোনাবো। পাশাপাশি আরও ফোন কল তো আসছে, একজন বন্ধুর সাথে রয়েছেন, কথা বলে নিই। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: নমস্কার।
0: হ্যাঁ, কে রয়েছেন সাথে?
2: আমি জামনগর থেকে রাজু।
0: বলুন রাজু বাবু।
2: গান শুনে ছবি নাম হচ্ছে লুফার।
0: আচ্ছা, গান
2: আজি মৌসুম বেড়া।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ।
2: ভালো থাকবেন ম্যাম, ভালো থাকবেন।
0: একদম, আপনারাও খুব খুব ভালো থাকবেন। আর অনেকেই হয়তো ভাবছেন কিভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। গানের লাইন, প্রথম লাইন সঙ্গীত শিল্পীদের নাম এবং পাশাপাশি সেই ছায়াছবির নাম লিখে, আপনার নাম লিখে পাঠিয়ে দিন 9402169965, রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার।

0: বন্ধু অপেক্ষা করছেন, ফোন লাইনে চলুন, কথা হয়ে যাক বন্ধুর সাথে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
1: নমস্কার। প্রদীপ বলছি, অভিনগর থেকে।
0: প্রদীপ বলুন।
1: ছবি আম্রপালি।
0: আম্রপালি? আচ্ছা,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ইয়াদে করতে করতে।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন,
1: এই
0: ধন্যবাদ।
1: গানটা কোনিকা দিদির জন্য রইল।
0: কার জন্য?
1: কোনিকা দিদির জন্য
0: আচ্ছা
1: রইল।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ম্যাডাম,
0: হ্যাঁ বলুন।
1: আপনি মানালি না?
0: না, আমি অন্তরা বলছিলাম।
1: ও আচ্ছা, সরি,
0: ইটস ওকে,
1: ঠিক আছে।
0: আমি আপনাদের

বন্ধু অন্তরা এই মুহূর্তে রয়েছি। আর চলুন, আপনি আপনার এই গানটি ডেডিকেট করেছেন, আর একই রকম ভাবে বন্ধুরা আপনিও আপনার পছন্দের কোনো গান ডেডিকেট করতেই পারেন। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এবং একই সাথে আমাদের ফোন লাইন তো রয়েছে, আপনারা ফোন করছেন। তবে রিকোয়েস্ট আপনাদের কাছে যে আজকের পর্বে একজন বন্ধু একবারই ফোন করবেন, আর শুধুমাত্র একটি গানের জন্য রিকোয়েস্ট করবেন। এটাই হচ্ছে এই অনুষ্ঠানের নিয়ম, ঠিক আছে? তাহলে চলুন কথা না বলে চলে যাই। অনেক গান আমার হাতে রয়ে গেছে, পরবর্তী গান শুনবো। বন্ধু ছিলেন বুল্টি দাস, তিনি শুনতে চেয়েছিলেন তিন মূর্তির ছায়াছবি থেকে একটি গান। এই মুহূর্তে এই গানটিতে আমরা ফিরে যাচ্ছি, সবাই সঙ্গে থাকুন।

0: বলো।
1: ঠাকুর সাহেব আপনার টেলিফোন।
2: হ্যালো,
3: ব্যাড নিউজ স্যার, কিছু লোক জ্যাঙ্গুকে ধোকা দিয়ে বিচার মুকুট নিয়ে পালিয়েছে।
2: ইওর ফোন?
3: ইয়েস স্যার, ওরা বয়লার স্যুট পরেছিল আর চলে যে লাফ দিয়েছিল সে অরেঞ্জ কালারের বয়লার স্যুট পরেছিল।

0: আবার বলবেন, জানে কিয়া বাত হুই,
1: জানে কিয়া বাত হে। ছবির নাম সানি।
0: ঠিক আছে, ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর কে রয়েছেন সাথে? নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
2: আমি লক্ষ্মী মলানগর থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নাম?
2: আমাকে লক্ষ্মী।
0: আচ্ছা, হ্যাঁ,
2: আমাকে একটি গান শুনিয়ে দেবেন।
0: একদম।
2: সিস্টার ছবি থেকে, সিস্টার বাংলা ছবি হবে তো?
0: বাংলা, হিন্দি?
2: আচ্ছা, সিস্টার ছবি থেকে।
0: হুম,
2: ওই গানটা, ওই তাইরে নাইরে না, ওই বাচ্চাটি সে এমন মায়ের পেটে নেই নি জনম, জল খেতে চায় দুমন, ওই ধাঁধার গানটার কি, তাইরে নাইরে না, সিস্টার ছবি থেকে।
0: ঠিক আছে, আমি চেষ্টা করছি, আপনি সঙ্গে থাকো, ধন্যবাদ। আর হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজ চলে এসছে। আরেকজন বন্ধুর সাথে কথা হয়ে যাক। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছিলেন? হ্যালো।
3: হ্যালো ম্যাম,
0: বলুন।
3: আমি একটা গান শুনতে চাই।
0: হ্যাঁ বলুন, কি গান, আপনার নাম বলুন।
3: শ্রীনগর থেকে মালা বলছি ম্যাম।
0: বলুন।
3: অরিজিৎ সিং গাওয়া শুনতে পারবো নি ম্যাম?
0: পারবেন, গানটি বলুন।
3: দিল কা দরিয়া মে হি গায়া, এই গানটি শুনতে চাই ম্যাম।
0: ঠিক আছে, একদম, আপনি সঙ্গে থাকুন, আপনার পছন্দের গান আপনাকে শুনিয়ে দেওয়া হবে, কেমন? ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন, বেশ কিছু গানের অনুরোধ তো আমার হাতে রয়ে গেল, হোয়াটসঅ্যাপ মেসেজ, ফোন কল, সব মিলিয়ে অনেক গান হয়ে গেছে। তাই এই মুহূর্তে সরাসরি চলে যাব পরবর্তী গানে, আর পরপর দু একটি গান শুনি, আবার আপনাদের সাথে এসে কথা বলবো। ততক্ষণে আপনারা প্রত্যেকে প্রস্তুত থাকুন, আপনাদের পছন্দের কোন গান আজকের পর্বে শুনতে চাইছেন তা নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন আমাদের এফএম স্টুডিওর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে, অথবা আপনারা ফোনে আমার সাথে কথা বলে গানের লিরিক্স, অর্থাৎ গানের প্রথম লাইন আর সঙ্গীত শিল্পীদের নাম আমাকে জানিয়ে দিতে পারেন, আর সহজেই আপনার পছন্দের গান আপনি শুনতে পারবেন। চলুন এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন এফএম উচ্চান্ত

0: বাড়িতে সময় বিকেল 3:39 হয়ে 34 সেকেন্ড, আর এই মুহূর্তে আপনারা শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সুরের আকাশে 101.6 মেগাহার্স প্রচারিত রঙ্গে এফএম উজ্জ্বলতে আপনারা অনুষ্ঠান শুনছেন। আর আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা রয়েছি, পরপর 4টি গান আপনারা শুনেছেন। আমাদের বন্ধুদের অনুরোধে গানগুলো ছিল, কেউ ফোনে আমাদের অনুরোধ জানিয়েছেন তো অন্যদিকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পরপর মেসেজগুলো আসছে। আশা করি বন্ধুদের গানগুলো আপনাদের বিকেলটাকে আরও সুন্দর করে তুলেছে। আর যাব পরবর্তী গানে, কিন্তু বন্ধু একজন রয়েছেন সাথে। হ্যালো,
1: হ্যালো, হ্যালো দিদি ভাই, আমি আপনাদের এনাটা দিয়ে সুভাষ পল্লী থেকে ছবি চোখে উঠি বলছি।
0: বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, আমি সদা সোহাগন ছবি থেকে একটি গান শুনতে চাই। গানের কলিটা হচ্ছে এরকম, কেহেতা হে সিন্দুর তেরা তেরা বিন্দিয়া কেহেতা হে, লাখো মে কই এক সোহাগন সদা সোহাগন রেহেতা হে, এই গানটা শুনতে চাই।
0: ঠিক আছে, ঠিক আছে, একদম আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ।
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: নমস্কার। আপনাদের পরপর অনুরোধগুলো আমি চেষ্টা করছি শুনিয়ে দিতে, এবং 5টা পর্যন্ত আছে, তাই কেউই ভাববেন না যে আপনার গান শোনানো হবে না, একের পর এক আমি গান শোনানোরই চেষ্টা করছি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ
2: দিদি
0: বলুন।
2: আমি জঙ্গল বলছি।
0: কে বলছিলেন?
2: জঙ্গল বলছি, আমি জঙ্গল।
0: আচ্ছা বলুন।
2: আমি তার নাম গান শুনবো না।
0: তেরে নাম, টাইটেল ট্র্যাক, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ। আপনার পছন্দের গান আমি অবশ্যই আপনাদের শুনিয়ে দেব। চলুন, আরও তো ফোন আসছে, আরেকটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার, আমি ডুবসাপটা সুনীল দেববর্মা বলছি।
0: বলুন।
3: প্রেম রূপ থেকে?
0: হুম,
3: আরে কোশ নেহি কোশ নেহি,
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আমি চেষ্টা করছি।
3: আর
0: একের পর এক আপনাদের গানে শোনানো হচ্ছে, আর আগামী 1 ঘন্টা তাই হবে। চলুন এবার একটু আমাদের হোয়াটসঅ্যাপের দিকে উঁকি মারা যাক, এখানেও অনেকগুলো গান আমার হাতে রয়েছে। চলুন তাহলে এবার চলে যাচ্ছি পরবর্তী গানে, কার গান শোনা যায় সঙ্গে থাকুন। আর যার গান শুনবেন সে তো বুঝেই যাচ্ছেন যে কার গান শোনা হচ্ছে, কেননা আমি যদি প্রত্যেকের নাম বলতে থাকি সাথে তাদের ডিটেলস, তাহলে অনেকটা সময় নষ্ট হবে আর আপনাদের গান কম শোনানো হবে, তাই আমি সোজা গানে চলে যাচ্ছি। কেমন, আপনারা প্রত্যেকে টিউন করে রাখুন আর অপেক্ষা করুন কার গান কখন চলে আসে।

ঘড়িতে সময় 3:57 হয়ে 45 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যে আপনারা শুনবেন এফএম সংবাদ শিরোনাম।

এ মুহূর্তে জানিয়ে দিচ্ছি এফএম সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত দুবছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক পর্যালোচনা করেন। বৈঠকের পর ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, বর্ষাকালে নাগরিকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার গুরুত্বের সাথে কাজ করছে। আজ আগরতলায় TIFT-র কনফারেন্স হলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে আগরতলা পুর নিগম এলাকাসহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যা মোকাবিলার প্রস্তুতি এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধি, আগাম সতর্কীকরণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদানের ওপর গুরুত্ব দেওয়া হয়। রাজ্য সচিবালয়ে আজ আসামের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়, রাজ্যের খাদ্য জনসংভরণ মন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মন্ত্রী শ্রী চৌধুরী জানান, বৈঠকে ত্রিপুরার গণবণ্টন ব্যবস্থার সার্বিক কার্যক্রম, জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন, পরিষেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। আজ বিশ্ব জনসংখ্যা দিবস, প্রতি বছর 11 জুলাই এ দিনটি পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের প্রতিপাদ্য বিষয় যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ, আজ এবং আগামী ভবিষ্যতের জন্য। শুনলেন এফএম সংবাদ শিরোনাম।

0: আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্তীর অনুষ্ঠান সুরের আকাশে। আর এই মুহূর্তে আমাদের ফোন লাইন তো অনেকক্ষণ ধরে ব্লিঙ্ক হচ্ছে, প্রচুর প্রচুর গানের রিকোয়েস্ট আমাদের কাছে আসছে। চলুন কথা বলি আপনাদের সঙ্গে, কে রয়েছেন এই মুহূর্তে?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
1: আমি শঙ্কর দেবর্মা।
0: শঙ্কর বলুন।
1: শম্ভু।
0: আচ্ছা শম্ভু বলুন।
1: রামনাথ তারসবি থেকে।
0: হ্যাঁ হ্যাঁ, কি বললেন?
1: রাম ভক্তার ছবি।
0: আচ্ছা হ্যাঁ,

0: আঙ্গুল না আঙ্গুঠি আঙ্গুল নাকি এড়িয়ে এই গানটা আর কি
1: বুঝতে পারলাম না
0: আঙ্গুল না আঙ্গুঠি আঙ্গুল নাকি এড়িয়ে আর কি
1: আচ্ছা আমি চেষ্টা করছি আপনি সঙ্গে থাকুন
0: রাম আফতার
1: ওকে ঠিক আছে আপনি সঙ্গে থাকুন আর এই মুহূর্তে কে রয়েছেন সঙ্গে দেখে নি কথা হয় কিনা বন্ধুর সাথে হ্যালো নমস্কার হ্যালো
2: হ্যালো
1: নমস্কার
2: নমস্কার ম্যাডাম আমি টাঙ্গাইল থেকে কোনিকা দেখবো মা বলছি
1: আপনার পছন্দের গান শোনানো হয়ে গেছে
2: হ্যাঁ আমার গানটা শোনানো হয়েছে ঠিকই কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে এত শ্রোতা বন্ধুরা দারুণ দারুণ গান শুনিয়েছেন আজকে কিন্তু কে কোন গানটা অনুরোধ করলো এটা জানতে পারলাম না
1: কিন্তু আপনি সঙ্গে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনি আবারও ফোন করেছেন আপনাদের প্রত্যেকের নাম আপনাদের মেসেজ আমি যদি সবটা পড়তে যাই পড়তে পারি অসুবিধা নেই গান কম শুনবেন আমরা চেষ্টা করি অল্প সময়ে যতগুলো আমাদের কাছে রিকোয়েস্ট আসছে প্রত্যেকটা গান যেন আমরা শুনিয়ে তারপর পরবর্তী পর্বে আমরা যেতে পারি এখন এই মুহূর্তে যদি আমি করতেই পারি কোনো অসুবিধা নেই তাতে আপনাদের গান কম শোনা হবে কোনটা করব সেটা ভাববেন আর চলুন পরবর্তী বন্ধুকে অপেক্ষা করছেন গান নিয়ে কার গান শোনানো যেতে পারে প্রদীপবাবুর অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট রয়েছে আম্রপলি ছায়াছবি থেকে তারপর রিকোয়েস্ট রয়ে গেছে আশুতোষবাবু লক্ষ্মীদেবী ছবি দেবী এবং সুনীলবাবু প্রচুর প্রচুর রিকোয়েস্ট রয়েছে চলুন আর একটুকু সময় শেষ না করে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা পরে ছায়াছবির গানে সঙ্গে থাকুন

কুমার শানু এবং অনুরাধা পড়োয়ালের দ্বৈত কণ্ঠে ফুল আর কাঁটে ছায়াছবি থেকে পেহলি বারিশ মে অর তু, এই গানটি জন্য রিকোয়েস্ট ছিল আমাদের কাছে বিশ্বনাথ গায়েন বাবু। অনেকক্ষণ ধরে আপনার অনুরোধটা ছিল, হোয়াটসঅ্যাপে আপনি বার্তা পাঠিয়েছেন, তাই এই মুহূর্তে এই গানটি আপনার জন্য এবং আমাদের প্রত্যেকটি শ্রোতা বন্ধুদের জন্য। সঙ্গে থাকুন সবাই, শুনতে থাকুন।

0: মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় বিকেল 4:26 বলতে বলতে 27 মিনিট হয়ে 2 সেকেন্ড। আর আপনারা প্রত্যেকেই শরীর আকাশে পর্বে রয়েছেন এখন পর্যন্ত। হোয়াটসঅ্যাপ অ্যান্ড আমাদের যে ফোনে আপনাদের কাছ থেকে আমরা অনুরোধ পেয়েছি তা নিয়ে 20টির উপর গান কিন্তু শোনানো হয়ে গেছে আপনাদের। আরও বেশ কিছু গান কিন্তু আমার কাছে রয়েছে, আমি আপনাদের সেই সবকটি গান শোনাবো, প্রত্যেকেই সঙ্গে থাকুন। এই মুহূর্তে একজন বন্ধু সঙ্গে রয়েছেন, চলুন কথা বলে নিই কে রয়েছেন সাথে। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: শুভ বিকেল।
0: শুভ বিকেল।
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ, আমি আপনার মেসেজ পেয়েছি, হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ চলে এসেছে, আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ, আপনার আমি আপনাদের মেসেজ পেয়ে গেছি এবং স্বর্ণারীদের মেসেজ এবং আপনার মেসেজ রয়েছে। আপনাদের দুজনের গান বাদ দিয়ে এই মুহূর্তে আমি প্রত্যেকের হোয়াটসঅ্যাপে যে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে বিকেল থেকে সবকটি গান কিন্তু আমি আপনাদের শুনিয়ে দিয়েছি। এবার রয়েছে আমাদের কিছু বন্ধু যারা ফোন করে আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। শম্ভুবাবুর গান এখনও শোনানো হয়নি, ছবি দেবী রয়েছেন এবং সুনীলবাবু রয়েছেন, আপনারা তিনজন অপেক্ষা করুন। আর হ্যাঁ, আরও একজন রয়েছেন, চারজন গান এখনও শোনানো বাকি। চলুন চট জলদি আমরা এক এক করে তাদের গান শুনে নিয়ে আসি।

স্টুডিও ঘড়িতে সময় বিকেল 4:40 হয়ে 57 সেকেন্ড। আর খুব বেশি সময় আমাদের হাতে নেই, কিন্তু রিকোয়েস্ট তো আমাদের কাছে রয়ে গেছে। সদা সুহাগন এই ছায়াছবি থেকে একটি গান শুনতে চেয়ে আমাদের কাছে রিকোয়েস্ট করেছিলেন ছবি দেবী। এই মুহূর্তে আপনার পছন্দের গান আমরা শোনাচ্ছি।

0: অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছে, এই মুহূর্তে বন্ধু তো অপেক্ষা করছেন, কথা হয়ে যাক। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ, আমি পূর্ণিমা বলছি।
0: পূর্ণিমা বলো, কি গান শুনবে?
1: পূর্ণ মুভি গান শুনবো, মুভিটার নাম হচ্ছে আরজু।
0: আচ্ছা,
1: গানটা হচ্ছে আজি রুট কে, এই গানটা
0: আরেকবার বলবে?
1: পূর্ণ মুভি আরজু,
0: হ্যাঁ
1: গানটা হলো আজি রুট কে কাহা যাইয়েগা, এই গানটা।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, একদম ভালো থাকবে। আমরা গান শুনব, কিন্তু যেহেতু আমাদের হাতে খুব বেশি সময় নেই, হয়তো বা আর 3-4 বন্ধুর গান শুনতে পারি। আরেকটি রিকোয়েস্ট এনেছি। হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাহে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: হ্যাঁ দিদি, আমাকে গুরুদক্ষিণা ছবি, ছায়া ছবির, হ্যাঁ গান শোনাবেন, কিশোর কুমারের কথা, এ আমার গুরুদক্ষিণা।
0: আমি চেষ্টা করব, যদি আমার হাতে সময় থাকে তবে কিন্তু গান শুনতে পারবেন, ঠিক আছে?
2: ঠিক আছে দিদি, হ্যাঁ
0: একদম ভালো থাকবেন। আমার হাতে যদি সময় থাকে অনুষ্ঠানের, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটি গান শোনাবো। আর এই মুহূর্তে আমার কাছে যা রিকোয়েস্ট রয়েছে, প্রায় সবকটা গানই শেষ, শুধুমাত্র প্রেম রোগ ছায়া ছবি থেকে সুনীল বাবু গান শুনতে চেয়েছেন, আপনার গানটা এখনো শোনানো হয়নি, আমি সে গান শোনাবো। আর এই মুহূর্তে পূর্ণিমা দেবী, আপনারও পছন্দের গান রয়েছে, তো চলুন আমরা এক এক করে আপনাদের গান শুনে আসি, সঙ্গে থাকুন।

দেখতে দেখতে আজকে সুরের আকাশে অনুষ্ঠানের সময় শেষ হয়ে এলো। আশা করি প্রতিটি গান আপনাদের মন ছুঁয়ে গেছে। যারা আজ ফোন করেছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন, আপনাদের সঙ্গে কথা বা আপনাদের অনুরোধ আমাদের কাছে আসা, আমাদের সঙ্গে যুক্ত থাকা যারা ছিলেন, যুক্ত ছিলেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যাদের অনুরোধ শেষ পর্যন্ত শোনানো সম্ভব হলো না, শুধুমাত্র একজন বন্ধুই রয়েছেন, অমিতাভবাবু, আপনার গান আজকের পর্বে শোনানো গেল না, কেননা আমার হাতে একেবারেই সময় নেই। আপনি অবশ্যই আগামী পর্বে ফোন করবেন, আপনার পছন্দের গান শুনিয়ে দেওয়া হবে, সবাই শুনবেন সুরের আকাশে। এবং আপনাদের পছন্দে আমাদের গান, এই পর্বগুলোতে আপনাদের অনুরোধের গান আমরা আপনাদের শুনিয়ে থাকি। চলুন প্রত্যেকে সঙ্গে থাকুন, কেননা পরবর্তী পর্ব নিয়ে আমি আরও একবার আপনাদের সঙ্গে ফিরে আসছি।

ঘড়িতে সময় বিকেল 5টা বেজে 5 মিনিট হয়ে 34 সেকেন্ড, আর এই সময়টার অর্থ হলো আপনাদের জন্য পরবর্তী পর্ব শুরু হয়ে যাওয়া, অর্থাৎ পরবর্তী যে পর্বটি আপনারা শুনে থাকেন প্রতি শনিবার বিকেল 5টায়, আজকের সিকান্দার। কী হচ্ছেন আজকের সিকান্দার? তা তো অনুষ্ঠানের শেষে আমরা বলতে পারবো যে আজকের পর্বে কে হচ্ছে আজকের সিকান্দার। তবে যেটা বলার তা হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন থাকবে, যেমনটা থাকে সঠিক উত্তর দিতে হবে। যারা সব থেকে বেশি সঠিক উত্তর, যে যিনি দেবেন সব থেকে বেশি সঠিক প্রশ্নের উত্তর, তিনি হবেন আজকের পর্বের সিকান্দার। এই পর্বটা বেশ মজাদার, মজাদার এই কারণে যে অনেক অনেক তথ্য আমরা এই পর্বের মাধ্যমে কিন্তু জানতে পারি, তাই নয় কি? একদম। আমাদের ফোন নম্বর রয়েছে 0381-232-6253, এই নম্বরে আপনারা ফোন করবেন। এবং একই সাথে আমাদের আরও একটি ফোন নাম্বার রয়েছে, কিন্তু কেউ ভুলেও কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন না। আজকের এই আজকের সিকান্দার পর্বের যতক্ষণ না আমরা বলছি, আপনারা কিন্তু কেউ অনুগ্রহ করে হোয়াটসঅ্যাপে কোনো প্রশ্নের উত্তর আমাদের কাছে পাঠাবেন না। একটি ফোন নাম্বার 0381-232-6253, অন্যটি হলো 9485-007172। আজকের পর্ব শুরু করব আপনাদেরকে সঙ্গে নিয়েই, প্রত্যেকে সঙ্গে থাকুন। আর প্রথম প্রশ্নের মধ্যে দিয়ে জানতে পারবেন না যে আজ কী কী কোন কোন বিষয়ের উপর আজকে আপনাদের জন্য প্রশ্ন থাকছে।

শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের এই পর্ব শুরু করছি। আমাদের এই ভারতবর্ষ বৈচিত্র্যের দেশ, ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, বিশ্বাসের পথও আলাদা, কিন্তু যুগ যুগ ধরে এই দেশের নানা তীর্থস্থান মানুষকে টেনে এনেছে এক অদ্ভুত বিশ্বাস আর আধ্যাত্মিকতার টানে। কখনো হিমালয়ের দুর্গম পথে কেদারনাথ, কখনো গঙ্গার তীরে কাশী, কখনো বোধগয়ার শান্ত পরিবেশ, অমৃতসরের স্বর্ণ মন্দির, আবার কখনো আজমের শরীফ। তাই আজকের আজকের সিকান্দার পর্বে আমরা প্রশ্ন আর উত্তরের মধ্য দিয়ে বেরিয়ে পড়ব ভারতের বিখ্যাত তীর্থস্থানগুলোর।

0: এক অসাধারণ সফরে। আমি করব প্রশ্ন আর আপনাদের দিতে হবে তার সঠিক উত্তর। আর যিনি জ্ঞানের এই লড়াইয়ে সবাইকে পিছনে ফেলে এগিয়ে যাবেন, তিনি হবেন আমাদের আজকের এই পর্বের আজকের সিকান্দার। তাহলে তৈরি তো, চলুন শুরু করি। ফোন নাম্বার আপনাদের প্রথমে বলে দিয়েছি। প্রথম প্রশ্ন, ভারতের চার ধামের মধ্যে বদ্রীনাথ কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, বলতে বলতে ফোন চলে এসছে। হ্যালো,
1: নমস্কার,
0: শঙ্কর বাবু
1: আমি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: একদম, বলুন শঙ্কর বাবু।
1: এটা উত্তরাখণ্ডে।
0: একেবারে সঠিক উত্তর, আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন। দেখা যাক আজ কি হয়, সঙ্গে থাকুন। আর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে যে আপনি প্রথম প্রশ্নের উত্তরটাই সঠিক দিয়েছেন। সঙ্গে থাকুন, পরপর অনেকগুলো প্রশ্ন আসবে। এবং তার আগে বলে রাখি

0: এটা উত্তরাখণ্ডে।
1: একেবারে সঠিক উত্তর। আজকের প্রথম প্রশ্নের সঠিক উত্তর আপনি দিয়েছেন, দেখা যাক আজ কি হয়। সঙ্গে থাকুন, আর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে যে আপনি প্রথম প্রশ্নের উত্তরটাই সঠিক দিয়েছেন। সঙ্গে থাকুন, পরপর অনেকগুলো প্রশ্ন আসবে। এবং তার আগে বলে রাখি, আমি পরপর আপনাদেরকে চারটি করে প্রশ্ন করব। তাই চারটি প্রশ্নের জন্য তো প্রস্তুত থাকবেন। তারপরেই আমরা একটু গানও শুনে নেব। আর তিনি উত্তর দিয়েছেন যে উত্তরাখণ্ড, হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথ ভারতবর্ষের অন্যতম প্রসিদ্ধ তীর্থস্থান। আচ্ছা, এবার চলে যাই পরবর্তী প্রশ্ন। সহজ প্রশ্ন, তার সহজ উত্তর, কিন্তু আপনাদেরকে চটজলদি জানাতে হবে। জগন্নাথ মন্দির কোন শহরে অবস্থিত আমাদের, এবং বিশ্বজুড়ে তার পরিচিতি রয়েছে। ফোন চলে এসেছেন, হ্যালো।
0: আমি শঙ্কর চৌধুরী,
1: বলুন।
0: উড়িষ্যার পুরীতে অবস্থিত।
1: একদম, অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। দুটো প্রশ্নের সঠিক উত্তর। উড়িষ্যার পুরী শহর জগন্নাথ মন্দিরের জন্য বিশ্বজুড়ে পরিচিত। আর আবারও সেই সময় কিন্তু এসে গেছে যেখানে প্রত্যেকটি মানুষের বিশ্বাস, মন, এবং সব থেকে বলতে গেলে গোটা ভারতবর্ষের এই মুহূর্তে যে একটা আশার জন্য, প্রার্থনা করার জন্য ঠাকুরের কাছে এই মুহূর্তের সময়, সেটা হচ্ছে রথযাত্রা, যার জন্য সবাই বলতে গেলে পাখির চোখ সেই পুরীতেই রয়েছে। কারণ একটা বড় বড় একটা আমাদের কাছে অনুষ্ঠান, বা আমাদের একটা বিশাল একটা দিন, যে দিনটির জন্য প্রত্যেকেই অপেক্ষা করে থাকি, পুরী। আর চলুন, দুটো প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেছে। এবার চলে যাচ্ছে তৃতীয় প্রশ্নে। দ্বারকাধীশ মন্দির ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? দ্বারকাধীশ বা দ্বারকাধীশ মন্দির ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? আমাকে শুধুমাত্র রাজ্যটির নাম বলবেন। নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো, হ্যালো, হ্যালো, না, আমাকে হয়তো বা বন্ধু শুনতে পাচ্ছেন না, আপনি আরেকটিবার চেষ্টা করবেন। কেউ একজন রয়েছেন আমাদের ফোন লাইনে, হ্যালো। শঙ্কর বাবু, বলুন, দ্বারকাধীশ মন্দির ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?
0: এটা আপনার গুজরাটে।
1: সঠিক উত্তর। আর প্রথম তিনটি প্রশ্নেরই সঠিক উত্তরে রয়েছেন শঙ্কর বাবু।

0: বাকি বন্ধুদেরও কিন্তু আসতে হবে, কেননা বিশাল প্রশ্ন রয়েছে। আমাদের ভারতবর্ষের এত এত তীর্থস্থান জানি, আমরা যদি 2 থেকে 3 ঘন্টাও ঘুরে বেড়াই শেষ হবে না প্রশ্নের মাধ্যমে। তাই প্রত্যেকে কিন্তু নিরাশ হওয়ার কোনো জায়গা নেই, আপনারা অপেক্ষা করুন, পরপর প্রশ্ন থাকবে। যে সব থেকে বেশি সঠিক উত্তর দেবেন তিনি হবেন আজকের পর্বে সেকান্দার, এবং ঠিক 6:20 আমি সেই বলবো যে আজকের সব থেকে বেশি সঠিক উত্তর কে দিয়েছেন। চলুন এই আজকের এই পর্বে এখন পর্যন্ত শঙ্করবাবু রয়েছেন, আমি আশা করব আমাদের অন্যান্য শ্রোতারাও কিন্তু ধীরে ধীরে যুক্ত হয়ে যাবেন। আমি বলেছিলাম আমি পরপর 4টি প্রশ্ন করব, 3টি প্রশ্ন শেষ। এবার 4 নম্বর প্রশ্ন, রামেশ্বরম ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? হ্যালো,
1: আমি সনাতন দেবনাথ।
0: সনাতন বাবু কোথা থেকে বলছেন?
1: আমি ঘিলাতলি থেকে বলছি, তেলিয়ামুড়া ঘিলাতলি থেকে।
0: হ্যাঁ, আপনি কি প্রশ্নের সঠিক মানে প্রশ্নের উত্তর দেবেন?
1: হ্যাঁ, এটা গুজরাট রাজ্যে অবস্থিত।
0: আপনি কি ওই দ্বারকাধীশ মন্দিরের প্রশ্নটা বলছিলেন? না, এটা উত্তর দেওয়া হয়ে গেছে। এখনকার প্রশ্ন হচ্ছে রামেশ্বরম ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত?
1: ওইটা তামিলনাড়ু।

0: একেবারে সঠিক উত্তর।
1: আসলে ম্যাডাম আমরা মোবাইল দিয়ে শুনি, তো মোবাইল দিয়ে শুনি বলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, প্রচুর প্রশ্ন থাকবে। ঠিক আছে, একটা প্রশ্নের সঠিক উত্তর তো হয়ে গেল, এবার এভাবে এক এক করে এগোতে এগোতে ঠিক হয়ে যাবে দেখবেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে যে আপনি প্রথম আপনার তরফ থেকে যে প্রথম অ্যাটেম্প ছিল সেটা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আমার চারটি প্রশ্ন শেষ, তার সঠিক উত্তর পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আরও আরও অনেক অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে একটি গান আমরা এই মুহূর্তে শুনে নেব, এবং সবকটি গান এই পর্বে আমরা যা শুনবো একেবারে নতুন ছায়াছবির গান, যেগুলো 2026 মুক্তি পেয়েছে। গান প্রশ্ন উত্তর এ নিয়ে জমজমাট আমাদের আজকের এই পর্বে। আপনারা প্রত্যেকে টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত, সঙ্গে থাকুন। আর গানের পরেই কিন্তু প্রশ্নগুলো নিয়ে ফিরে আসছে, প্রত্যেকে তৈরি থাকুন।

আবার ফিরে এলাম প্রশ্ন নিয়ে। আজকে সিকান্দার পর্বের দ্বিতীয় ভাগের প্রশ্ন। বৈষ্ণোদেবী তীর্থস্থান কোন পর্বতের সঙ্গে যুক্ত সেটা আমাদের জানাতে হচ্ছে। বৈষ্ণোদেবীর সেই তীর্থস্থান কোন পর্বতের সঙ্গে যুক্ত, একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যালো।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: আমি দেবী সেনগুপ্ত বলছি।
1: বলুন।
0: কাশ্মীরে কি পর্বত জানি, বৈষ্ণবী দেবীর মন্দির,
1: পর্বতটার নামই বলতে হচ্ছে, পর্বতের নাম বলতে হবে আপনাকে,
0: জায়গার নাম বলতে হবে,
1: না না শুধু পর্বতের নাম।
0: ও হিমালয়ের কাছে কি পর্বত জানিস, জানা ছিল।
1: তাহলে অপেক্ষা করুন পরবর্তী প্রশ্নের জন্য।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আপনি সঙ্গে রয়েছেন আর তার জন্য অনেক ধন্যবাদ। আমাকে শুধুমাত্র সেই পর্বতের নাম বলবেন। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, দেখি কে রয়েছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ শঙ্কর বাবু বলছিলেন।
2: হ্যাঁ আমি আমতুল থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
1: বলুন।
2: এটা চিকুট পর্বতের সঙ্গে যুক্ত?
1: একদম সঠিক উত্তর, অনেক অনেক শুভেচ্ছা, সঙ্গে থাকুন। আর চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। আর আমাদের ভারতবর্ষের তীর্থস্থানগুলো সম্পর্কে আমরা জানবো না তা কী করে হয়, তাই প্রত্যেকটি প্রশ্ন সহজ, তার উত্তরও সহজ, তাই আপনাদেরকেও চটজলদি ফোন করে শুধু উত্তরগুলো আমার কাছে পাঠিয়ে দেবেন, জানিয়ে দেবেন। চলুন পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেদারনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? প্রশ্ন করার আগেই আমাদের ফোন লাইনে ব্লিঙ্ক হচ্ছে, আমি তাই পরবর্তী ফোনটা আমি অ্যাটেন্ড করছি। কেদারনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত আপনারা জানাবেন। আমাদের কাছে দুটো ফোন নাম্বার রয়েছে, একটা হচ্ছে পুরনো যেটা আপনাদের প্রত্যেকের কাছে সেভ রয়েছে, তারপরও বলে দিচ্ছি 03-81-232-6253, এবং নতুন একটি ফোন নাম্বার আপনারা আপনাদের কাছে রয়েছে, তা হচ্ছে 9485-007172। আমাদেরকে জানাবেন আপনি। চলুন একজন বন্ধুর সাথে রয়েছেন। হ্যালো, হ্যালো,
3: আমি সনাতন দেবনাথ।
1: হ্যাঁ বলুন।
3: বৈষ্ণবদেবী মন্দির, এটা তো আমার মনে হচ্ছে এটা ওই যে কারাকোরাম পর্বত।
1: এই প্রশ্নটা হয়ে গেছে, আমি আপনি যেহেতু ফোন করেছেন এখন আপনাকে আমি পরবর্তী প্রশ্নটা বলছি। এই মুহূর্তে যে প্রশ্নটা আমি রেখেছি তা হচ্ছে, কেদারনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত?
3: এটা না, এটা উত্তর পারবো না।
1: তাহলে সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করবেন, কেমন? ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা শুনবেন একবার আরেকবার, যে কেদারনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত, একেবারেই সহজ। হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, চেষ্টা করবেন, কথা হয়ে যাবে আপনাদের সঙ্গে, উত্তরও পেয়ে যাব আপনাদের কাছ থেকে। হ্যালো
4: ম্যাডাম, নমস্কার।
1: নমস্কার সুমন বাবু, বলুন।
4: এটা হলো ভগবান শিব।
1: একদম সঠিক উত্তর, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অভিনন্দন রইল। পরবর্তী প্রশ্নের জন্য আপনারা অপেক্ষা করুন। আর এই মুহূর্তে সঠিক উত্তর দিয়েছেন, একেবারেই জানি যে কেদারনাথ এই মুহূর্তে ভারতবর্ষে দুটো তীর্থস্থান রয়েছে, যার মানে এই সময়টা এই মনসুনে বিশেষ করে সব থেকে বেশি ভিড় হয় দর্শনার্থীদের, সারা বছর অপেক্ষা করে থাকে এই সময়টার জন্য, যখন মন্দির খুলে দেওয়া হয় দর্শনার্থীদের উদ্দেশ্যে, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই কেদারনাথ মন্দির। হাজার হাজার দর্শনার্থীরা পায়ে হেঁটে তারা যান পাহাড়ের কোলে, পাহাড়ের এই সুন্দর দৃশ্যের যেখানে রয়েছে আমাদের ভগবান শিব। হিমালয়ের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে কেদারনাথ মন্দির বলা হয় 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি। চলুন এবার আরেকটি প্রশ্ন, অমরনাথ গুহা কোথায় অবস্থিত, জায়গাটার নাম বলবেন শুধু আমাকে। একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি আমতলি থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
1: বলুন শঙ্কর বাবু।
2: এটা কাশ্মীরের আর অনন্তনাগ জেলায়।

0: কাশ্মীর, জম্মু ও কাশ্মীর দুটো বলতে হবে, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, আমি আপনার প্রশ্ন নিয়ে নিলাম জম্মু ও কাশ্মীরে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বরফের শিবলিঙ্গ এ তীর্থস্থানের বিশেষ আকর্ষণ। আমি আপনাদের বলেছিলাম পরপর চারটি প্রশ্ন রাখব, তাই এই পর এখন শেষ প্রশ্নটি বলছি, এই প্রশ্নের পরে আমরা চলে যাব গানে। স্বর্ণ মন্দির কোন ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান? স্বর্ণ মন্দির কোন ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান জানাবেন আমাদের। হ্যালো, হ্যাঁ নমস্কার,
1: বলছিলাম এটা কাশ্মীরে অবস্থিত।
0: সনাতন বাবু বলছিলেন?
1: না, আমি নীলদেব বলছিলাম।
0: আচ্ছা, আপনি কাশ্মীরে অবস্থিত, যেটা উত্তর, তার উত্তর আমি পেয়ে গেছি, সঠিক উত্তর। আমি পরবর্তী প্রশ্নে রয়েছি, আপনার কাছে প্রশ্নটা রাখবো।
1: হ্যাঁ বলুন।
0: স্বর্ণ মন্দির কোন ধর্মের অন্যতম প্রধান তীর্থস্থান? একদম সঠিক। আপনার শুভ নাম বলবেন?
1: নীলদেব।
0: কোথা থেকে ফোন করছিলেন?
1: আমি বাজারঘাট রেলওয়ে স্টেশনের সঙ্গে।
0: অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। সঙ্গে থাকুন, পাঁচটা বেজে 31 মিনিট হয়ে 8 সেকেন্ড সময়, 6টা বেজে 20 মিনিট পর্যন্ত আপনাদের কাছে প্রচুর প্রশ্ন থাকবে, সেখান থেকে আপনারা অনেক অনেক উত্তর দিতে পারবেন। তাই এই মুহূর্তে ফিরে যাচ্ছে গানে, গানের পর আপনাদের সবার সাথে কথা হবে, সঙ্গে থাকুন।

0: স্টুডিও ঘুরতে সময় বিকেল 5:39 হয়ে 55 সেকেন্ড। আর আজকের সিকান্দার পর্বে রয়েছেন আপনারা। এই মুহূর্তের প্রশ্ন, স্বর্ণ মন্দির ভারতবর্ষের কোন শহরে অবস্থিত? আমাকে শুধু শহরের নাম জানাবেন। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখা যাক বন্ধুর কাছ থেকে সঠিক উত্তর পাই কি না। হ্যালো।
1: হ্যালো ম্যাডাম।
0: হ্যাঁ হ্যালো,
1: আমি সনাতন দেবনা বলছিলাম।
0: বলুন।
1: স্বর্ণ মন্দিরের এটা উত্তর হয়ে গেছে?
0: স্বর্ণ মন্দির ভারতবর্ষের কোন শহরে অবস্থিত?
1: এটা তো অমৃতসর। অমৃতসর শহরে।
0: একদম সঠিক উত্তর। সঙ্গে থাকুন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আর একদম পরবর্তী প্রশ্নে আমি চলে যাচ্ছি। পাঞ্জাবের অমৃতসর শহরের অন্যতম পরিচয় এই বিখ্যাত গুরুদ্বার, যার নাম স্বর্ণ মন্দির অমৃতসরে। পাঞ্জাবের অমৃতসর শহরে এই বিখ্যাত গুরুদ্বারটি রয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বোধ গয়া কোন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান? বোধ গয়া কোন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান? হ্যালো।
1: হ্যালো বলছিলাম দিদি, পাঞ্জাবের অমৃতসর।
0: তার সঠিক উত্তর পেয়ে গেছি। বন্ধু কে বলছিলেন?
1: নীলদেব বলছিলাম।
0: আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আপনাকে আরেকটি প্রশ্ন রাখছি। পরবর্তী প্রশ্নটি, যে বোধ গয়া কোন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান?
1: তো বিহার অবস্থিত, এটা হিন্দু ধর্মের
0: উত্তরটা হয়নি। আপনি সঙ্গে থাকুন কেমন। বোধ গয়া কোন ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান? নমস্কার।
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
2: বৌদ্ধ ধর্ম।
0: একদম সঠিক উত্তর। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে।
2: ধন্যবাদ।
0: সঙ্গে থাকবেন। এখন পর্যন্ত শঙ্কর বাবু এগিয়ে আছেন। শঙ্করবাবু টোটাল স্কোরিং হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন তিনি। তারপরে রয়েছে সনাতনবাবুর সঠিক উত্তর দুটি রয়েছেন, নীরুবাবু রয়েছেন একটি, সুমনবাবু রয়েছে একটি। অর্থাৎ আজকের এই পর্বে চারজন বন্ধু দেবী সেনগুপ্ত, যিনি চেষ্টা করছিলেন, আপনিও সঙ্গে রয়েছেন, এবং অন্যান্য যারা রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই ফোন করবেন। আমাদের যে ফোন নাম্বার রয়েছে, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভুল শুদ্ধ একটা তো হবে, অবশ্যই চেষ্টা করবেন। তাতে ভালো লাগবে যে আপনাদেরকে নিয়ে আয়োজন, আপনারা সেই আয়োজনটাকে কতটা উপভোগ করছেন। চলুন পরবর্তী প্রশ্নে চলে যাই। এটাও অনেকটা মানে আগের প্রশ্নের সাথে অনেকটা মিল রয়েছে। কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন? কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন? একজন বন্ধু রয়েছেন সাথে। হ্যালো,
1: আমি সনাতন দেবনাথ।
0: বলুন।
1: বুদ্ধ গয়া, এটা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান।
0: ওই প্রশ্নটা শেষ হয়ে গেছে, উত্তরটা সঠিক উত্তর পেয়ে গেছে। আমি আপনাকে পরবর্তী প্রশ্নটা যেটা রেখেছি সেটা বলছি। কোন বৃক্ষের নিচে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন?
1: বুদ্ধি বৃক্ষ।
0: একেবারে সঠিক। অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনি সঠিক উত্তর দিয়েছেন। বোধ গয়ায় এ পবিত্র স্থান বুদ্ধের বোধিলাভের স্মৃতি বহন করে। আমি জানি যারা অন্তত সেই জায়গায় যান বা গিয়েছেন, তারা এই স্থানটিও দর্শন করে আসবেন বা এসেছেন। ভীষণ একেবারে

0: সেই বোধি বৃক্ষের নিচে খুব সুন্দর করে সেই সময়ের সমস্ত তথ্যগুলোকে একত্রিত করে দর্শনার্থীদের জন্য রাখা রয়েছে। চল পরবর্তী প্রশ্ন, বোধিলাভের পর গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন? ইতিহাসের অন্যতম একটি বিখ্যাত সে জায়গা, তার নাম আপনাদের বলতে হবে। বোধিলাভের পর গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মদেশনা দিয়েছিলেন? একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো হ্যালো,
1: ফলগুলো দিয়ে ধারে বটবৃক্ষের তলায়
0: বুঝতে পারলাম না, আপনি আবার বলবেন।
1: ফলগুলো দিয়ে ধারে বটবৃক্ষের নিচে উনি শিথিলাপ করেছিলেন,
0: সে প্রশ্নের উত্তর পেয়ে গেছি। দুঃখিত হওয়ার কিছু নেই, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নটার আবার সঠিক উত্তর দেবেন। আমি জানি আপনাদের অনেকেরই মোবাইলে শোনেন বলে আপনাদের বক্তব্য, যেটা অনেকটা দেরিতে আপনাদের কাছে প্রশ্নটা যায়, হতেই পারে টেকনিক্যাল সমস্যা রয়েছে, বা সমস্যা না, এটা হয় আগে FM যারা রেডিওতে শুনছেন তাদের কাছে হয়তো একেবারে সঠিকভাবে যাচ্ছে আগে, তাই আপনারা অপেক্ষা করুন, যে প্রশ্নটির আপনাদের কাছে আসছে তার সঠিক উত্তর দিয়ে দেবেন। কে রয়েছেন এই মুহূর্তের সঙ্গে? হ্যালো,
2: নমস্কার, আমি শঙ্কর।
0: শঙ্কর বাবু বলুন বলুন।
2: তিনি প্রথম ধর্ম প্রচার করেছিলেন সারনাথ।
0: একদম সঠিক, গিয়েছিলেন আপনি সেখানে?
2: আমি উত্তরপ্রদেশ গিয়েছি, তবে সারনাথে ঠিক যাইনি, তবে বুধিবৃক্ষ দর্শন করে এসেছি, বুধগয়া দর্শন করে এসেছি।
0: একদম, তাহলে তো বলবো অল্পের জন্য অনেকটা, মানে এত বড় একটা পার্ট আপনি মিস করেছেন, কখনো সময় হলে অবশ্যই যাবেন। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং সারনাথে কি সুন্দরভাবে প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি ইতিহাসে যা যা আমরা পেয়েছি এত সুন্দর করে সংরক্ষিত করা রয়েছে সেখানে, যারা গিয়েছেন তারা অবশ্যই জানেন। এবং চলুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, এবং এই প্রশ্নটা কিন্তু আগের প্রশ্নগুলির সঙ্গে অনেকটাই মিল রয়েছে, শুধু একটু উত্তরটা বুঝে নিতে হবে। মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত? মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত? আমাকে শুধু রাজ্যের নাম জানাবেন, ফোন করবেন, আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার আপনাদের প্রত্যেকের জানা রয়েছে, 0381 2326 253, এই একটি নাম্বার, এবং সাথে রয়েছে 9485007172, যে কোনো একটি নাম্বারে ফোন করবেন, আমি কথা বলছি আপনাদের সঙ্গে। হ্যালো,
2: হ্যাঁ আমি শঙ্কর।
0: হ্যাঁ শঙ্কর বাবু বলুন।
2: বিহার রাজ্যে।
0: একদম একেবারে সঠিক, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আপনার জন্য রইল, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর আমি আপনাদের অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে পরপর আপনাদের কাছে আমি চারটি প্রশ্ন রাখবো, চারটি প্রশ্নের পর আমি গানে ফিরে যাব, তাই এই মুহূর্তে চারটি প্রশ্ন কি হয়ে গেছে কে বলবেন? চারটি প্রশ্ন আমি হিসেব করে দেখে নিচ্ছি, 1 2 3 4, একদম চারটি প্রশ্ন সঠিক উত্তর হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, তাই গানে ফিরে যাচ্ছি। গানের পর ফিরে আসছি আরও চারটি প্রশ্ন নিয়ে, ভীষণ ইন্টারেস্টিং, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন FM উচ্চারণ।

আবার প্রশ্নোত্তর নিয়ে আপনাদের সঙ্গে পরপর চারটি প্রশ্ন রাখবো, আর এবং আপনারাও সাথে সাথে তার উত্তর আমার কাছে পাঠিয়ে দেবেন। এবারে প্রশ্ন, বারাণসী কোন পবিত্র নদীর তীরে অবস্থিত? আমাকে শুধুমাত্র সেই নদীর নাম জানাবেন। বারাণসী কোন পবিত্র নদীর তীরে অবস্থিত? একজন বন্ধুর ফোন।

0: কিন্তু চলে এসেছে, আমি চেষ্টা করছি কথা বলার। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি শঙ্কর চৌধুরী
0: বলুন।
1: হ্যাঁ, আপনার গঙ্গা, গঙ্গা নদী
0: একদম সঠিক। অনেক শুভেচ্ছা। কাশীর ঘাট আর গঙ্গার আরতি এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে বারাণসী। সত্যি। এবার চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন, কাশী বিশ্বনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? কাশী বিশ্বনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? আমাকে নাম জানাবেন। হ্যালো, হ্যালো, মনে হচ্ছে বন্ধু আমার কথা শুনতে পারেনি, আবার চেষ্টা করবেন। প্রশ্ন রেখে দিয়েছি আপনাদের জন্য, খুব বেশি সময় নেবেন না। আগের প্রশ্নগুলোর মতো চটপট আমাকে ফোন করবেন আর জানাবেন, আর আমি আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনাবো। চলুন, এই প্রশ্নের জন্য অপেক্ষা করছি। প্রশ্ন হচ্ছে, কাশী বিশ্বনাথ মন্দির কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গীকৃত? হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার,
2: জয়নগর দশমী ঘাট থেকে বিশেষজ্ঞ
0: বলুন।
2: মহাদেবের উদ্দেশ্যে
0: একদম
2: কাশী বিশ্বনাথ মন্দির।
0: একদম একদম সঠিক, সঠিক। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল। সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আপনারা তৈরি তো? পরবর্তী প্রশ্নটি রাখছি আপনাদের জন্য। হরিদ্বারের বিখ্যাত সন্ধ্যাকালীন ধর্মীয় অনুষ্ঠানটির নাম কি? একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনলেই কিন্তু উত্তর আপনারা বলতে পারবেন। হরিদ্বারের বিখ্যাত সন্ধ্যাকালীন ধর্মীয় যে আচার হয়, ধর্মীয় সেই অনুষ্ঠানটির একটা সুন্দর নাম আছে, সে নামটা আমাদের জানাবে। একটু ভাবলে কিন্তু সহজ উত্তর। কে রয়েছেন সাথে? হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
3: নমস্কার ম্যাম, এটা বোধ হয় আপনার ইয়ে শিবের।
0: সেই প্রশ্নটি শেষ হয়ে গেছে বন্ধু, আমি অন্য প্রশ্নে রয়েছে, সঙ্গে থাকুন, শুনে আবার ফোন করবেন আমাকে। আপাতত সে প্রশ্নটি উত্তরের অপেক্ষায়। কে রয়েছেন আমার সাথে? হ্যালো,
4: আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
4: এটা গঙ্গা আরতি।
0: একেবারে সঠিক। অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনার জন্য রইল। আপনি আরও একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, একদম তাই। গঙ্গা আরতি সন্ধ্যার আলোয় প্রদীপ সাথে মন্ত্রধ্বনি, হরিদ্বারে সে গঙ্গা আরতি সত্যি এক বিশেষ অভিজ্ঞতা। এবার পরবর্তী প্রশ্ন, হরিদ্বারের সে বিখ্যাত পবিত্র ঘাট তার নাম কি? সে বিখ্যাত পবিত্র ঘাটটির নাম আমাকে জানাবেন, আমরা সেটাই বাংলায় বলি কিন্তু নামটা তো হিন্দিতে রাখা রয়েছে। অবশ্যই জানান আমাকে কি নাম সেটা রয়েছে, যে হরিদ্বারের বিখ্যাত পবিত্র ঘাট যেখানে ভক্ত এবং তীর্থযাত্রীদের প্রচুর ভিড় সমাগম থাকে, এটা অত্যন্ত একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। একজন বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যালো,
5: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
5: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন নিতাই বাবু।
5: হরিদ্বারে সন্ধ্যাকালীন যেটা হয়,
0: তার উত্তর পেয়ে গেছি। পরবর্তী প্রশ্ন রয়েছে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ ফোন করার জন্য নিতাই বাবু। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তার সঠিক উত্তরের অপেক্ষায়, বেশিক্ষণ কিন্তু।

0: সময় দেওয়া যাবে না, প্রশ্ন পরিবর্তন করে দেব। কে রয়েছেন সাথে? হ্যালো,
1: হ্যাঁ, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: এটার নাম হিন্দিতে বলে হরকি পুরি, পৌরি।
0: ইয়েস,
1: হ্যাঁ, অর্থাৎ হর অর্থাৎ শিব বা বিষ্ণু বা ভগবান, আর পৌরি কথাটির অর্থ হলো সিঁড়ি, অর্থাৎ ঈশ্বরের পদচিহ্ন, এই অর্থে ব্যবহার।
0: বাহ, কি সুন্দর করে বলেন! অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আপনার জন্য। আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর যা বলছিলাম যে পরপর চারটি প্রশ্ন আমি রাখবো আপনাদের কাছে, তারপর এফএম, এফএম মানে তো মজাদার গান, গানে ফিরে যাব। আর তাই আমার চারটি প্রশ্ন হয়ে গেছে, এখন গানে ফিরছি। গানের পর আরও কিন্তু মজাদার প্রশ্ন রয়েছে এবং ধীরে ধীরে আমরা কিন্তু শেষ ভাগে যাচ্ছি, তাই যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করে থাকুন। পরবর্তী প্রশ্নগুলো সঠিক উত্তর দেবেন এবং হয়তোবা আজকের প্রোগ্রামের বা আজকের অনুষ্ঠানের টাইটেলটাই আপনি জিতে যাবেন। সঙ্গে থাকুন।

এবারের প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, সাথে আপনাদের থেকেও উত্তর চটপট নিয়ে নিতে হবে, কেননা সময় শেষের পথে। তাই এবার আর আমি চারটে প্রশ্ন রাখছি না, এবার প্রশ্ন ছয়টা প্রশ্ন থাকছে। আর এই ছয়টা প্রশ্নের সঠিক উত্তরের পরে কিন্তু আমি জানিয়ে দেব যে আজকের পর্বের আজকের সিকান্দার কী হয়েছে। চলো তাহলে প্রশ্নগুলো আপনাদের জন্য আমি পরপর রাখছি, সাথে সাথে আপনারা কিন্তু ফোন করবেন।

আমার শেষ প্রশ্ন ছিল যে হরিদ্বারের সে বিখ্যাত পবিত্র ঘাটের নাম কি, তার উত্তর পেয়ে গেছি। এবারের প্রশ্ন হচ্ছে, প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম কোন তিন নদীর মিলনস্থল? প্রয়াগরাজের ত্রিবেণী যে সঙ্গমটি রয়েছে, কোন তিনটি নদীর মিলনস্থল আমাকে জানাবেন, কে রয়েছেন সাথে। হ্যালো, তা হলো না বন্ধুর সাথে। আমাদের দুটি ফোন নাম্বার, আপনারা প্রত্যেকটি দুটো নাম্বারই আপনারা ট্রাই করবেন। হ্যালো।

0: হ্যালো, তা হলো না বন্ধুর সাথে। আমাদের দু দুটি ফোন নাম্বার, আপনারা প্রত্যেকটি দুটো নাম্বারই আপনারা ট্রাই করবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে কে বলছিলেন?
1: লীলা কর্মকার বলছিলেন।
0: লীলা দেবী বলুন।
1: গঙ্গা,
0: হ্যালো, হ্যালো, না লীলা দেবী প্রশ্নের সঠিক উত্তরই দিতে যাচ্ছিলেন, মানে দুটো তো আমি যতটুকু শুনেছি গঙ্গা বলেছেন, যমুনা বলেছেন, আরেকটি সঠিক উত্তর, কিছু করার নেই, নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছে তো আমি শুনতে পাইনি, কিন্তু যেহেতু তিনি ফার্স্ট প্রশ্নের অ্যাটেন্ড করেছেন আমি ওটাকে সঠিক উত্তর ধরে নিচ্ছি, এবং তৃতীয় উত্তরটি আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে পৌরাণিক যে রয়েছে না, অর্থাৎ সরস্বতী, গঙ্গা যমুনা এবং সরস্বতী সে ত্রিবেণী সঙ্গম। আচ্ছা, এই প্রশ্নের উত্তর এখানেই শেষ। লীলা দেবী আপনাকে শুভেচ্ছা। নেটওয়ার্কজনিত ইস্যুর কারণে, সমস্যার কারণে আপনার সাথে কথা হলো না, অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য। পরবর্তী প্রশ্ন, কুম্ভ মেলা ভারতবর্ষের কয়টি স্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা ভারতবর্ষের কয়টি স্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়? একজন বন্ধু রয়েছেন সাথে। হ্যালো, উত্তর পেয়ে গেছি বন্ধু, আপনি সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্ন রয়েছে আপনাদের জন্য। কুম্ভ মেলা ভারতবর্ষের কয়টি স্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা ভারতবর্ষের কয়টি স্থানে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়? সঙ্গে থাকুন, অনেক অনেক ধন্যবাদ, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন। কে রয়েছেন? হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে রয়েছেন?
2: আমি জীবননগর থেকে, নমস্কার।
0: কে বলছিলেন?
2: শ্রেয়শ্রী ঘোষ।
0: শ্রেয়শ্রী, উত্তর জানা আছে? একদম সঠিক, সঠিক উত্তর, অনেক অনেক শুভেচ্ছা। এবং শেষ ভাগে এসে আমরা আরও একজন নতুন বন্ধুকে পেলাম, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সঠিক উত্তর দেওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমি বলেছি এটা এইবার যেহেতু শেষ পর্ব, অর্থাৎ আমাদের হাতে সময় শেষ, এই প্রশ্নগুলোর পরে আমি ঘোষণা করব যে আজকের পর্বে যে কে রয়েছেন আজকের সিকান্দার। সো আমার প্রশ্ন হয়ে গেছে দুটো, আরও চারটে প্রশ্ন আপনাদের জন্য থাকছে। তিরুপতি বালাজি মন্দির কোন রাজ্যে অবস্থিত? তিরুপতি বালাজি মন্দির কোন রাজ্যে অবস্থিত, সেই রাজ্যের নাম বলুন। নমস্কার, হ্যাঁ সনাতন বাবু বলুন। এটার উত্তর হয়ে গেছে, এখন এর প্রশ্ন হচ্ছে তিরুপতি বালাজি মন্দির কোন রাজ্যে অবস্থিত?
3: তামিলনাড়ু।
0: আরেকবার ভেবে বলুন, আরেকবার ভেবে, সঙ্গে থাকুন, আমি উত্তরটা নিতে পারছি না, আপনি সঙ্গে থাকুন। আপনি মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আমার একেবারে এক্সাক্ট অ্যানসারটা চাই। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো হ্যালো, না এই ফোনে কেউ নেই। হ্যালো, হ্যাঁ কে বলছিলেন? একেবারে সঠিক, অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তিরুপতি বালাজি মন্দির নিয়ে প্রশ্নটা ছিল। সো তিরুপতি বালাজি মন্দিরে কোন দেবতার পূজা করা হয়, আমাকে সেই নামটা জানাবেন। তিরুপতি বালাজি মন্দিরে কোন দেবতার পূজা করা হয়? সময় খুব বেশি আমাদের হাতে নেই, আপনারা প্রত্যেকেই জানেন এখন স্টুডিও ঘুরতে সময় সন্ধ্যে 6:19 হয়ে 38 সেকেন্ড, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হবে, তাই

0: সুন্দরভাবে সেটাকে আমরা শেষ করব উত্তরগুলো দিয়ে, সঠিক উত্তর দিয়ে। কে রয়েছেন সাথে? নমস্কার।
1: এটার উত্তর হলো বিষ্ণু দেবতা।
0: বিষ্ণু দেবতার একটা রূপই নি, কিন্তু ওনার নাম আছে, আমাকে সেই নামটা বলতে হবে। জানা রয়েছে? একদম একদম, এই তো সঠিক। অনেক অনেক শুভেচ্ছা, দেবশ্রী বলছিল তো না? সঠিক উত্তর দিয়েছ। শেষ ভাগে এসে একেবারেই দেবশ্রী কিন্তু পরপর সঠিক উত্তর দিয়ে যাচ্ছে। যাই হোক, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আচ্ছা, আমি বলেছিলাম ছয়টি প্রশ্ন করব, টুক করে না ছয় থেকে সাত হয়ে যায়, সেই দিকটা আবার দেখতে হচ্ছে। তাহলে আমি দেখে নিই কয়টি প্রশ্ন এখন শেষ হয়েছে। এক, দুই, তিন, চার, আর দুটি প্রশ্ন। শিরডি কোন রাজ্যে অবস্থিত? একেবারে সঠিক প্রশ্ন, সঠিক উত্তর আমাকে জানাতে হবে। শিরডি কোন রাজ্যে অবস্থিত, সে রাজ্যটির নাম জানাবেন আমাকে। আর দুটো প্রশ্নে একটি, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, না কথা হলো না বন্ধু, চট জলদি ফোন করুন, প্রশ্ন চেঞ্জ করে দেব, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ, এটা হচ্ছে মধ্যপ্রদেশ।
0: না হলো না, সঙ্গে থাকবেন? শিরডি কোন রাজ্যে অবস্থিত, বিখ্যাত সেই শিরডি? না বেশি কিছু বলবো না, তাহলে উত্তরটা চলে আসবে। হ্যালো,
1: হ্যালো, এটার উত্তর হচ্ছে মহারাষ্ট্র।
0: একেবারে সঠিক দেবশ্রী, শেষ সময়ে বাজিমাত করছে দেবশ্রী, কিন্তু মনে হচ্ছে না, কিন্তু তারপরও অনেক অনেক শুভেচ্ছা, কেননা এইভাবেই তো আমাদের এগোতে হবে। চলুন, ছয়টি প্রশ্নই সঠিক প্রশ্ন আপনাদের কাছে রাখবো বলেছিলাম, যেহেতু এখন শেষ করতে হবে আমাদের অনুষ্ঠান, তাই শেষ প্রশ্নটি এই মুহূর্তে আপনাদের কাছে রইল। আপনারা সে প্রশ্নের সঠিক উত্তর দেবেন। গোটা ভারতবর্ষ আমরা ঘুরছি, নিজের রাজ্যটাকে আমরা কী করে বাদ দেব? এই প্রশ্ন আমরা সবাই জানি, তারপরও আমি প্রশ্ন রাখবো এটার কারণে যে কার ফোন সবার আগে আসে তা দেখার জন্য। এই প্রশ্নটা জানা অজানার কোনো ব্যাপার নয়, প্রত্যেকটি মানুষ জানে এবং এটা আমাদের গর্ব। আমাদের রাজ্যের পরিচিতি গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে আমাদের এই তীর্থস্থান। আমাদের প্রত্যেকের মা ত্রিপুরেশ্বরী মন্দির। প্রশ্নটা এটাই রইল যে ত্রিপুরেশ্বরী মন্দির কোথায় রয়েছে, আমাকে সেই জায়গাটার নাম বলবেন। কার ফোন সব থেকে আগে আসে, কার উত্তর সব থেকে আগে পাই, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। হ্যালো, কে রয়েছেন সাথে?
2: হ্যাঁ, উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দির।
0: কে বলছিলেন?
2: আমি মণিপাল বলছি।
0: মণিপাল দেবী, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং
2: ধন্যবাদ, আমি যে পারলাম একটা।
0: পাড়ার জন্য নয়, সব থেকে বলা কথা হচ্ছে প্রশ্ন উত্তর সবাই জানে, কিন্তু এত এত বন্ধুদের মাঝখান থেকে কার ফোন সবার আগে আসে সেটাই দেখার। অনেক অনেক ধন্যবাদ। মা আপনার আফসোসটা পূরণ করে দেবে, ভালো থাকবেন। একদম ভালো থাকবেন, মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে সবাই যেন ভালো থাকে। এবার প্রশ্ন হচ্ছে, প্রশ্ন নয় সমস্ত প্রশ্ন শেষ, ছয়টি প্রশ্ন আপনাদের কাছে রাখবো বলেছিলাম, আমি ছয়টি প্রশ্ন রেখেছি, তার সঠিক উত্তরও পেয়ে গেছে। এখন প্রথমেই বলবো শঙ্করবাবু, সনাতনবাবু, নীলুদেব, দেবী সেনগুপ্ত, সুমনবাবু, দেবশ্রী, লীলা দেবী, মণিপাল দেবী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠান শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন এবং ফোন করে পার্টিসিপেট করেছেন। এবার তাছাড়াও অনেক বন্ধু রয়েছেন যারা হয়তো ফোন করেননি বা কোনো কারণবশত আপনাদের সাথে আমার কথা হয়ে ওঠেনি, আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা রইল। আপনারা অবশ্যই এই পর্বেও, অর্থাৎ আজকের সেকেন্ডারের পরবর্তী পর্বে ফোন করবেন, তখন কথা হবে, প্রশ্ন উত্তর হবে, একটা জমজমাট অনুষ্ঠান হবে। তাহলে এবার

বলি আজকের পর্বের সেই নাম যিনি সব থেকে বেশি সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন। সুমনবাবু দিয়েছিলেন একটি সঠিক উত্তর, দেবী সেনগুপ্ত যিনি ফোন করেছিলেন আপনার সঠিক উত্তর এক, নীলুদেব আপনার এক, সনাতনবাবু তিনটি সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন, দেবশ্রী শেষ সময়ে ফোন করেছিলেন কিন্তু চারটি প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন, লীলা কর্মকার দেবী তিনি ফোন করেছিলেন একটি সঠিক উত্তর, মণিপাল দেবী যিনি এখন এই মুহূর্তে কথা হলো ওনারও একটি সঠিক উত্তর রয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শ্রোতা বন্ধু যিনি সঠিক উত্তর দিয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, শঙ্করবাবু অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনার জন্য। আপনি এই আজকের পর্বের আজকের সিকান্দার পর্বের আপনি বিজেতা, আপনি সঠিক উত্তর দিয়েছেন এগারোটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আজকের অনুষ্ঠানের আজকের সিকান্দার হয়েছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি। তাছাড়া আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার অনুষ্ঠানটাকে সুন্দর করে তুলে ধরার জন্য। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সকলে। পরবর্তী অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু চলে আসবেন, কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে চলে আসছেন, অনুষ্ঠান শুরু হবে। তাই আজকের মতো এই পর্ব থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন।

এর পেয়ালা নিয়ে টিউন করা যায় ভালোবাসার রেডিও এফএম উজ্জয়ন্ত। তাহলে শুধুমাত্র গান কেন, গল্পে আড্ডায় জমজমাটি হয়ে উঠবে গোটা সন্ধেবেলা। জানি বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম, কিন্তু এই রিমঝিম বৃষ্টির মধ্যেও কিন্তু একটুখানি আমাদের মনে কিছুটা নস্টালজিয়া নাড়া দেয়। সেটা হতে পারে অনেক স্মৃতি এসে ধরা দেয়, আবার কখনো আমরা একটু লজিক্যালি ভাবতেও পছন্দ করি, তাই না বন্ধুরা? কখনো কখনো ভাবি কেন এই বৃষ্টি, আচ্ছা এই বৃষ্টি গায়েই পড়ে কেন, যদি আমি গিয়ে দাঁড়াই আর এমনটা হয় বৃষ্টি গায়ে পড়লো না, অথবা এই বৃষ্টিটা এলোই বা কী করে। অনেক অনেক বিজ্ঞানমূলক তথ্য নিয়ে আজকে আমরা উড়ানে পাড়ি দেব। রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, আর এই মুহূর্তে সবাইকে জানাই বৃষ্টি বিকেলের শুভেচ্ছা, সেই সাথে শুভ সন্ধ্যা। আর বৃষ্টি নিয়ে যখন কথাই হচ্ছে, আজকে কিছু তথ্য হয়ে যাক বৃষ্টি ও বিজ্ঞানের মেলবন্ধনে, কেমন হবে? কিন্তু তার আগে সেই তথ্যে যাওয়ার আগে চলুন সেই দুখানি কালোজয়ী গানের কাছে ফিরে যাই, যে গানগুলো ছাড়া আমাদের বৃষ্টি বিকেলটা অসম্পূর্ণ। লতা মঙ্গেশকরের গাওয়া সেই অসাধারণ দুটো গান, রিমঝিম গিরে সাবন আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।

বন্ধু তোমায় এই গান শোনাবো বিকেল বেলায়। শুধুই কি গান শোনাবো? না, দেব অসাধারণ কিছু তথ্য। বৃষ্টি বিকেলে মনটা কেমন উচাটন করে, তাই না? আর সেই মুহূর্তে যদি একটুখানি হাতে কফ

বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। এই বৃষ্টি কি শুধুই মেঘের কান্না, নাকি পৃথিবীর বুকে জীবনের সব থেকে নিখুঁত বৈজ্ঞানিক চক্রের এক অপূর্ব প্রকাশ? এই প্রশ্ন আমাদের কাছে কিন্তু আঁকে বুকি কাটে, সাথে আরও কিছু, যেমন প্রতিটি বৃষ্টিবিন্দুর পেছনে কি লুকিয়ে আছে। আর সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা কোথাও গিয়ে পাই, সেখানে রয়েছে পদার্থবিজ্ঞান, রয়েছে রসায়ন, রয়েছে আবহাওয়াবিদ্যা আর প্রকৃতির বিস্ময়কর সমন্বয়। আর সেই বিজ্ঞানই যখন আমাদের মন ছুঁয়ে যায়, কখনো কবিতায়, কখনো সুরে, কখনো স্মৃতির পাতায়, তাহলে আজকে আমাদের উড়ান অনুষ্ঠানই কম যাবে কেন? সে অসাধারণ বিজ্ঞানী ছুঁয়ে দিক আমাদের বৃষ্টি অনুভূতিকে। শ্রোতা বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের উড়ান পর্বে। বৃষ্টিকে এবার অনুভব নয়, চলুন এবার জানাও যাক। ছোট্ট কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। আপনারা কি জানেন বন্ধুরা যে এক সেকেন্ডে পৃথিবীতে প্রায় 1.6 কোটি টন বৃষ্টিপাত হয়? ভাববার বিষয় তাই না? ভাববার আরও কিছু বিষয় আছে, যেমন বজ্রপাতের সময় বাতাসের তাপমাত্রা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়েও বেশি হয়, প্রায় 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে সেটা। আর বৃষ্টির পরে যখন রামধনু এসে আমাদের আকাশটাকে সাত রঙা করে দেয়, সেই রামধনু কোনো বস্তু নয়, কিন্তু সেটি সূর্যের আলো বৃষ্টির ফোঁটার ভেতরে প্রতিসরণ, প্রতিফলন এবং বিচ্ছুরণের ফলে তৈরি, আর সেটা আমাদের আকাশটাকে রঙিন করে তোলে। আর বৃষ্টি শুরু হলে এই যে মাটির সোঁদা গন্ধ আমরা পাই, তার নাম হচ্ছে পেট্রিকোর। এটি মূলত উদ্ভিদের নির্গত তেল এবং মাটির ব্যাকটেরিয়ায় তৈরি একটা জিওসমিন নামের যৌগিক কারণে সৃষ্টি হয়। আর আরও একটা বিষয়, হাতে নিয়ে বৃষ্টির ফোঁটা আমরা সবাই দেখি, তখন মনে হয় সবকটা ফোঁটাই যেন একরকম, কিন্তু না, তাদের আকার ও পথ এক নয়। বড় ফোঁটাগুলো পড়তে পড়তে এই যে ছোট ছোট ফোঁটা, সেগুলো কিন্তু ভেঙেও পড়তে পারে। আর বৃষ্টি শুরু হলেই মানুষজন কি করে বলুন তো? আমরা সবাই একটা কাজ

করি, ভীষণ কমন, সেটা হচ্ছে দৌড়ে গিয়ে আশ্রয় খুঁজি। ধরুন বাইরে আছি, বাজারে আছি বা রাস্তায় আছি, হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি পড়ল, ছাতা নেই হাতে, প্রিপেয়ার ছিলাম না আমরা, তখন কি করি আমরা? দৌড়ে গিয়ে আশ্রয় খুঁজি তো। কিন্তু প্রশ্ন হলো এখানটাতেই, প্রশ্নটা এখানটাতেই দাঁড়ালো যে দৌড়ালে কি সত্যি কম ভেজা যায়? কি মনে হয়, দৌড়ালে আমরা বেশি ভিজব না কম ভিজব? উত্তরটা যদি বিজ্ঞান মতে দিতে চাই তাহলে হচ্ছে হ্যাঁ, আমরা কম ভিজব। আর সেটা এভাবেই বলছি না, সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। যেমন 1976 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গণিতবিদ ডেভিড ইবেল একটি গবেষণায় দেখিয়েছেন যে যদি বৃষ্টি একেবারে সোজা উপর থেকে পড়ে তাহলে হাঁটার চেয়ে দৌড়ালে শরীরে কম বৃষ্টির ফোঁটা পড়ে। কারণ খুবই সহজ, আপনি যত দ্রুত গন্তব্যে পৌঁছাবেন তত কম সময় বৃষ্টির মধ্যে থাকবেন। পেয়ে গেছেন উত্তর? আর একটু মজার তথ্য আছে সেখানে, আর একটু মজার তথ্য হলো 2017 সালে, হ্যাঁ 2017 সালে, খুব বেশি দিন আগে নয়, জার্নাল অফ দ্য ওয়াশিংটন একাডেমি অফ সায়েন্সেস, এখানে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় যে দৌড়ানোর সময় খাটো মানুষ তুলনামূলকভাবে একটু কম ভেজেন। কারণ হচ্ছে লম্বা মানুষের শরীরের ওপরের অংশের ক্ষেত্রফল বেশি হয়, সেখানে বৃষ্টির ফোঁটা পড়ার সম্ভাবনা সামান্য সামান্য পরিমাণ বেশি। তবে এই পার্থক্য খুবই অল্প, তাই বিজ্ঞান যাই বলুক সবচেয়ে কার্যকর উপায় কিন্তু এখনও সেই পুরনো, সেটা হচ্ছে একটা ছাতা সঙ্গে রাখা। আর যদি ছাতা নাই থাকে তাহলে নিরাপদভাবে একটু দ্রুত হেঁটেই বা দৌড়েই গন্তব্যে পৌঁছে যান। তবে মনে রাখুন, বৃষ্টিতে যদি ছাতা না থাকে, বিজ্ঞান বলছে নিরাপদভাবে দ্রুত গতিতে এগিয়ে যাওয়াই কম ভেজার সবচেয়ে ভালো লক্ষণ। আর তাই যদি হয়, আমাদেরও মাঝে মধ্যে এটাই মনে হয় যে পাতা ঝরা বৃষ্টি বলো কেন এনেছো,

বৃষ্টির শব্দটা শুনতে পেলেন? টুপটাপ শব্দ, রিমঝিম শব্দ। সেই শব্দ আমাদের কাছে খুব পরিচিত। যখন জানলার কাছে টুপটাপ, কিংবা যাদের টিনের ছাদ রয়েছে সেই টিনের ছাদে ঝমঝম শব্দ, আবার কখনো ওই আজকের মতোই মন খারাপের বিকেলে এক কাপ চায়ের নিঃশব্দ সঙ্গী। কিন্তু কখনো ভেবেছেন এই পৃথিবীর ইতিহাসে এই বৃষ্টি প্রথম কবে সৃষ্টি হয়েছিল? প্রথম বৃষ্টির ফোঁটা কবে পড়েছিল? ভাবেননি তো? এখন ভাবছেন আমার কথা শুনে? তাহলে চলুন ভাবনাটা শেয়ার করি। আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে আমাদের পৃথিবীর জন্ম, আমরা সবাই জানি সেটা। তখন এই গ্রহ মোটেও আজকের মতো ছিল না, কিন্তু চারদিকে ছিল অগ্নিগর্ভ লাভা, তরল পাথর আর বিষাক্ত গ্যাস, সেই সাথে অসহ্য সব তাপমাত্রা। সেটা সহ্য করার ক্ষমতা আমাদের কেউই ছিল না। আর সেখানটাতেই পৃথিবীর মানুষ তো দূরের কথা, কোনো নদী ছিল না, এমনকি এক ফোঁটা তরল ছিল না সেখানে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বাইরের অংশ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। আগ্নেয়গিরি থেকে নির্গত যে বিপুল পরিমাণ জলীয় বাষ্প বায়ুমণ্ডলে জমতে থাকে, কোটি কোটি বছর ধরে সেই বাষ্প ঘনীভূত হয়ে একটা সময় মেঘের সৃষ্টি করে। তারপর আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, পৃথিবীর আকাশ থেকে ঝরে পড়ে প্রথম বৃষ্টি। বিজ্ঞানীরা ধারণা করছেন যে এই প্রথম বৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায়

380 থেকে 400 কোটি বছর আগে। তবে এটি কোনো একদিনের বা এক ঋতুর বৃষ্টি ছিল না। গবেষকদের মতে সেই সময় হয়তো হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ বছর ধরে টানা বৃষ্টি হয়েছিল। সেই দীর্ঘ বৃষ্টিপাতেই ধীরে ধীরে তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম সমুদ্র, নদী, হ্রদ। আর সেই জলই পরবর্তীকালে প্রাণের জন্মের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছিল। 2024 সালে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা পৃথিবীর অন্যতম প্রাচীন খনিজ জারকন, সেই জারকনের একটি স্ফটিক নিয়ে গবেষণা করেন। আর এই জারকনগুলো প্রায় 400 কোটি বছর পুরনো এবং পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক মূল্যবান সাক্ষী। নেচার জিওসায়েন্সে প্রকাশিত সেই গবেষণায় বিজ্ঞানীরা জারকনের ভেতর বিশেষ ধরনের অক্সিজেন আইসোটোপ শনাক্ত করেন। এই আইসোটোপের উপস্থিতি আমাদেরকে ইঙ্গিত দেয় যে ওই সময় পৃথিবীতে উষ্ণ কিন্তু তরল জলের অস্তিত্ব ছিল, আর সেই জলের উৎস ছিল বৃষ্টিপাত। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে বৃষ্টির অস্তিত্বের শক্তিশালী প্রমাণ লুকিয়েছিল সেই ছোট্ট ক্ষুদ্র একটি স্ফটিকের ভেতরে। ভাবুন তো, যে বৃষ্টিতে আজ আমরা ভিজি, গান শুনি, প্রেমের গল্প লিখি বা শৈশবের স্মৃতি খুঁজে বেড়াই, সেই বৃষ্টির ইতিহাস শুরু হয়েছিল প্রায় 400 কোটি বছর আগে। সেই প্রথম বৃষ্টি পৃথিবীর বুকে ধীরে ধীরে একটি আগুনের গোলা থেকে রূপান্তরিত হয়েছিল নীল গ্রহে। তাই বলা যায় যে বৃষ্টি শুধু প্রকৃতির একটি ঘটনা নয়, বৃষ্টি পৃথিবীর জীবনের সূচনার অন্যতম প্রধান অধ্যায়ও। প্রতিটি বৃষ্টির ফোঁটাই যেন বয়ে নিয়ে আসছে সেই কোটি কোটি বছরের ইতিহাস, বিজ্ঞানের বিষয় আর জীবনের গল্প। তাই এখন তো বৃষ্টি ভিজছেন না, ভিজছেন না, বাড়ি থেকে উপভোগ করছেন, কিন্তু পরের বার যখন বৃষ্টি নামবে, বৃষ্টি ভিজবেন, তখন হয়তো মনে হবে এই ফোঁটাগুলোর ইতিহাস আমাদের কল্পনার চেয়েও অনেক অনেক পুরনো। আর তাই বৃষ্টির আরও দুখানা গান এবার আমাদের সঙ্গী হোক।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উত্তরা। আমি রয়েছি আপনাদের বন্ধু আর জি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর যে অনুষ্ঠান নিয়ে রয়েছি সেই অনুষ্ঠানের নাম উড়ান। এই উড়ান অনুষ্ঠানে আমরা আজ কথা বলছি বৃষ্টির নানা উপাদান নিয়ে। হ্যাঁ, বৃষ্টি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, আর সেই প্রশ্নের

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উত্তরা। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর যে অনুষ্ঠান নিয়ে রয়েছি সেই অনুষ্ঠানের নাম উড়ান। এই উড়ান অনুষ্ঠানে আমরা আজ কথা বলছি বৃষ্টির নানা উপাদান নিয়ে। হ্যাঁ, বৃষ্টি নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন, আর সেই প্রশ্নের একটু একটু করে উত্তর দেওয়ার চেষ্টা করছি। এই যে বৃষ্টি পড়ছে, এখন তো আমরা ভীষণ আপডেটেড, আমাদের ফোনে সবার ওয়েদার চেকিং অ্যাপ রয়েছে, যেটা একদম ওয়েদার ফোরকাস্টিং আমাদের হাতের মুঠোয় নিয়ে আসে। আর অ্যাপ কি বলছে? আকাশ ঘন কালো হয়ে আছে, দেখলাম অ্যাপের দিকে, অ্যাপ বলছে এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু জানলার বাইরে তাকিয়ে দেখলাম কোথায় বৃষ্টির তো দেখা নেই। তাহলে কি অ্যাপ ভুল বলছে? মজার ব্যাপার হলো সবসময় কিন্তু তা নয়, অনেক ক্ষেত্রে সত্যি বৃষ্টিই হয়, কিন্তু সেই বৃষ্টির এক ফোঁটাও মাটিতে পৌঁছতে পারে না। এখন ভাবছেন, যা এটা আবার কি বললো শর্মিষ্ঠা। হ্যাঁ সত্যি, আর এই বিস্ময়কর ঘটনাটির নাম কি জানেন তো? ভার্গা। আমেরিকান মেট্রোলজিক্যাল সোসাইটির ভাষায় যখন মেঘ থেকে বৃষ্টির ফোঁটা বা বরফের কণা নিচের দিকে নামতে শুরু করে কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই শুষ্ক ও উষ্ণ বাতাসের সংস্পর্শে এসে পুরোপুরি বাষ্প হয়ে যায়, তখন তাকে বলা হয় ভার্গা। এই ঘটনাটি সবচেয়ে বেশি দেখা যায় পৃথিবীর অত্যন্ত শুষ্ক অঞ্চলে, যেমন সাহারা মরুভূমি, আতাকামা মরুভূমি কিংবা অস্ট্রেলিয়ার কিছু অংশ যদি আমরা দেখি, সেখানটায় গরমও বেশি তো আর শুষ্ক আবহাওয়া সব থেকে বেশি, তো সেখানটাতে কিন্তু কি হয়, বাতাস এতটাই গরম এবং শুষ্ক থাকে সেখানের যে বৃষ্টির ফোঁটা মাটিতে পৌঁছানোর আগেই তা অদৃশ্য হয়ে যায়। অনেকে একে আবার ফ্যান্টম রেইন বা ছায়া বৃষ্টিও বলে থাকেন, দূর থেকে মনে হবে বৃষ্টি হচ্ছে কিন্তু বাস্তবে মাটিতে একটা ফোঁটাও জল পড়ছে না। আবার অবাক করার বিষয় হচ্ছে সেসব অঞ্চলে এমন ঘটনা কিন্তু নিয়মিত ঘটছে, আর সেখানকার যদি গাছপালা বন জঙ্গলের দিকে আপনি নজর দেন তাহলে দেখতে পাবেন যে সেখানকার গাছপালাও কিন্তু প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে রেখেছে। কেন বলছি? তারা এই অল্প জল ধরে রাখতে পারে, গভীর শিকড় তাদের গজায়, বিশাল বড় বড় শিকড় দেখতে পারবেন যা বৃষ্টি ছাড়াই কিন্তু অনেক দিন ধরে বেঁচে থাকতে সক্ষম। তবে শুধু মরুভূমিতেই নয়, বিশেষ আবহাওয়াগত পরিস্থিতিতে যখন নিচের স্তরের বাতাস ভীষণ শুষ্ক হয়ে যায় তখন শহরের আকাশেও কিন্তু এই ছায়া বৃষ্টি দেখা যায়। তাহলে এবার প্রশ্ন আসে যে তাহলে পৃথিবীর সব থেকে কম বৃষ্টি নিশ্চয়ই ওই মরুভূমিগুলিতে, তাই না? আমরা মনে করি যে পৃথিবীর সব থেকে বেশি কম বৃষ্টি হয়তো বা মরুভূমিতে রয়েছে, যদি সাহারা মরুভূমির কথাই বলি উদাহরণ হিসেবে যদি টেনে আনি। কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা, যেটা একেবারেই ভিন্ন। কি বলছে জানেন তো? বিজ্ঞান বলছে যে আমরা সবাই জানি যে আমাদের সব থেকে শুষ্ক উপমহাদেশ হচ্ছে আন্টার্কটিকা, আর শুনে অবাক লাগলেও সত্যি যে চারদিকে শুধু বরফ আর বরফ থাকলেও আন্টার্কটিকার বিজ্ঞানীরা মনে করেন যে এটি একটি শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্ট, কারণ সেখানে বছরে গড়ে প্রায় 2 ইঞ্চি অর্থাৎ প্রায় 50 মিলিমিটার বৃষ্টি বা তুষারপাত হয়। এত কম বৃষ্টিপাতের কী কারণ হতে পারে বলুন তো? কারণ হচ্ছে আন্টার্কটিকার বাতাস অত্যন্ত ঠান্ডা, ওই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, ঠান্ডা বাতাস জলীয় বাষ্প ধারণ করতে পারে না, তার ফলে কি হয় মেঘও কম তৈরি হয়, বৃষ্টি বা তুষারপাতও সেখানে কম হচ্ছে। আর অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আমাদের দেশের অর্থাৎ ভারতবর্ষের, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে, হ্যাঁ আমরা তাকে ভালোবেসে বলি স্বপ্নের

দেশ মেঘালয়, সেই মেঘালয়ের মৌসিনরাম গ্রামে। সেখানে বছরে প্রায় গড়ে 11,872 মিলিমিটার বৃষ্টি হয়, অর্থাৎ আন্টার্কটিকার তুলনায় হাজার গুণেরও বেশি জল সেখানে আকাশ থেকে নেমে আসে। একবার ভাবুন তো, পৃথিবীর এক প্রান্তে এমন এক জায়গা রয়েছে যেখানে বছরের পর বছর বৃষ্টিই হচ্ছে না, আর অন্য প্রান্তে এমন একটি জায়গা রয়েছে যেখানে মনে হয় আকাশ যেন প্রায় প্রতিদিনই তার সবটুকু জল ঢেলে দিচ্ছে। এটাই প্রাকৃতিক সৌন্দর্য। একই পৃথিবীতে কোথাও বৃষ্টি মাটিতে পৌঁছানোর আগেই হারিয়ে যায়, আবার কোথাও বৃষ্টি এতটাই বেশি যে পাহাড় নদী আর ঝর্ণাগুলো তার সুরে সারা বছর গাইতে থাকে। আর এখানেই বিজ্ঞানেরও অভূতপূর্ণ সব রূপ রয়েছে। আজকে আমরা কিছুটা আলোচনা করলাম, আর এবার চলুন গানে গানে গানের সুরে পৌঁছে যাই সেই পাহাড়গুলোতে যেখানে বৃষ্টি হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছিলাম অনুষ্ঠানে, আর এই মুহূর্তে আমাদের চলে যেতে হবে সেরা গাথায়। আমরা সবাই বিখ্যাত হতে চাই জীবনে, কিন্তু এমন একজন ছিলেন আমাদের আজকের আলোচনায় যিনি উঠে এসেছেন, বিখ্যাত অস্ট্রেলিয়ান লেখক এবং চিন্তাবিদ ক্লাইভ জেমস। তার একটি অসাধারণ উক্তি মনে পড়ছে এই মুহূর্তে, যে তিনি বলেছিলেন যে বিখ্যাত না হয়েও জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের

জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সুন্দর জীবন হতে পারে না। আরেকবার বলছি, বিখ্যাত না হয়েও জীবন কাটালে সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনো সম্ভব নয়। কথাটা একটু গভীরভাবে ভেবে দেখুন তো। আমরা তো এমন এক যুগে বাস করছি যেখানে আমরা সবাই লাইমলাইট বা স্পটলাইটের পেছনে ঘুরছি। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা, লাইক কিংবা সমাজে কতজন আমাকে চিনলো, এটাই যেন সফলতার একমাত্র মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ক্লাইভ জেমস আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। আসলে বিখ্যাত হওয়া আর সুখী হওয়া এই দুটো কিন্তু এক জিনিস নয় যেটা আমরা গুলিয়ে ফেলি। আপনি হয়তো বিশাল তারকা হলেন, কোটি কোটি মানুষ আপনার নাম এক ডাকে চেনে, কিন্তু দিন শেষে আপনার রাতে শান্তিতে ঘুম আসে না, আপনার মনের কথা শেয়ার করার মতো একজনও বিশ্বস্ত মানুষ নেই, কিংবা আপনি নিজের মতো করে একটু রাস্তায় হাঁটতেও পারেন না। যদি বিখ্যাত হওয়ার খেসারত এভাবে নিজের মানসিক শান্তি, ব্যক্তিগত স্বাধীনতা আর আসল আনন্দগুলোকেই বিসর্জন দিতে হয়, তবে সে বিখ্যাত জীবনের মূল্যটা কোথায়? সেটা তো ওই রবি ঠাকুরের সোনার খাঁচায় বন্দি পাখির মতো হয়ে গেছে, তাই না? আর অন্যদিকে দেখুন, সাধারণ একটা জীবন কিন্তু দারুণ সুন্দর হতে পারে। সকালে এক কাপ চা, বারান্দায় বসা, পরিবারের সাথে প্রাণ খুলে হাসা, বন্ধুদের সাথে আড্ডা, কিংবা নিজের পছন্দের ছোটখাটো কাজগুলো করা, এসবের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে জীবনের আসল রসদ। একেই জেমস বলেছেন জীবনের মতো জীবন, যেখানে মেকি মুখোশ পড়তে হবে না, প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করার জন্য ইঁদুর দৌড়ে নামতে হবে না। তাই আসুন সস্তা খ্যাতির পেছনে অন্ধের মতো না ছুটে আগে নিজের জীবনটাকে জীবনের মতো বাঁচতে শিখি আর শান্তিতে বাঁচতে শিখি। এই গানের মতো করে লোপামুদ্রা যেন এই কথাটাই এই গানের মধ্যে বলেছেন। চলুন তো শোনা যাক।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে, আর তারপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপো পেয়েছে। আজকে বিস্তারিত খবরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
0: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil, far too long from visits from Bali. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ নানা ক্ষেত্রে 5টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 8ম বিহার বিধানসভার সদস্যদের দুদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুলাই হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনো পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 4-এ জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থে

কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

0: Pia odera muno katalam punogo luko atong ngai kolphang officer te amchaini luko rakni kathalai chak seton bai chengjakha panchayat no kataltei luko hamkai rukjak khlainani samangtang tabuk butik model ne kaham phunuk mari bijoynagar kami panchayat
1: amader je bijoynagar panchayat er je bhabe kormojer bhabe service dewa hocche citizens ke ei gulo dekhe ekhon onno pashaborti panchayat er pradhan ba representative class eshe amader panchayat ghure dekheche
0: পঞ্চায়েত নিয়ে এক্সিকিউটিভ অফিসার পায়েল দত্ত
2: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো বাড়াবো কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফেসাইজ করব দ্বিতীয়ত আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি
0: দেরামুংনি হামিয়া তং হালুগ ক্লাইমানি বাচাউরি তাবুক বিজয়নগর কামি পঞ্চায়েত হামক্রাই তং থকমং তংখর তে নাইকল ফাংনি চুবামুংনি হামকাইনি ফুনুকমারি কক্তমা খতল নিশমি আংবিপূর্ণা আকাশবাণী আগরতলা
3: তিনি হায়ুং লুকুবাং সাল বিশি ব্রুম ব্রুম জুলাই তালনি সাল চিসাব ও সাল পালাই যাগ আবুনি নাহার মঙ্গা বরক রক বাংরে রুগুই তং বাই চ্যালেঞ্জ তাই থিনাঙ্গ বরক রক বুসুক বাঙ্গুই মান আবুনি ফাইসিং মকল কাইনানি তাই কাহাম কক থিনাং সামনানি কক লুকুরক নি থানি তনে রেনানি চি চুকুরা চার চি চুকু বিশি ও ইউএনডিপি ও সাল ন পালাইনানি চেংরমানি তাইনি বিশি ও জাতিসংঘ নি পান্ডা কতর ও সাল ন বিশি বুরুম বুরুম পালাইনানি কক চাপখা তাকলাই বিশিনি ও সাল পালাইনানি কক বুমা উংখা শিকলা রগ্নি খাকামা তাই সানমা রগ্ন সুপুংনানি তাবুক তাই থিনাংনি আচাইসংনি বাগৈ কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা তিনি হদানি আওয়াইলা মশাখা হায়ুং বেরমনি লুকুবং মশাল তংসুকনাই হামক্রাইন রুগুই নুখুং থুগুই ওয়ানসুকতাং কাহাম গনাং নুখুংনি নাংসুকমানি ন আওয়াইখ্লাইও আসামনি জাথাইমন্ত্রী কৌশিক রায় তিনি তাংন কতর বেড়াইকারী মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই মালাইখা বিলিখলাই মুংরাইদান বাহাইকে তাইব কাহাম সামুই মান আবন তিয়ই বরংনি বিশিং ককলা মুংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ কক্তমা খনাই তংবায়ু আকাশবাণী কক্তমানী আপডেট মানান বাকি লগ ইন খাই নিউ ডব্লিউ ডব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এআইআর অফিসিয়াল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র কক্তমানী আপডেট মানান খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাই নানাঙ্গা না মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুই তুই কচাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ৈ হামক্রাই গনাং তাং বুতাং সামনানি দাগিখা তিনি আগরতলা ওয়া ওয়া তুই মল তুই লমসামা জঞ্জাল ন ইয়াকা রুনানি নতিয়ে কুজুক বেরমি ককলাম পান্দাও ব অমতই দাগিখা বসাকা নুই সাই নুই চিব্রি বিশি ও হাস্তে ও কিরিমা চিনসা তুই তোর মান মোকাবিলা খাইমা তং রুমান রুগুই তাকলাইনি ওয়া তুই মল যত নাইখং হাঙ্কর নাইকল সং তাই করিংজাক মথারগ্ন যত নমুনানি ফাইসিংতে তিয়ার তংনানি সরাই সরাই খাইনা নাই তঙ্গসং লুকরগ্ন তুই তরমানি সকাং হজা খাইনানি বাগৈ হাঙ্কর নাইকল সংন দাগিখা মন্দিরক্র সাকা তুই তরমানি জরা ও চুবলাইনানি বাগৈ নাংমানি মানে খুনুই রগ তাই তং থাই না ফাইনা জাগা রগ্ন তিয়ার মানার নাই ব যত হাঙ্কর নাংমানি চাথাই থক তাই কুবুনি মানুই রগ রুঙ্গুই তনিরানি দাগিখা পান্ডাও আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আগরতলা আউলি ও তুই লমসামা জঙ্গাল একা রানী জুদা জুদা ইয়াপুরি রগ্ন তুই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক জনমন তাংবুতাঙ্গ হাস্তে ও আজুক থাই নুইরাগ গনাং খুং বাচি মাল্টি পারপাস ট্রেনিং হল সনাম জাগানা হল খংসা খংসানি বাগৈ রাং বাইন খক দকচি রাসাই তাংজুর মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া তিনি করবুকনি গুণদর পারাও মাল্টিপার্পাস সেন্টারনি কোতাল তাঙ্গা পাকা নকনি দগা ফিওগ্রিমা মেইল ব ম কক সাকা মেইল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তাই প্রমোদ রিয়াংসং তংবাইখ্যা

কোয়ার্টার ফাইনাল বেড়েননি পাইথাক ম্যাচ কাইনিনি বিশিং হায়ুং কাপ ফুটবল পাইথাক হাতি ও হাবনা নাইতঙ্কা পৈলা ম্যাচ ভারতনি জরা হর দাম নৈতামুই সতী থামচি ও নরওয়ে তাই ইংল্যান্ড থংলাইয়ানো আবনে উল খনাফুং দাম দকতামুই সতী থামচি ও সুইজারল্যান্ড কেবেঙ্গুই আর্জেন্টিনা থংলাইয়ানো ম্যাচ কাইনিনি কুপ্লাই বদল কাইনুই কাইসা তাই কাইসানো কেবেঙ্গুই থংলাইয়ানো তাই ও ম্যাচ কাইনুইনি উংখারিনো রুগুই তাবুংনি টুর্নামেন্টনি সেমি ফাইনালনি বদল রক চংজাগান তাবুক বয়ারখকনি কক্তমা ভারতনি বয়ারখক নাইখং হাস্তেনি জুদা জুদা হাঙ্গর রগ অ জুলাই তালনি বুসকাং সাল চিসনি জরা রূপ রূপে ওয়াতুই ওয়াউই মানো হিনই হজাক খলাইকা খনা সালনি সাকানি তুমারি তঙ্গি মানো থামচিসা ডিগ্রি তাই খামা ও নৈচিদর ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুমারি তঙ্গমানি থামচিসা দশমিক চুকু ডিগ্রি তাই খামা ও নৈচিদক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাইরনান সেকাং তিনি কক্তমা বিভাগ তাইসা পড়ব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কুচুংনি ফাইসিং সুমাই তাঙ্গুই সুনামজাক মন্ত্রীবক্র সাকা মন্ত্রীবক্রক আবাস যোজনা ও আউলি আমচাইও তাইব ব্রুই সাই থামরা নক তাঙ্গুই রান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তন রাং খক সা সাই স্নি রুজাক বাচি রাসাই বখা তিনি হায়ুং লুকুবাং মশাল হা কতনি কুবু নামচে বে বাক্সা হাস্তে অব ও সাল নাই যাই খে বরম রুই পালাই যাখা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়াতুনি তুই গুজাই তংমা তাই তুই লমসা মা আমচাই ন সাইয়ই হামক্রাই গুনাং টাংবুতাং সামনানি দাগেখা কক্তমা তিনি বাকি অরণ পাইখা উলনি কক্তমা আওয়াইঙ্গান খনাফুং দামসনি দামই সতী ব্রিজি ও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারি কেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বোত্তম প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম এবং প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত এবং ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটন এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আজ আগরতলার শিববাড়িতে পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4,300 আবাসনের জন্য কেন্দ্রীয় সরকার 107 কোটি 50 লক্ষ টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে আশাতীতভাবে 1,21,000 কোটি টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করার বিষয়ে উভয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ করবুকের গুণধর পাড়ায় মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে এই কথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং প্রমোদ রিয়াং। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে কিভাবে পরিকল্পনা, প্রযুক্তি এবং মানুষের সম্মিলিত উদ্যোগে বদলে যেতে পারে একটি গ্রাম পঞ্চায়েতের চেহারা, তারই অনন্য উদাহরণ মোহনপুর গ্রামোন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। ই প্রশাসনের সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় সেরা স্বীকৃতিও পেয়েছে।

0: এই পঞ্চায়েত বুটিক মডেলে গড়ে ওঠা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
1: ২০২৪ সালের ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য এলাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল মোহনপুর গ্রাম উন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেই সংকটই হয়ে ওঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয় এক নতুন ভাবনা, একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব পঞ্চায়েত গড়ে তোলার। সেই ভাবনার বাস্তব রূপ আজকের বুটিক মডেলের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত, জানাচ্ছেন পঞ্চায়েত কর্মী পারমিতা সিনহা।
2: আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে
1: শুধু প্রশাসনিক পরিষেবা নয়, এই পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েত লার্নিং সেন্টার, ওপেন মেডিটেশন সেন্টার, মূল পথ, রঙিন আলোর ফোয়ারা, শান্ত রবীন্দ্র সঙ্গীতের আয়োজন, রুফটপ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ, পাশাপাশি ডিজিটাল লিটারেসি ড্রাইভ, ক্যাটারেক্ট ফ্রি ক্যাম্পেইন, স্কুল কলেজের শিক্ষার্থীদের এক্সপোজার ভিজিট এবং তথ্যের অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটি জনমুখী, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি নির্ভর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা, জানাচ্ছেন পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক পায়েল দত্ত।
3: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো বাড়াবো, কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফাসাইজ করব। দ্বিতীয়ত, আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি।
1: দুর্যোগের ধাক্কা কাটিয়ে আজ বিজয়নগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে উন্নয়ন, নান্দনিকতা এবং সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: সবার জন্য ন্যায় এই ভাবনায় আজ কৈলাসহর আদালত চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ লোক আদালতে সর্বমোট 1,493টি মামলা নিষ্পত্তির জন্য উত্থাপিত হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব তথা বিচারক অভিজিৎ অধিকারী জানান, বিনা পয়সায় মানুষের কাছে দ্রুত এবং সম্মানজনক ন্যায় বিচার পৌঁছে দিতেই এই বিশেষ লোক আদালতের আয়োজন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। আজ অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন বিশ্বমঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তিটি উভয় দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতের তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান।
4: হমনে ভারত নিউজিল্যান্ড সম্বন্ধো কো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে জানে কা ঐতিহাসিক নির্ণয় লিয়া হ্যায়। ইসকে অন্তর্গত হম হর ক্ষেত্র মে স্পষ্ট লক্ষ্যং ও ঠোস পরিণামো কে সাথ আগে বড়েঙ্গে। ইস বর্ষ হমনে রেকর্ড সময় মে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া। ইস উপলব্ধি সে দোনো দেশো কে উদ্যোগো, কিসানো ও যুবাও কে লিয়ে নয়ে দ্বার খুলেঙ্গে।
0: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই এই দিনটি পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ এবং সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের মূল ভাবনা যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ আজ ও আগামী ভবিষ্যতের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিশ্ব জনসংখ্যা দিবস সুস্থায়ী

উন্নয়নের ভিত্তি হিসেবে স্বেচ্ছামূলক পরিবার পরিকল্পনা সুস্থ পরিবারের গুরুত্বকে তুলে ধরে। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ দুটি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল অন্তিম সপ্তাহে প্রবেশ করতে চলেছে। প্রথম ম্যাচে ভারতীয় সময় রাত 8:30 নরওয়ে এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এরপর আগামীকাল সকাল 6:30 সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং এই দুটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই চলতি টুর্নামেন্টের শেষ চার তথা সেমিফাইনালের চূড়ান্ত দলসমূহ নির্ধারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে ইগফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের শেষ খেলায় ইগফাই ফুটবল ক্লাব ও শিমনা তমাকারী ফুটবল ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। ফলে উভয় দল 4 পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে ইগফাই রানার্স হয়েছে। এর আগে 9 পয়েন্ট নিয়ে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। খেলার শেষে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ প্রাইজ মানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা ও বন্যপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হেরিকেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে যে অনুষ্ঠান নিয়ে রয়েছে সেই অনুষ্ঠানের নাম গানে আপকে লিয়ে। গানে আপকে লিয়ে অনুষ্ঠানে হিন্দি ছবির গানের অনুরোধ আপনারা করবেন আমাকে, সেই গান শোনানোর দায়িত্ব আমার কাঁধে। আর তাই দেরি না করে চট জলদি আপনারা আমাকে ফোন করুন 03812326253 নম্বরে, জানান কোন গান শুনতে ইচ্ছে করছে আজকের বৃষ্টি বিকেলে। আর সেই সাথে হোয়াটসঅ্যাপও করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965, 9402169965। যে নম্বরে ফোন করবেন সেই নম্বরটি হচ্ছে 03812326253, 03812326253। এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, আমি ঝর্ণাদেবী।
0: হ্যাঁ ঝর্ণাদেবী, বলুন। গানে আপকে লিয়ে,
1: তাহলে আমাকে একটা হিন্দি গান শুনে দেন।
0: কোন গানটি শুনবেন বলুন?
1: আর বইটার নাম তাই ঠিক মনে করতে পারছি না। ভালা হে বুড়া হে, একটা হিন্দি গান আছে না,
0: ভালা হে বুড়া হে জ্যাসা ভি হে মেরা পতি মেরা ভগবান হে, এই গানটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253 নম্বরটি, আর সেই সাথে হোয়াটসঅ্যাপও কিন্তু করতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আরও একজন বন্ধু রয়েছেন, হ্যালো কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? কে বলছেন বন্ধু?
2: এফসন দেব্রমা।
0: হ্যাঁ বলুন, কি গান শুনবেন? হ্যালো, দেখা তুঝে তো, আচ্ছা আচ্ছা, কয়লা থেকে দেখা তুঝে।

তো শ্রোতা বন্ধুরা, আমাদের আরও একটি নম্বর রয়েছে, সেই নম্বরেও আপনারা ফোন করতে পারেন। সেই নম্বরটি হচ্ছে 9485007172, 9485007172। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? বন্ধুরা, যখন ফোন করবেন তখন ফোন লাইন থেকে দূরে সরে এসে আমার সাথে কথা বলতে হবে, না হলে কিন্তু কথা বলা যাবে না। আর এই মুহূর্তে চলুন তাহলে গানে গানে শুরু করি, যেহেতু 8:10 হয়ে গেছে, খুব বেশি সময় আমাদের হাতে নেই। চলুন গানে গানে শুরু হোক আমাদের পথ চলা।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম দিল কি সিফারিশ ছবি থেকে সাগর বৈরাগীর কণ্ঠে। আর এই মুহূর্তে যে গানটি আমরা শুনব, সেই গানটি অনুরোধ করেছেন টাকার চলা থেকে কণিকা দেবী। হোয়াটসঅ্যাপ করে তিনি শুনতে চেয়েছেন মেহবুব কা মেহেন্দি। এই ছবি 1971 রিলিজ করে। সেই 1971-এর এই দুর্দান্ত একখানা ছবি থেকে তিনি একখানা দুর্দান্ত গান শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির কণ্ঠে, ইতনা তো ইয়াদ হ্যায় মুঝে। সেই গানটি চলুন সবাই মিলে এবার শোনা যাক।

0: বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, না, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
1: সম্বোধে বর্মা।
0: হ্যালো,
1: শম্ভু দেববর্মা।
0: শম্ভু দেববর্মা, হ্যাঁ, শম্ভু বাবু বলুন।
1: ইতিহাস কবি থেকে দিল কি কলম সে এ গানটা ম্যাম।
0: দিল কি কলম সে, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আরো একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? না, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার, কে বলছেন?
2: আমার নাম সীতা ঘোষ।
0: আপনার নাম?
2: পৃথা ঘোষ।
0: পৃথা ঘোষ, হ্যাঁ পৃথা, কি গান শুনতে চাইছেন আপনি?
2: পৃথা, পৃথা,
0: পৃথা তো,

0: শ্রীতা। আচ্ছা ঠিক আছে বন্ধু, বলুন কোন গান শুনতে ইচ্ছে করছে?
1: যে কোনো হিন্দি গান হলে চলবে।
0: যে কোনো হিন্দি গান? তাই আপনার পছন্দের হিন্দি গান কুছ কিছু আছে?
1: হ্যাঁ একটা গান আছে, শোনাবেন?
0: অবশ্যই শোনাবো। কোন গানটি শুনতে চাইছেন বলুন।
1: একটা গান শুনেছিলাম, সেই গানটা হলো যার নাম আই লাভ ইউ ইউ লাভ মি।
0: যার নাম আই লাভ ইউ, তাই তো?
1: ইউ লাভ মি।
0: আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করব গানটি, যদি পাই পাক্কা শোনাবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আর এই মুহূর্তে যে বন্ধুর পছন্দের গান শোনাবো তিনি হচ্ছেন ঝর্ণা দেবী। তিনি শুনতে চেয়েছেন নাসিব আপনা আপনা ছবি থেকে একখানা গান। অনুরাধা পাড়োয়াল এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে রইল তার জন্য এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম মেলা 1971 ছবি থেকে, এবং যিনি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা বন্ধু বিধানবাবু টাকার চলা থেকে, তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে চলুন, আর বেশি সময় হাতে যেহেতু নেই আর লিস্টে অনেক অনেক গান রয়েছে, তো এখন আর ফোন নিচ্ছি না, গানেই চলে যাচ্ছি। যে গানটি এবারে শুনবো সেটি অ্যাপসন দেববর্মা রিকোয়েস্ট করেছেন। হ্যাঁ, তার পছন্দের গান এবারে আমরা শুনবো কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে কয়লা ছবি থেকে।

এই গানটি আমরা শুনলাম মহাব্বত অর্জাং ছবি থেকে, যিনি শুনতে চেয়েছেন জম্পুই জলা থেকে বিশ্রয় দেববর্মা। তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম, তিনি রিকোয়েস্ট করেছিলেন হোয়াটসঅ্যাপে। আর সেই সাথে সময় বলছে এখন চলে যেতে হবে গানে আপকে লিয়ে ছবির আমাদের যে পর্বটি ছিল, যেটি আপনার পছন্দের হিন্দি গানের আসর ছিল, সেই আসরের শেষ গানে। এবং দেখতে হবে এবার শেষ গান কে রিকোয়েস্ট করেছেন। শেষ গান ফোনে রিকোয়েস্ট করেছেন শম্ভু দেববর্মা, তার পছন্দের গান ইতিহাস ছবি থেকে অসাধারণ একখানা গান, হরিহরণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে আপনাদের সবার জন্য রইল। আর এই গানের মধ্য দিয়েই শেষ হবে আমাদের অনুষ্ঠান গানে আপকে নিয়ে।

শ্রোতাবন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমাদের শনিবার রাতের প্রিয় অনুষ্ঠান আজ রাতে পর্বে, এবং আজ রাতে পর্বে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আজকের বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই, ভাল লাগে না এক্সপ্রেস। জীবনে সব কিছু তো আর ভাল লাগে না, তো যে সকল ভালো না লাগার ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান থাকবে ভাল লাগে না এক্সপ্রেস। কী কী ভালো লাগে না আপনার তা জানাতে ফোন করবেন 0381232623 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন 9402169965 আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর। সেই সাথে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। আজ অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন, বিশ্বমঞ্চে ও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, ত্রিপুরা পর্যটক এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আজ আগরতলা শিববাড়ির পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী জনমান প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60 লক্ষ টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ করবুকের গুণধর পাড়ায় মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন করে একথা বলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে ইকফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শ্রোতাবন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

আজকের রাতটা ঠিক কেমন বলুন তো? কুচকুচে কালো, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেই সাথে জানালার উপর থেকে ভেসে আসছে ঝিঁঝি পোকার ডাক। আর মনের ভেতর হুটহাট দানা বাঁধা এক অদ্ভুত অনুভূতি। কি বলছে সেই অনুভূতি? উফ, কিচ্ছু ভাল লাগে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো কারণ ছাড়াই যখন মনে হয় সব কিছুতেই একটা একঘেয়েমি রয়েছে, ঠিক তখনই টিউন করুন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। কারণ আজকের আজ রাতে শুরু হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে রাত 9:04 হয়ে 42 সেকেন্ড। আর আজকের আজ রাতে পর্বে আমরা তৈরি রয়েছি, স্পেশাল ট্রেন প্ল্যাটফর্মে তৈরি, নিয়ে যাবে আপনাকে ভাল লাগে না এক্সপ্রেসে চাপিয়ে। আজ রাতের মনের জমানো সমস্ত একঘেয়েমি, ক্লান্তি আর ভাল লাগে নার গল্পগুলো ভাগ করে নিন আমাদের সঙ্গে। কেন এই ভাল লাগে না? অফিস, পড়াশোনা, নাকি চেনা জীবনটার উপরও সাময়িক কোনো অভিমান? সবকিছু ভুলে আজ মনটা কিন্তু হালকা করার পালা। একে তো শনিবার, তার উপর আজকে সেকেন্ড স্যাটারডে, তারও উপরে আজকে আজ রাতে পর্ব 2 ঘন্টার। তো দেরি না করে আপনার ভাল লাগে নার বিষয়গুলো বা ভাল লাগে নার গল্প আমাদের সঙ্গে সরাসরি ভাগ করে নেবেন 9402169965 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, অথবা 0381232623 এই নম্বরে ফোন করে। দেরি কেন, রেডিওর ভলিউমটা আরেকটু বাড়িয়ে দিন, টিউন করে রাখুন 101.6 মেগাহার্টজে

আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আজকের ভাল লাগে না এক্সপ্রেস কিন্তু তৈরি প্ল্যাটফর্ম ভাল লাগে না। তো শ্রোতা বন্ধুরা, ভাল লাগে না কথা যখন উঠলই, চন্দ্রবিন্দুর এই গানটি কিন্তু একেবারেই আমাদের সেই মুডটাকে আরেকটু নস্টালজিক করে তুলবে।

0: ভাল লাগে না, ভাল লাগে না। এক্সপ্রেসের প্রথম স্টেশনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই যে আমাদের হুটহাট করে একটা ভাল লাগে না ভাব আসে, এটার কি কোনো নির্দিষ্ট ব্যাকরণ রয়েছে? আমার জানা মতে তো নেই। কখনো এক আকাশ কাজ মাথায় নিয়ে মনে হয় ধুর কিচ্ছু ভাল লাগে না, আবার কখনো ছুটির দিনে একদম হাত পা ছড়িয়ে বসে থাকার পরেও মনে হয় উফ সময়টা যেন কাটছে না, কোনো কিছুই আর ভালো লাগছে না। তাই আজকের রাতটা কিন্তু সব না বলা মন খারাপ আর একঘেয়েমিকে উড়িয়ে দেওয়ার রাত। আমাদের এই এক্সপ্রেসের চাকা ঘুরতে শুরু করেছে, কারণ ফোন লাইনের ওপারে আছেন বন্ধু। চলুন আজকে রাজরাতে পর্বের প্রথম বন্ধু, না বন্ধু কথা বলা গেল না, ডায়াল করবেন 03812326253। অপেক্ষায় রইলাম আপনাদের। মন খারাপ করা বিকেল বলবো না, বরং এই যে ভাল লাগে না বিষয়টা, সব কিছুই তো শেয়ার করলে ভালো লাগে, তো আশা রাখছি আজকের এই ভাল লাগে না ব্যাপারটাও একটু একটু করে ভালো লাগতে শুরু করবে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
1: আমি শিউলি দেব বর্মা বলছিলাম। কে? যত কাপড় মানে সব কাপড় চুপড় ভিজা এইগুলি নিয়ে মনটা একটা মানে কত আর মানে মনটা ভালো লাগে না আরকি। কত আর টিভি বই পড়া টিভি দেখা কতক্ষণ আর দেখা যায়, দিনটা যদি ভালো থাকে তখন লোকজন আসে ঘরের মধ্যে, এখন তো বৃষ্টির জন্য কেউ আসেও না, এর জন্য ভালো লাগছে না।
0: আচ্ছা, বৃষ্টিটা ভালো লাগছে না, এই একঘেয়েমি বৃষ্টি আর কত সত্যি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একঘেয়েমি লাগছে আর কি কতদিন ধরে। রোদ উঠলে ভালো লাগতো, মনটা একটু সতেজ হতো।
0: বৃষ্টি যেহেতু ভালো লাগছে না, ঘরের

0: তো যেহেতু কাটাতেই হবে, তো রেডিও তো সঙ্গে রয়েছে, সঙ্গে যদি একটু ঝালমুড়ি হয় কেমন হয়? প্রত্যেকটা দিন আমরা অপেক্ষা করে থাকি একটুখানি বৃষ্টি হবে, একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, কিন্তু এই যে কোনো জিনিস বেশি ভালো নেই তো, একে তো সকাল থেকে সন্ধ্যের আমাদের এই চেনা ইঁদুর দৌড়, তার উপর এই একঘেয়েমি বৃষ্টি। সত্যি বলতে তখন আর ওই রোমান্টিক রিমঝিম ধারাতে চায় মন হারাতে একদম ভালো লাগে না। তখন মনে হয় জানলার বাইরে তাকালেই শুধু ধূসর আকাশ আর একটানা ঝম ঝম ঝম ঝম। হ্যাঁ, প্রথম প্রথম এক দুদিন একটু বৃষ্টি ভালো লাগে, খিচুড়ি সঙ্গে ইলিশ মাছ ভাজা চা পকোড়া, আহাহা। কিন্তু যখন এই বৃষ্টিটাই এক অন্তহীন একঘেয়েমি হয়ে যায়, তখন কী বা করা যায় বলুন তো? কাদা জল মাখামাখি, ছাতা মাথায় নিয়েও জামা কাপড় ভিজে স্যাপ স্যাপে হয়ে যাওয়া, জুতো নষ্ট হওয়া, আর রাস্তায় বেরোলেই চেনা জ্যাম, অটো টোটোর আকাল। আর যেটা বলছিলেন শিউলি দেবী, জামা কাপড় ভিজে পড়ে আছে বাড়িতে, শুকোচ্ছে না, সেটাও হয়। তাই রোমান্টিকতা তো বইয়ের পাতায় বা সিনেমার পর্দায়, কিন্তু রিয়েল লাইফে একটা একঘেয়েমি বৃষ্টি, সেটা কিন্তু চরম বিরক্তির, সেটা আর ভাল লাগে না। আজকের ভাল লাগে না এক্সপ্রেসের প্রথম প্ল্যাটফর্ম বৃষ্টি পড়ছে, ভাল লাগছে না। দেখি দ্বিতীয় প্ল্যাটফর্মে আমরা কোথায় চলে যাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী বলুন।
1: গৃহবধূ অনেক কাজ সংসারে আমাদের থাকে বা করতে হয়, তো একঘেয়েমি প্রত্যেক দিন তো ভালো লাগেই না। রোজ আমার যেমন মনে হয় আজকে রান্নাটা কেউ একটু করে দিলে ভালো হতো। রোজ রোজ রান্না করতে ভালো লাগে না। তারপর ধরুন রাত্রে শোয়ার সময় মশারি টাঙানো, সেটাও খুব বিরক্তি লাগে, কিন্তু শুনাতে হয়। তো এইরকম অনেক কাজ আছে যেগুলো আমাদের প্রত্যেক দিন নিত্য দিনের কাজ আমাদের করতে হয়, তো সেই কাজগুলো থেকে মনে হয় একটা দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে ভালোই লাগে। আর তখন আমি বেরিয়ে পড়ি একটু কাছাকাছি জায়গাগুলো, একটু বেরিয়ে এলে হয়তো মনটা খুব ভালো লাগে। এই সমস্ত কাজগুলো সত্যি খুব বিরক্ত লাগে, ভালো লাগে না একদমই,
0: সত্যি সত্যি তাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু।
1: হ্যাঁ, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন আপনিও। সত্যি শ্রোতা বন্ধুরা, দেখুন যেটা অম্বিকা দেবী বলছিলেন যে গৃহবধূরা, তাদের নেই কোনো শনিবার, নেই কোনো রবিবার, নেই কোনো সিক লিভ, নেই কোনো ক্যাজুয়াল লিভ। আমাদের গৃহবধূ মায়েরা যারা রয়েছেন, তাদের একঘেয়েমি গল্পটা একটু অন্যরকম। এই ভেবে দেখুন তো, রোজ সকালটা শুরু হয় চেনা একই রুটিন, যেটা অম্বিকা দেবী বলছিলেন, মশারি ভাঁজ করা, ভোরবেলা ঘুম থেকে ওঠা, ঘরদোর পরিষ্কার করা, চা বানানো, রান্নাঘরে গিয়ে ঘামতে ঘামতে সকলের জন্য ব্রেকফাস্ট বানানো, আর দুপুরের লাঞ্চের জোগাড়। সবাই কাজে যাওয়ার পরে তারপরে শুরু হয় তার দ্বিতীয় শিফট, এভাবেই সন্ধ্যের শিফট, রাতের শিফট। তারা হয়তো মুখে কিছু বলেন না যে ভাল লাগছে না, ভাল লাগে না, আজকে করবো না কাজ, কিন্তু মনের ভেতরে সত্যি আর ভাল লাগে না। বাড়ির লক্ষ্মী বা গৃহবধূ যারা এই মুহূর্তে আমাদের আজকের আজ রাতে অনুষ্ঠানটি শুনছেন, আপনাদের মনের এই একঘেয়েমি দূর করতেই কিন্তু আজকের আজ রাতের এই আড্ডা। যদি মনে হয় অম্বিকা দেবীর মতন আপনারাও ভাগ করে নেবেন আপনাদের মনে জমানো দুঃখগুলো, এই ভাল লাগে না ব্যাপারগুলো, তাহলে কিন্তু ডায়াল করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3। আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা রয়েছি আজকের আজ রাতে পর্বে আপনাদের সঙ্গে কথা বলছি ভাল লাগে না এক্সপ্রেস নিয়ে। তো অম্বিকা দেবীর এক্সপ্রেস আমাদের নিয়ে চলে গেল গৃহবন্ধুদের কাছে, যাদের প্রত্যেকটা দিন সংসারের হাজারটা খুচরো খিটখিট নিয়ে চলে, বছরের

বছর মাসের পর মাস ওই চারটি দেয়ালের মধ্যেখানে নানা রকম কাজ, নেই কোনো প্রমোশন, আর আলাদা করে একটুখানি নিজের স্বস্তি নেওয়ার মতো সুযোগও নেই। তাই এই সব কিছু ভাল লাগে না ছাই। তবে এই মুহূর্তে আপনাদের জন্য একখানা গান আমি শোনাতে পারি সবিতা চৌধুরীর কণ্ঠে, দেখুন তো ভালো লাগে কিনা। আর গানের সঙ্গে সুর মিলিয়ে বলতে হবে, ভালো লাগে না।

আজি আমার হঠাৎ মন খারাপ, এই যে আকাশ মেঘলা হয়ে এলো, এই যে দুপুর বুকের গহীন থেকে সন্ধ্যা এনে হঠাৎ এলো মেলো, এই যে আমার ভাল লাগে না কিছু, এই যে ভীষণ বিষণ্ন একদিন, একটা তুমুল কোলাহলের শহর হঠাৎ হলো নির্জনতায় লীন, এই যে বুকে জমছে ভেজা পালক, পাখির মতো ছট ফটানি মন, এই শহরের কোন মানুষটা জানে তুমি বিহীন আমার নির্বাসন। শ্রোতা বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, আমাদের একেবারে সকাল থেকে শুরু করে রাত্রির পর্যন্ত অনেক কিছুই ভাল লাগে না। একেবারে সকাল থেকে যদি শুরু করি, সকালে ঘুম ভাঙলেই অ্যালার্মের শব্দ, ভাল লাগে না। অফিস বা কলেজে যাওয়ার তাড়া, রোজ রোজ আর ভাল লাগে না। যাওয়ার পথে ট্রাফিক জ্যাম, থুক চাই, ভাল লাগে না। অফিসে গিয়ে বাসের বকুনি, অসমাপ্ত কাজ, পরীক্ষার চাপ, ভাল লাগে না। মোবাইলে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ, কিন্তু খোঁজ নেওয়ার মতো মানুষ নেই, ভাল লাগে না। মেসেজ

0: সিন হয় উত্তর আসে না, ভাল লাগে না। সোশ্যাল মিডিয়ায় সবাই যেন খুব সুখী, আর নিজের জীবনটা কোথাও গিয়ে আটকে আছে, ভাল লাগে না। বাড়ি ফিরে ক্লান্ত শরীর, কিন্তু মনটা আরো বেশি ক্লান্ত, ভালো লাগে না। আসলে ভাল লাগে না শব্দটা শুধুমাত্র একটা কথা বা বাক্য নয়, এটা আমাদের প্রতিদিনের জীবন সঙ্গী। কখনো কারণ থাকে, কখনো তার কারণ থাকে না, তবুও আমরা হাসি, কাজ করি, দায়িত্ব পালন করছি, তারপরেও কোথাও গিয়ে মনে হয় ধুর ভাল লাগে না। রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজেই বলি আর ভাল লাগে না। তো আজকের আজ রাতে পর্বে আমরা শুরু করেছি সেই ভাল লাগে না এক্সপ্রেস, যেখানে সব না বলা অনুভূতি গল্প আমরা আমাদের কাছে করব আর পৌঁছে দেব সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে। যাদের ভালো লাগছে না ফোন করবেন, যাদের ভালো লাগছে তারাও ফোন করবেন, জানাবেন এই দুইয়ের সমন্বয়ে কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে সেই অনুভূতিকে সামলে আমরা উঠতে পারি, এবং একটা ছোট্ট ঘটনা আবার আপনাকে কিভাবে ভালো থাকতেও ভালো রাখতে শেখাবে। আর তাই ডায়াল করবেন 03812326253 নম্বরটি, সেই সাথে হোয়াটসঅ্যাপও করতে পারেন 9402169965 এই নম্বরে। রয়েছি আর জি শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলি। হ্যালো, কে রয়েছেন? কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253 নম্বরটি আর জানাবেন কি ভাল লাগে না, নিয়ে যাবেন সেই ভাল লাগে না এক্সপ্রেসে চাপিয়ে নতুন কোনো প্ল্যাটফর্মে, আপনি থাকবেন তার লোকো পাইলট। তো এবারে লোকো পাইলট কে, তিনি কিন্তু চলে এসেছেন ফোন লাইনের উপরে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: ভালো আছেন?
0: আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলুন।
1: আকাশে যাব, ওটা বৃষ্টি বৃষ্টি, এই যে বৃষ্টি পথে করে সবকিছু ভিজে, ঘুরতে বের হওয়া যায় না কিছু না, চিন্তা ভালো থাকে তো ভালো লাগছে না, একটু একটু একটু একদিন একটা ঘুরে আসি একদিন থেকে এদিকে, একটু ভালো লাগছে, তাও পারছি না বের হওয়া যায় না, বৃষ্টি পেক কাদা জামা কাপড় ভিজে আসে কিছু করে না, কিভাবে যে মানে দিন কাটছে সবাই মনে হয় কবি একই অবস্থা, ভালো লাগে না এই কথাটা সবার মুখে আসবে এই এখন পরিস্থিতি।
0: ঠিক ঠিক ঠিক,
1: তার জন্য বলছি আমার এখন সময় মনে হয় আমাকে ভালো ভালো রেখেছে একমাত্র,
0: হ্যাঁ
1: মানে উজ্জ্বলন্তই আমাকে এক এক রকম ভালো রেখেছে, আকাশবাণী উজ্জ্বলন্ত ভালো রেখেছে, কারণ উজ্জ্বলন্তের সাথে বাক করে সময়টা কাটালে একটু ভালো লাগে, ভালো লাগে না সত্যি।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু,
1: বিশেষ করে কাল কাজ কাল কাছে মিষ্টার দিবা আসবে
0: জমি আড্ডা হবে কালকে। যাই হোক, ঝর্ণা দেবী সেই একই কথা বললেন যে কথাটা শিউলি দেবী বলেছিলেন, যে বৃষ্টি পড়ছে আর ভাল লাগছে না, কোথাও যেতে পারছি না, এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় দেখবেন মনটাও কেমন যেন অলস আর ভারী হয়ে যায়, না কোনো কাজে বসে আর নো না কোনো এনার্জিও পাওয়া যায় না, একটা কেমন যেন একঘেয়েমি কাজ করে আমাদের মধ্যে, আলসে লাগে, মনে হয় ধাত এরকমই থমকে যাক সব কিছু, না অফিস যেতে ভালো লাগে এই বৃষ্টির মধ্যে, না কোথাও ঘুরতে যেতে ভালো লাগে, মনে হয় যে চার দেয়ালের মধ্যে বন্দি থেকে নিজেও জেলখানায় রয়েছে। ঠিক তাই, আর তাই বৃষ্টিকে বলি চলুন একটু থেমে যা বাবা, একটু তুইও রেস্ট নে, কারণ আমাদের আর ভাল লাগছে না। আর একজন বন্ধু রয়েছেন ভাল লাগে না এক্সপ্রেসে, এবার দেখা যাক কে রয়েছেন তিনি। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন?
2: এই তো সুভাষ, তো কোন সাহা বলছিলাম,
0: তপন বাবু স্বাগত, বলুন।

0: চলে আসলাম, আসার পথে আমরা হাওড়া নদীতে কতক্ষণ মাছ দেখলাম, মাছ ধরা দুলিতে কোনো মাছই উঠে না, তখন বলি ভাই যাই যা আর বাল্লা যাচ্ছে না, তুমি মাছ ধরতেই পারো না। তারপর আসলাম বাড়িতে, এসে একটু কাজ করলাম, দূর আড্ডা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না,
1: কিছুই ভালো লাগে না, এটা ভালো বলেছেন, কিছুই ভালো লাগে না। ঠিক তিনি বলছেন যে আর ভাল লাগে না, মাছ ধরতে গেছি তাও ভাল লাগছে না, বাড়ি ফিরে এসেছি তাও ভাল লাগছে না। সত্যি এই বৃষ্টি শব্দটা একটা অদ্ভুত শব্দ, একটা অদ্ভুত ব্যাপার। এই বৃষ্টি এলেই কারোর মনে সেই হাতে কফি কাপ আর জানালার কাঁচ ভেজা, ভেতরে রবীন্দ্রসঙ্গীত চলছে। আবার কারো মনে পড়ে যায় জলকাদা ট্রাফিক জ্যাম আর ছাতা মাথায় দিয়ে বাসের জন্য অন্তহীন অপেক্ষা। তাই এই মেঘলা আকাশ কখনো কখনো আমাদের মনকে ভীষণ রোমান্টিক করে তোলে, আবার কখনো একঘেয়েমি মনটাকে অলস আর ভারীও করে তোলে। তখনই আমরা বলি আর ভাল লাগে না, তাই না? এরকম ভাল লাগে না আরো আরো অনেক ব্যাপার রয়েছে যেগুলো আপনাকে নাড়া দেয়। তো যেহেতু টিউন করেই রয়েছেন 101.6 আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর রয়েছি আমরা আজ রাতে পর্বে ভাল লাগে না এক্সপ্রেস নিয়ে, তো সেই এক্সপ্রেসের এবার চাবিটা আপনিও ধরুন, বলুন কি ভালো লাগে না আপনার। সেই ভালো না লাগার বিষয়গুলো নিয়েই আমাদের আজকের আজ রাতে পর্ব। রয়েছেন আরো এক বন্ধু, দেখি কি আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, আমি নুকরাজ জীবন বলছি।
1: আরেকবার নামটি বলবেন বন্ধু।
2: বর্ষাকালে বৃষ্টি লাগে থামন দেয় না, শান্তি নাই, আবার বৃষ্টি থামলে আবার রাতের লাগে জ্বালা লাগবে আবার।
1: ঠিক ঠিক ঠিক, কে বলছেন বন্ধু?
2: আমি জন্মদিনে ও থেকে বলতে আছে নুকরাজ জীবন মা
1: নবরাজ দেব বড়মা। হ্যাঁ ঠিক আছে,
2: মানুষের থাকনের কাজ করলো কাজ করুন যায় না, আবার রাস্তার আতন যায় না, এই অবস্থায় আর কি। আবার ওখানে বৃষ্টি দেখি আর মানুষের খুব জ্বালা পড়া লাগতেছে, আবার গিলে আবার জ্বালা পড়া লাগবে।
1: সত্যি সত্যি তাই, বৃষ্টি আবার
2: বৃষ্টি লাগবো, আবার
1: অসংখ্য ধন্যবাদ নবরাজ বাবু, ঠিক বলেছেন। এই যে বৃষ্টি, এখন বলছি বৃষ্টি হচ্ছে, একঘেয়েমি বৃষ্টি হচ্ছে, তার জন্য বলছি তা তো বৃষ্টি ভাল লাগে না, দুদিন পরে বৃষ্টি থেমে আবার রোদ উঠবে, তখন বললো না আর ভাল লাগছে না, এত গরম কেন, আমাদের কোনো কিছুতেই আমরা সন্তুষ্ট নই। দেখুন একবার ভেবে তখনই মনে হয় ওই যে বড়রা বলেন না কথাটি, যে বেশি কিছু ভালো নেই, আমাদের শরীর স্বাস্থ্য মন কিছুর জন্যই ভালো নয়। আর ঠিক তাই, বেশি কিছু ভালো নয়, বেশি বেশি ভালো নয়। তো এই মুহূর্তে মন যেহেতু ভালো নেই, চলুন তো দেখি এই গানটি আমাদের মন ভালো করতে পারে কিনা, দেখা যাক।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চায়ন্ত। না মনও লাগে না বা না জিয়া লাগে না, অসাধারণ একখানা গান আমাদের মনের দরজায় কড়া নেড়ে বলল, কখনো কখনো মন খারাপ আমাদের বড্ড বেশি আঁকড়ে ধরে।

0: ভালো থাকবো এই কথাটা আমরা বলি নিজেকে, কিন্তু সবসময় কি ভালো থাকতে পারি বলুন? কখনো কখনো মনে হচ্ছে সব কিছু চলছে নিজের ছন্দে, তারপরেও যেন কোথাও গিয়ে ভালো লাগছে না। এই যে ধরুন বন্ধুরাই বলছেন, একঘেয়েমি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না, একঘেয়েমি কাজ করতে প্রত্যেক দিন ভালো লাগে না। ঠিক তেমনি আমাদের এই ভালো না লাগার লিস্টটা কিন্তু বিশাল বড়। আমাদের অনেক কিছুই ভালো লাগে না, আবার যা ভালো লাগছে তার মধ্যেও অনেক কিছু ভালো লাগছে না। সবসময় একই রকমের একই সব কিছু ভালো লাগছে না, একটুখানি আমরা চেঞ্জেস খুঁজছি, কিন্তু যখনই কিছু বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে নিজের ইচ্ছে মতো বা নিজের ইচ্ছে না মতো, যেটা আমাদের ইচ্ছে নেই সেটা হচ্ছে, তখনও ভাল লাগছে না। এই ভাল লাগে না রোগটার আদৌ কোনো চিকিৎসা রয়েছে কি সেটাও আমরা জানি না। আবার দেখবেন যদি চিকিৎসা থাকে সেই চিকিৎসা নিতেও ভাল লাগে না। এই বড্ড বেশি ভাল লাগে না আর বেড়া জালে আমরা নিজেদেরকে জড়িয়ে রেখেছি, আর তাই সেই বেড়া জাল কেটে বেরোনোর জন্য আজকে একটাই উপায় ভাবলাম, যে যা যা আমাদের ভাল লাগে না আমার এবং আপনাদের সব কটাকে লিস্ট করি, আর লিস্ট করে দেখি কি কি রয়েছে সেখানে উপাদান, তারপর একটা একটা করে সেই উপাদানগুলোকে আমরা ভাঙব। কিন্তু কিন্তু সেই উপাদানগুলো আমার কাছে পৌঁছে দিতে হবে তো, কি কি ভালো লাগে না আপনার সেই কথাগুলো পৌঁছে দিতে হবে আমাকে। তার জন্য ডায়াল করতে হবে 03812326253, আর যদি মনে করেন লিখে পাঠাবেন সেটাও সম্ভব, কারণ আমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ। তো সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি বলে দিচ্ছি 9402169965। এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার ভালো না লাগার লিস্টে কি রয়েছে।
1: হ্যালো
0: হ্যালো, কে রয়েছেন?
1: জি রাকেশ, বাত করা হচ্ছে শিমলা আছে।
0: রাকেশ, হ্যাঁ রাকেশ বাবু বলুন, কি ভালো লাগে না আপনার?
1: জি আজ মে কেনা চাহতা হু কি মুঝে আপনে জীবন মে তিন চিজ আচ্ছি নি লাগতি। এক তো ইয়ে হ্যায় কি জেসে হাম জীবন মে দিখাওয়া করতে হ্যায় ও আচ্ছা নি লাগতা, আর দুসরি বাত ইয়ে কই বার হাম কিসি কো ক্যা বোলতে বোলতে হ্যায় কি আপ আচ্ছে হ্যায় ওর কে না কি মুহ মে রাম রাম বগল মে চুরি, ইয়ে চিজ আচ্ছি লাগতি। আর দুসরি বাত ইয়ে ওর কই বার হাম ইয়ে সোচতে হ্যায় কি হাম আপকি মদদ করনা চাহতে হ্যায়, তো উসমে মদদ করতে ইয়ে হ্যায় কি বাদ মে ফির এহসান মারতে কি হামনে আপকি লিয়ে ইয়ে কিয়া ইয়ে কিয়া, আগর মদদ করনি চাহিয়ে তো দিল খুশ করনি চাহিয়ে, পর ইয়ে চিজ জো হ্যায় দিখাওয়া ইয়ে চিজ জো আচ্ছি লাগতি। হ্যাঁ, আগর মদদ করতে হ্যায় তো ফির বোলনা জরুরি নি হোতা কি হামনে আপকি লিয়ে ইয়ে কিয়া, তো ও ও চিজ ও চিজ তো ইয়ে হো গিয়া হামারে উপর কোই এহসান কর রহা হ্যায়, তো ইয়ে চিজ ইয়ে দো তিন চিজ মেরে কো জীবন মে আচ্ছি নি লাগতি, আর মে ইয়ে করতা নি হুঁ ইয়ে।
0: সত্যি এগুলো একদম ভালো না লাগার বিষয়, সত্যি বলেছেন, আমারও ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ বন্ধু।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ আপনাকে। সত্যি তাই, যদি আমি কাউকে সাহায্য করি সেটা আমার মনে থেকে করব, সে মনের থেকে করে আবার পেছন দিকে বলবে আমি কিন্তু তোর জন্য এটা করেছি, আমি কিন্তু তোর জন্য ওইটা করেছি, ভুলবি না, সেটা ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। রাকেশবাবুর মতো আমারও ভালো লাগে না ওই ধরনের মানুষগুলো, সামনে একরকম পেছনে আরেক রকম। সামনে মিষ্টি ভাষায় আপনার মন জয় করে ফেলছে, আরে বাবা এর থেকে ভালো বন্ধু আমার আর কেউ হতে পারে না এক মুহূর্তের জন্য আমরা ভাবি। কিন্তু সেই বন্ধুগুলো যখন আরেকটা চেহারায় আপনারই ক্ষতি চাইছে বা ক্ষতি করছে, সেই মানুষগুলোকে ভাল লাগে না। আরেক ধরনের মানুষের কথা বললেন রাকেশবাবু, যে আমি এই আমি সেই, সেই কথা বলা লোকগুলো, খুব দেখানো লোকগুলো ভালো লাগে না। তুমি যা তোমার কর্মে সেটা পরিচয় পাবে, তার জন্য বারবার বাড়িয়ে বলতে হবে নাকি, ঢাকঢোল পেটিয়ে বলতে হবে না, আমার যেটা মনে হয় বলতে হয় না, কাজে কর্মেই মানুষের পরিচয় চলে আসে। আর তাই রাকেশবাবুর সঙ্গে আমিও সহমত পোষণ করলাম, এই জিনিসগুলো একেবারেই ভালো লাগে না। আর একজন বন্ধু রয়েছেন, দেখি তার কি ভালো লাগে না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
0: হ্যালো,
3: ইউ আর স্পিকিং উইথ
0: হ্যাপ। যা বন্ধু, ফোনটা করলেন তো করলেন, করে আবার হোল্ড করে ফেললেন, হোল্ড করলে তো কথা শোনা যাবে না বন্ধু, চেষ্টা করবেন হোল্ড না করাতে। হ্যালো
4: হ্যালো,
0: কে বলছেন?
2: নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলছি।
0: নাম প্রকাশে অনিচ্ছুক, আচ্ছা বন্ধু, বন্ধু বলেই ডাকি আপনাকে তাহলে।
2: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
0: তাহলে বলুন,
2: আমাদের আমার সাথে আরো প্রায় 15-20 জন আছেন।
0: আচ্ছা
2: ফ্যামিলি শরণার্থী, আমি শুনছিলাম আকাশবাণীর এই প্রোগ্রামটা।
0: আচ্ছা আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন?
2: আমি বলছি এখন বর্তমানে যোগেন্দ্রনগর থেকে বলছি।
0: যোগেন্দ্রনগরতলা, ঠিক আছে বলুন।
2: যোগেন্দ্রনগর বলছি, এই প্রোগ্রামটা আমার সাথে, আমি এখন লাউডস্পিকারে আছি প্রোগ্রামটাতে, আরো অনেক সবাই শুনছেন।
0: আচ্ছা
2: যারা এখন বর্তমানে এই যে বৃষ্টি বৃষ্টির প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে তারা এখন আমাদের এখানে আছেন, হ্যাঁ সবাই এই প্রোগ্রামটা শুনছি আমরা এবং খুব ভালো লাগছে। লাস্ট যে গানটা হলো না মনও লাগে না, এটা খুব ভালো সবাই শুনছে। আমি আকাশবাণী আগরতলাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, এই মুহূর্তে তারা আমাদের সাথে যে কমিউনিকেশন জুড়ে আছেন। আমি শেষ পর্যন্ত একটাই জাস্ট আমি একটু বলবো, একটা কৃষ্ণচন্দ্র মজুমদারের একটা লেখা কবিতা, চির সুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশিনী যারে, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে যাতনা মম। এই কথা শেষ করে আমি, আমার সাথে আরো অনেকজন বন্ধু আছেন সবাই শুনতে পাচ্ছেন এবং আপনারা প্রোগ্রামটা কন্টিনিউ করেন আমরা শুনছি।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। সত্যি ওই যে বলছিলাম কিছুক্ষণ আগে, বৃষ্টি সবার জন্য রোমান্টিক নয়, কারো কাছে বৃষ্টি মানে ঘনহারা হাওয়া, কারো কাছে বৃষ্টি মানে ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া, নতুন করে বাঁচার লড়াই। ঘর হারা এই মানুষগুলো বৃষ্টিতে যেন এক অঘোষিত শরণার্থীর গল্প আমাদের কাছে বলে দিচ্ছেন। ভেঙে যাওয়া ঘর, ডুবে যাওয়া উঠুন, ভিজে যাওয়া বিছানা আর অনিশ্চয়তার দীর্ঘ রাত। প্রকৃতির একই বৃষ্টি কিন্তু গল্পটা সবার জন্য এক নয়, ভিন্ন গল্প, ভিন্ন চেহারা তার। আর তাই ভাল লাগে না বিষয়ে এই রোম্যান্টিক বা কবির কলমে নানান রূপে উঠে আসা বর্ষাও ভাল লাগেনার বিষয় হয়ে দাঁড়ায়, যেমনটা আজকে আমরা শুনছি বিভিন্ন বন্ধুর কাছ থেকে, ঠিক তেমনটাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো,
0: হ্যাঁ লাইনটা আপনি হোল্ড করে ফেলেছিলেন।
3: ভালো লাগে না কথাটার অর্থ, আমার কাছে ভালো লাগে না মানুষের একরকম কাজ করলো
0: মানে
3: আমি কিন্তু অন্তর দিয়েছি, আমার পিছনে কাজ করে আমাকে 12 করলে 10 বার বলছে, 10 বার বলছে আমি এটা করে দিয়েছি তোমার মনে আছে এই সে, কিন্তু এরকম লোকের থেকে দূরে থাকাই ভালো ম্যাডাম।
0: ঠিক
3: আমরা তো ভালো আছি ম্যাডাম, আর শরণার্থী আপনি যখন বললেন ছাড়া বাড়ি ছাড়া নিশ্চয়তা নেই, মানে কতখানি কত ভালো লাগে। আমি যদি কাজ করি পিছনে আমি এটা করেছি চিৎকার দিয়ে বলতে হবে এরকম না, এটুকু বললাম ম্যাডাম। ভালো থাকবেন শর্মিষ্ঠা ম্যাডাম।
0: আপনিও ভালো থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন, কি সুন্দর করে বললেন তিনি, সত্যি তো তাই। ভালো লাগে না আসলে এরকম মানুষও ভালো লাগে না, ঠিক বর্ষার মতো, বর্ষা যেমন তার দুটো রূপ তেমনি মানুষদেরও দুটো করে রূপ আছে, সামনে একরকম আর পেছনে আরেক রকম। সামনে মিষ্টি হাসি, প্রশংসার বন্যা, এমন একটা ভাব যেমন আপনি ছাড়া আমার চলবে না, আর পেছনেই ঠিক উল্টোটা, ওকে দিয়ে।

0: কিচ্ছু হবে না সেই কথাটাও বলেন। সমালোচনা বিদ্রুপ, সব থেকে বড় ব্যাপার হচ্ছে বিশ্বাসভঙ্গ। মুখোশের এই ভিড়ে আসলে আজকালকার দিনে সত্যি মানুষটাকে খুঁজে বেড়ানো না ভীষণ কঠিন। সবাই এই পোশাকটা পরে থাকে ভালো মানুষের, কিন্তু আমাদের মনটা সত্যি বলে ওঠে যারা শুধু প্রয়োজনের জন্য আমাদের কাছে আসে তাদেরকে ভালো লাগে না। যেমনটা দেবী সেনগুপ্ত মহোদয়া বললেন। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো
1: ম্যাম, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রামনগরের রাজু।
0: হ্যাঁ রাজু বাবু বলুন।
1: আমার ভালো লাগে না দুইটা জিনিস, একটি জিনিস কি জানেন? যেমন একজন লোক আমি দেখছি সবসময় আরেকটা জিনিস আছে, ঠাকুর বাড়ির যে অনেকে জিনিসপত্র দেয় কেউ ডেক দিল, কে একটা ফ্যান দিল, নাম লিখেছে, নাম লিখতে দিব,
0: আচ্ছা
1: জিনিসটা ভালো লাগে না। ঠাকুরের কাছে মুসুক করছে, আমি নাম দেবো কেন? এটা নিবে
0: রাজুবাবু যেটা বললেন যে সেটা তো এক ধরনের দান, আমি ঠাকুর বাড়িতে যা দিলাম। তো অনেকে বলতেন পুরনো দিনের মানুষ যারা রয়েছেন যে ডান হাতে দান করো বা হাত যেন খবর না পায়, ডান হাতে তুমি দান করো বা হাত যেন তার খবর না পায়। কিন্তু সেখানটায় দাঁড়িয়ে আজকে আমরাই ঢাকঢোল পিটিয়ে বলছি যে না আমি এটা দিয়েছি, আমি ওইটা দিয়েছি, সেটা যেন না হয়। নীরবতার ভাষা বলে একটা ভাষা রয়েছে, যেটা হয়তোবা আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে হারাতে চেয়েছি। আর হারাতে গিয়ে আমরা কি করছি বলুন তো? ঠিক উল্টোটা, আমরা কোলাহলের ভাষাটাকে আপন করে নিচ্ছি, সেটা যেন না হয়। খুব সুন্দর কথা বললেন রাজুদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো,
2: নমস্কার ম্যাডাম, আমি সুমন মোহরে বলছি জুলাগাড়ি থেকে।
0: কে বলছেন বন্ধু?
2: সুমন মোহরে জুলাগাড়ি থেকে বলছি।
0: সুমন মোহরে, হ্যাঁ সুমন বাবু বলুন।
2: দেখুন ম্যাডাম, আমার কাছে যে মিথ্যা কথাটা এটা একদম ভালো লাগে না, যারা মিথ্যা কথা বলে প্রতারণা করে,
0: আমরা দেখুন অনেক কথা, একশোটা কথা বলি, সত্যি কথা বলি, তাকে কিন্তু কভার দিতে আমাকে আর মিথ্যে কথা বলতে হচ্ছে না, মিথ্যের আশ্রয় নিতে হচ্ছে না। কিন্তু যখন মানুষ সত্যিটা জেনেও মিথ্যার আশ্রয় নেয় আর একটা মিথ্যে কথা ঢাকতে, তখন জন্ম নেয় আরো দশটা মিথ্যে কথা, আর আস্তে আস্তে মিথ্যের ভিড়ে হারিয়ে যায় বিশ্বাস, হারিয়ে যায় মনের স্বচ্ছতা। তাই মিথ্যের আবরণটাকে দূরে ফেলে দিন, কারণ সেটা বিশ্বাস ভাঙছে, সেটা সম্পর্ক ভাঙছে, আর আপনাকে বদলে দিচ্ছে। যেই মানুষটা অবলীলায় মিথ্যে কথা বলে সেই মানুষটা সবার প্রতি আস্থা হারাচ্ছে এবং তার প্রতি যে সবার একটা বিশ্বাস সেটা কিন্তু হারিয়ে ফেলবে, কারণ মিথ্যেকে চাপা দিয়ে রাখা যায় না, সেটা প্রকাশ্যে আসবেই। আরো একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
3: মানুষের ব্যবহারটা যদি খারাপ হয় সেইটা আমার ভাল লাগে না।
0: আচ্ছা,
3: এবং হ্যাঁ, এবং তারপরে হচ্ছে আমার মা বাবা মানে আমাকে মানুষ করলো, তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, এটা আমার ভাল লাগে না। মাকে সঙ্গে রাখবো, বাবাকে সঙ্গে রাখবো, তার জন্য আমি পৃথিবীর আলো দেখেছি, সেই জায়গাটা যদি ভালো না হয় তাহলে কি করে ভালো থাকবো, ভালো লাগ

0: আরেকটা ভালো লাগার হচ্ছে সেটা হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে আমি যেভাবে মানুষ করব, তারাও কিন্তু আমার সেই ভালো লাগাটাও কিন্তু তারা দেখবে এবং তারা দেখে শিখবে। এইটাও যদি না শিখতে পারে এটাও কিন্তু আমার ভালো লাগবে না। তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকেই তৈরি করতে হবে এবং আমাদেরকে নিয়ে তাদেরকে চলতে হবে। তাদেরকে যেভাবে আমরা শেখাবো সেইভাবে তারা শিখবে। তো এই জায়গাটা কিন্তু আমরা দিদি ভাই আমাদেরকেই বাচ্চাদেরকে শিখিয়ে রাখতে হবে। আর একটা হচ্ছে বাচ্চাদের, দেখুন বাচ্চাদের এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে, এই জায়গাটা আমার খুব খারাপ লাগে। কারণ তারা মাঠেও যায় না খেলাধুলা করতে এবং কোনো শরীর চর্চাও করে না, তারা সব সময় মোবাইল নিয়ে বসে আছে এবং মোবাইলে আসক্ত হয়ে গেছে। একটা বাচ্চা ছেলেকে আপনি খাওয়াবেন সেই জায়গায় আপনি মোবাইলটা যদি না দেন তাহলে খাবে না, এইটা আমার খারাপ লাগে এবং ভালো লাগে না। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: আপনিও সুস্থ থাকবেন বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। সত্যি খুব দারুণ দারুণ কথা বললেন তিনি। কারণ এই যে মোবাইল ফোনটা, তার অনেক অনেক গুণাবলী রয়েছে, তাই তো? কিন্তু সেই মোবাইল ফোনটা যখন একটা ছোট্ট বাচ্চার চোখের সামনে ধরা হয় এবং সে তার অ্যাডিকশনে পড়ে যায় যে মোবাইল না দেখলে আমি খাবো না, সেটা কিন্তু খুব বাজে হচ্ছে। তার জন্যও বাজে হচ্ছে, তার পরিবারের জন্যও বাজে হচ্ছে, আর সেটা আমাদের ভালো লাগে না। খারাপ ব্যবহার আমাদের কারোর ভালো লাগে না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, আচ্ছা এটার একদম ভাইস ভার্সাতে যদি চলে যাই, মা বাবা যদি ছোট্টবেলায় আমাদেরকে অনাথাশ্রমে পাঠিয়ে দিতেন কেমন লাগতো বলুন তো? ভালো লাগতো না তো? ঠিক তেমনি তারা যেহেতু কষ্ট করে আমাদেরকে একটু একটু করে বড় করেছেন, আমরা কেন বড় হয়ে তাদের বৃদ্ধ বয়সে তাদের হাতটা ছেড়ে দেব? আমরা যখন হোঁচট খেতাম হামাগুড়ি দিতে গিয়ে, তারা কি আমাদের হাত ছেড়ে দিয়েছিলেন? দেননি তো, আমরা কেন হাত ছাড়ব? আমরা কি তাহলে কিছুই শিখতে পারলাম না? তাহলে প্রশ্নটা আসবে আপনার শিক্ষার দিকে। আর সত্যি ভালো লাগে না, একদম ভালো লাগে না যখন আমরা শুনি যে বৃদ্ধাশ্রমে মা বাবারা রয়েছেন, একদম ভালো লাগে না। আর তখন মনটাও খারাপ হয়ে যায়, মনটাও ভালো থাকে না, প্রিয় গান তখন ভালো লাগে না, কোনো কিছুই শান্তি দেয় না, মনে হয় যে সব কিছু তো আছে তবু যেন কিছু একটা নেই। কারণ মনের তখন মন খারাপ থাকে, মনেরও তো মন ভালো নেই।

চিঠির পাতায় লেখা ছিল ভালো থাকবো, ভান হলেও। 20 বছর সময় অনেক। ইলেকট্রিকের তার বসেছে মাঠের বুকে, চুকে গেছে লুকিয়ে দেখা আয়নার দিন, ঋণ বেড়েছে খরচা খাতার বে হিসেবে। তবু কোথাও রয়ে গেছে সেই কথাটি, ভালো থাকব ভান হলেও। শিউলি ফুলের গন্ধে টোপা অলস যে পথ, সে পথ এখন ব্যস্ত ভীষণ। দূরে কোথাও যেথায় আগে সূর্য ডুবত, এখন সেথায় আকাশই নেই। 20 বছর অনেক সময়। কত আকাশ চুরি হলো কত পাখির, সেসব খবর কেউ রাখে না, পাখি এবং খাঁচা ছাড়া। তখন কাজল লিপটে যেত, লিপস্টিকের রংটাও যেন বেপরোয়া, ঠোঁট চাড়িয়ে উঠেই যেত, টিপখানাও দোষী ভীষণ। রোজ বাঁকাবে চোখ আঁকাবেই ভুল কাজলে, তবুও তখন নিজের একটা মানুষ থাকতো বুকের ভেতরে। এখন বুকে মানুষ থাকে জনসভার ছবির মতন, চেহারা নেই আদল আছে। তখন থাকতো জোনাক জলা তারার সন্ধ্যা, বুকের ভেতর মেঘের মতন ব্যথা জমত, ব্যথার বুকে লুকিয়ে থাকতো খানিক সুখ। ধরা যায় না, পড়া যায় না, কোথায় এমন সুখের মতন ব্যথার আভাস। তখন কেবল কান্না পেত, একটা নদী উথাল পাথাল ঢেউ তুলত যখন তখন, একটা নিজের মানুষ থাকত, সেই মানুষটা হঠাৎ লিখত ভালো থাকব ভান হলেও, ভান হলেও ভালো আছি। এই যে শহর, কোলাহলে ভিড়ের ভেতর কে কার চোখে চোখ রেখে যায়, কেউ রাখে না, কেউ দেখে না কার চোখে কি রোদ জমছে। হাতের রেখায় কমছে আয়ু, তার হিসেবে ব্যস্ত সবাই, চোখেরও যে আয়ু থাকে বুঝতে কারো দায় পড়েনি। 20 বছর অনেক সময়। ইলেকট্রিকের তার বসেছে মাঠির বুকে, চুকে গেছে কুপি জ্বালা সন্ধ্যা বিকেল, বুকের কাছে গোপন চিঠি আর জমে না। ফ্রকের বুকে কুঁচের নেছে ধুক ফুকানি আর পারে না, লুকিয়ে পড়া মায়ের শাড়ি আর জানে না নিজের একটা মানুষ থাকে, কেবল নিজের। সেই মানুষটার সবটা জুড়ে মায়া থাকে, দুপুর রোদে পুকুর জলে ছায়ার মতন। অসুখ হলে অপেক্ষায় আর কেউ থাকে না, এখন সবাই ওষুধ গেলে। কেউ জানে না গভীর রাতে কান্না এলে,

0: অভিমানের ব্যথায় কাতর বুকের গহীন। ফিসফিসিয়ে জানিয়ে দেয়, তার কি ছিল কথ্য? এই অসুখে নিজের একটা মানুষ শুধুই পথ্য। এখন সবাই ভালোই থাকে, ভান লাগে না। 20 বছর অনেক সময়, অনেক সময়। আমার তবু দুপুর রাত্রি আকাশ সন্ধ্যা ভালো লাগে না, ভাল লাগে না। অপেক্ষারাও অনেক সময় ভীষণ কঠোর হয় একটা ভালো মানুষের জন্য, একটা হাতের জন্য যে হাতটা আমাদের আঁকড়ে ধরে রাখবে, তার জন্য অপেক্ষা করতে হয় 1 বছর, 5 বছর, 10 বছর কিংবা 20 বছর। কিন্তু সেই সময়টা ছোট্ট হয় না, সেই সময়টা ভীষণ দীর্ঘ। আর কখনো কখনো সেই দীর্ঘ অপেক্ষা আমাদের ভালো লাগে না। আর এই সমস্ত দীর্ঘশ্বাসের গল্প নিয়েই আমাদের আজকের ভাল লাগে না এক্সপ্রেস। এখানে নেই কোনো বিচার, নেই কোনো উপদেশ, শুধু মন খুলে একটা কথা বলার প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের লোকো পাইলট আপনারা। সে এক্সপ্রেস ছুটেছে, দারুণ গতিতে ছুটেছে, অনেক অনেক স্টেশনে সে দাঁড়িয়েছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন বিষয় কুড়িয়ে নিয়েছে। আর এবার সেই স্টেশনে আপনার কাছে যাওয়ার পালা, যে রয়েছে ফোন লাইনের উপরে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন? শুভ সন্ধ্যা, কে বলছেন বন্ধু?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: হ্যাঁ সুশীল বাবু, বলুন।
1: আজকে প্রসঙ্গ তো ভাল লাগে না। বর্তমানে 7 বছর যাবতে সে চাকরি করেছে, হঠাৎ অফিসে কার সঙ্গে কি হলো চাকরিটা ছেড়ে দিল।
0: আচ্ছা,
1: কি হলো জিজ্ঞেস করাতে বললো ভাল লাগে না, আর চাকরি করবো না, কিছুই ভালো লাগছে না, জীবন যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে।
0: আচ্ছা,
1: আমাকে প্রশ্ন করো না, একা থাকতে দাও, ভালো লাগে না, আমাকে আমার মতনই বাঁচতে দাও। ঘরে বসে সে হতাশার চারদিক থেকে তাকে ধরে চেপে ধরতে লাগলো। আস্তে আস্তে 3 বছর পরে সে কি করবে, শেষ পর্যন্ত বাড়িতে ছোট্ট একটা দোকান সাজিয়ে বসেছিল। অন্য মনস্ক থাকছে প্রায় সময়, দোকানেও তেমন মন বসছিল না, মালপত্র কমে গেছে, ফলত ব্যবসাটাও রাটে উঠেছে। ভালো লাগে না বলতে বলতে কি যেন একটা বিষয় নিয়ে শেষ পর্যন্ত কি করবে, এটা কবিতা লিখলে কবিতা লাইনে গেল, কবিতা গল্প লিখতে লাগলো। কিন্তু এগুলিও ছন্নচারা কবিতা, দূর ভালো লাগে না, না কবিতা না গল্প, কিছুই ভালো লাগে না। শেষে কি করবে, শেষে বেহালা বাজাতে শুরু করলো, তাও ভালো লাগে না। কিছুদিন তো চালিয়ে এমনি 1 বছর পরে আধা সাদা ভাবে ইটাও দিল ছেড়ে, ভাল লাগে না, রেখে দিল বিষণ্ণ মনে। সব দিক থেকে যেন একটা সামাজিক মানসিক রোগ তাকে আষ্টবিষ্টে ঘুরে ঘুরে খাচ্ছে, যেন মনে হচ্ছিল কারোর সঙ্গে কম্পেয়ার করে চলেছে। চাকরিটা ছোট বলে এর থেকে উত্তরণের রাস্তা একটাই, চাকরি ছেড়ে দিল, কিছুই করতে পারছিল না। আশপাশ থেকে যারা বড় চাকরি করে মাওলানা রয়েছেন তাদের দিকে তাকিয়ে সে মনে হয় যেন উদাস হয়ে গেল। ওরা সম্ভবত কোনো বন্ধু বান্ধব কেমন একটা বড় পদে চাকরি করছে, তাকে হয়তো কিছু বলেছে যে আসলে সত্যি কথা কি, আগে যদি ভালো লাগতে হয় নিচের দিকে তাকাতে হয়, যারা উপরে বসে আছেন বা উপরে আছেন তাদের কথা ভাবলে মনে অসন্তুষ্টিটা আসবে। যারা যারা অতি কায় ক্লেশে দিনাতিপাত করছেন তাদের দিকে তাকালে হয়তো মনোকষ্টের সমাপ্তিটা ঘটবে। যদি সবসময় এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, তাহলে কিন্তু পাকাপাকি ভাবেই কিন্তু হতাশায় নিমজ্জিত হয়ে যাবে।
0: তো আপনার এই মুহূর্তে কি ভালো লাগছে না সেটা একটু বলুন।
1: আমার তো, আমি তো ভালো লাগছে।
0: আপনার সবই ভালো লাগছে, মানে ভালো লাগার লিস্ট, ভালো না লাগার লিস্টে কিছুই নেই, তাই তো?
1: আমি তো চাইছি সৃষ্টিকর্তা যা দিয়েছেন সেটা নিয়ে খুশি থাকতে হবে, উপভোগ করে যেতে হবে। যেভাবে এই যে ছোট্ট জীবনটাকে কাটিয়ে আমরা যদি যেতে পারি তাহলে খুবই ভালো লাগবে।

0: ভালো লাগে, ভালো লাগে না এই কথাটা যাতে না থাকে। আমি চাইছি এই ছোট্ট জীবনে সবকিছুকে আমরা যাতে উপভোগ করে যেতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, কিন্তু আজকে আমরা কথা বলছি ভালো না লাগার বিষয়টি নিয়ে, ঠিক আছে? হ্যাঁ, কিছুক্ষণ আঁকলে আপনি যেই মানুষটির কথা বলছিলেন তার হয়তো বা এক জিনিস বেশি দিন ভালো লাগে না, সে চাকরি হোক বা রোজকার চেনা রুটিন, একটানা বৃষ্টি হোক কিংবা জীবনের যে কোনো বাধা ধরা ছক। একটা সময়ের পর সব কিছুতেই কেমন যেন একটা একঘেয়েমি এসে ভর করে, তখন মন কি চায় বলুন তো? মন চায় একটু বদলে দেখি, এটা হচ্ছে না ওইটা, একটু নতুনত্ব। কারণ নতুন কিছুর স্বাদ না পেলে চেনা জীবনটাও কেমন যেন প্যানসে হয়ে যায় এবং ফিকে মনে হয়, তাই না? আমার মনে হয় সেই মানুষটি ওই রকম। কিন্তু একটা কথা মনে রাখবেন, মনের ভেতরের এই যে ছট ফোটানিটা, এটা কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে, নতুন কিছুর খোঁজ দেয়। আর তাই একটু একটু করে দেখুন তো, এই যে আমাদের ভালো না লাগা বিষয়গুলো, এই বিষয়গুলো জুড়ে জুড়ে আমাদের আজ রাতের প্রায় এক ঘন্টা কিন্তু আমরা কাটিয়ে দিয়েছি এবং একে অপরের ভালো না লাগার বিষয়গুলো জানতে পারছি। আর সেই ভালো না লাগার বিষয়ের সঙ্গে আমাদের সকলের বিষয়গুলোও কিন্তু মিলে যাচ্ছে। এই যে আমাদের চেনা লিস্ট প্রত্যেকের জীবনের একটা একটা রয়েছে ভালো না লাগার, সেই লিস্টটি একে অপরের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না বন্ধুরা? আর তাই আপনার লিস্টটিও আমাদের কাছে পৌঁছে দিতে ডায়াল করতে হবে 03812326253 নম্বরটি। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আজ রাতে পড়বে আপনাদের সঙ্গে, কথা বলছি ভাল লাগে না এক্সপ্রেস নিয়ে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন?
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: হ্যাঁ বলুন বন্ধু।
2: দেখুন দিদি, যখন বর্ষা শুরুতে অতিরিক্ত রোদের মাঝখানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বৃষ্টিটা স্বস্তি বৃষ্টি, তখন কিন্তু খারাপ লাগে না,
1: ঠিক?
2: দেখবেন অতিরিক্ত কোনোটাই ভালো নয়, যে কোনো জিনিস যখন অতিরিক্ত হয়ে যায় তখন সেটা খারাপ লাগার জায়গা। যেমন ধরুন বর্ষায় যখন পরপর পাঁচ সাত দিন বৃষ্টি হয়ে যাচ্ছে একটানা, বাইরে বেরোতে পারছি না, তখন মনে হয় আর ভালো লাগে,
1: আর ভালো লাগছে না, ঠিক ঠিক ঠিক।
2: আর সেই সঙ্গে দিদি, আমার জীবনে আমি শ্রেষ্ঠ বৃষ্টি দেখেছিলাম আশ্বিন মাসে একটানা আঠারো দিন বৃষ্টি, যেটা অভাবনীয়, মানে ভাবা যায় না। সেই বৃষ্টিগুলো তো কোনো রকমই ভালো লাগার মতোই জায়গা নয়,
1: একদম একদম।
2: ওই সময় আমাদের এই আর ভালো লাগে না, আর ভালো লাগে না, এটা কিন্তু বারবার আমাদের রিপিট হয় মনে,
1: ঠিক?
2: অতিরিক্ত কোনোটাই ভালো নয়, এটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন আপনিও, সত্যি তো তাই। তখন না একটা মন খারাপ এসে ভিড় জমায়, এই একটা না বৃষ্টিটাও কিন্তু মন খারাপের কারণ। আর তাই হয়তো বা কবি সৃজা তো লিখেছেন তার কবিতায়, ডিপ্রেশনের বাংলা নাকি নিম্নচাপ, বৃষ্টি এলো সঙ্গে কফি এক দু কাপ, নামছে বিকেল অল্প ভিজে রাস্তাঘাট, ছাতার নিচে নিয়ে গেল পাপড়ি চাট, বন্ধুরা সব ফিরছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসে হলো তাই দেখে, দেখতে গিয়ে শুনতে হলো জানলাতেই আগের মতো মেঘ করেছে, কান্না নেই, কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ, ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। নিম্নচাপ কি সত্যি ডিপ্রেশনের কারণ? একটু ভেবে দেখুন তো, আর ততক্ষণে এই গানটি রইল আপনাদের জন্য।

0: মন খারাপের বিকেল। একটানা বৃষ্টি, রোজকার চেনা রুটিন, সব মিলিয়ে আমাদের একটা মন ভালো নেই ব্যাপার। আর তখনই উঠে আসে সেই শব্দটি, যে শব্দটি আমাদের খুব কাছের করে নেয়, আর হয়তো বা বলেও আমরা একটু স্বস্তি নিতে পারি যে ভাল লাগে না, ধুচ্ছাই, কিছুই আর ভাল লাগে না, জীবনটা বড্ড বেশি একঘেয়েমি লাগে, তাই না? জানি। আর সেই একঘেয়েমিটা কাটাতে আমি চলে এসেছি আপনাদের জন্য একটা অসাধারণ বিষয় নিয়ে, যে বিষয়ে আমরা এক ঘন্টা ধরে কথা বলছি। সে বিষয়টি ভাল লাগে না এক্সপ্রেস। সেই এক্সপ্রেসে চাপিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন স্টেশনে, আর সেই সব স্টেশন থেকে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে নিচ্ছি বিভিন্ন যাত্রীদের কাছ থেকে। কখনো কখনো আপনাদেরকে পাইলট বানিয়ে দিচ্ছি, আপনারা সেই ট্রেনটি চালাচ্ছেন, আর কখনো কখনো সেটা আমি হাল ধরছি আর আপনাদেরকে নিয়ে যাচ্ছি বিভিন্ন স্টেশনে। এবার চলুন দেখি কে আছেন, তিনি কি যাত্রী হিসেবে আছেন নাকি আমাদেরকে নিয়ে যাবেন নতুন কোনো স্টেশনে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: ভালো লাগে না পৃথিবীর মধ্যে আমার কাছে কিছু নেই, তবু সবকিছু ভালো লাগে, একটা জিনিসই ভালো লাগে না আমার, আর সেটা হলো মানুষের যে স্বীকার করতে পারে না নিজেকে, একমাত্র এটাই ভালো না লাগার মতন আমার কাছে, বাকি সবকিছু ভালো লাগে না।
0: আচ্ছা, নিজেকে স্বীকার না করার ক্ষমতা, তাই তো?
1: হ্যাঁ, নিজেকে যে স্বীকার করতে পারছে না পৃথিবী, তাই এটাই আমার সবথেকে খারাপ লাগে আর এটাই ভালো লাগে না।
0: ঠিক,
1: আর কিছু নেই, যদি স্বীকার করতে পারতো তাহলে হয়তো মানুষের কাছে ভালো না লাগার মতন কিছুই থাকতো না।
0: অসাধারণ বললেন বন্ধু,
1: হারিয়ে গেছে সব, সবকিছুই দেখেও নিজেকে হারিয়ে গেছে, স্বীকার করতে পারছে না কোনো সবই নিজেকে, আসলে কিছুর জন্য এসেছিল।
0: বাহ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আর বন্ধুর সঙ্গে কথা মিলিয়ে আমার কেন জানি মনে পড়লো সুনীল গঙ্গোপাধ্যায়ের কয়েকটা লাইন, যেই লাইনগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের আয়নাটাকে সামনে ধরছে। আর হ্যাঁ, যদিও সেই কবিতাটার মানে অন্যরকম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বড্ড বেশি প্রাসঙ্গিক মনে হয় আমার। তিনি লিখেছেন, একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে, আমি এখানে আমার খাটিয়া এনে শোবো, আমার আর গাছতলা ভাল লাগে না। একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতো ধিক ধিক করে চলছে আর আমার ভাল লাগে না। গাড়িতলার বারান্দা থেকে ধুলো মাখা তিনটি বাচ্চা ছুটে এসে বলবে, ওগো আমরা বাসি রুটি চাই না, পাঁচ নয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও, আমাদের গাল টিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে

উঠে আসবে একজন কালো রঙের মানুষ। সে অবাক হয়ে বলবে, হে কি, আমার জন্য কোনো শোক শোভা নেই কেন? ডিনামাইট নিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার? তবে এইসব রাস্তা কাদের নামে, তাদের তো চিনি না। একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একটি মানুষ নিজের চেয়ে আরো লম্বা হয়ে গলা তুলে বলবে, তোমরা যারা কাদা জল মাখুনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম

0: ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একটি মানুষ নিজের চেয়ে আরও লম্বা হয়ে গলা তুলে বলবে, তোমরা যারা কাদা জল মাখুনি মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি, সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো। আর আমার সন্তানরা, আমার সন্তানরা থাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? মনে হলো আজকের দিনে দাঁড়িয়ে এই লাইনগুলো কত বেশি প্রাসঙ্গিক। বৃষ্টির কথাই যদি তুলে এনে বলি, বৃষ্টি শুধু রোম্যান্টিসিজম নয়। কিছুক্ষণ আগে একজন বন্ধু, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, তিনি বলেছিলেন কিভাবে তারা আছেন। ঠিক তেমনি হাজার হাজার মানুষ আছেন এই পৃথিবীতে যাদের আর ভালো লাগছে না, কারণ কিছুক্ষণ আগে উত্তমবাবু বলছিলেন আমরা মানুষরাই নিজেদেরকে স্বীকার করতে চাই না। আমাদের চোখের সামনে যা কিছু ঘটছে তার জন্য যে আমরা নিজেরাই দায়ী সেটা আমরা স্বীকার করতে চাই না। আর তাই ভাল লাগে না শব্দটি চলে আসে। আর একজন বন্ধু রয়েছেন, দেখি কি আছেন। হ্যালো,
1: হ্যাঁ শর্মিষ্ঠাদি, আমি আবার ফোন করছি।
0: কে বলছেন বন্ধু?
1: নাম প্রকাশে অনিচ্ছুক একজন, আমারই একজন সহযোগিতা বলছেন। একটা গান শুনতে খুব আকৃষ্ট, সেটা হচ্ছে কি ভূপেন হাজারিকার একটা গান, ও গঙ্গা তুমি বইছো কেন। এবং লাস্ট যে গানটা হয়েছিল, মনে তো মন ভালো নাই, রিতম সেনের লিরিক, আর তোমার যে ভাষ্যটা আমরা শুনছিলাম এখন অব্দি, খুব ভালো লাগছে। যদি সম্ভব হয় শুনিও।
0: অবশ্যই,
1: গঙ্গা তুমি বইছো কেন, ভূপেন হাজারিকার একটা গান।
0: অবশ্যই অবশ্যই, সঙ্গে থাকবেন বন্ধু, শুনতে থাকবেন অনুষ্ঠান যদি সম্ভব হয়। যদিও আমাদের এটা গানের অনুষ্ঠান নয়, কথার অনুষ্ঠান, তারপরেও চেষ্টা করব অবশ্যই। আসলে ভাল লাগে না এক্সপ্রেস নিয়ে আজকে আমরা রয়েছি আর খুঁজছি সেই সব ছোট বড় সমস্ত কারণ যেগুলো প্রতিদিন আমাদের মুখ থেকে বের করে আনে, উফ আর ভাল লাগছে না। কারণটা কি? সকলের কারণ আলাদা আলাদা, আপনার কারণটা কি সেটা জানাতে ডায়াল করবেন 03-81-232-6253, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও বলতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-16-9965। ইতিমধ্যে কিছু মেসেজ চলে এসছে আমাদের হোয়াটসঅ্যাপে, আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। জোড়াইবাড়ি থেকে সুমন মুহুরি লিখছেন, আমার মিথ্যে কথা, প্রতারণা আর খারাপ ব্যবহার একেবারেই ভাল লাগে না। আমি সবসময় সৎভাবে চলতে চাই এবং অন্যদের কাছ থেকেও সেটাই আশা করি। সময় নষ্ট করাও আমার অপছন্দ, কারণ আমি মনে করি সময় খুব মূল্যবান। দারুণ বললেন বন্ধু, সত্যি। আরও একজন বন্ধু লিখলেন, অরুণ দত্ত শেখের কোট থেকে, শুভ সন্ধ্যা দিদি। ভালো না লাগার কারণ অনেকটা মনের উপর নির্ভর করে, তবে কথা বেশি আর কাজ কম এমন লোক ভালো লাগে না, আর এফএম উজ্জয়ন্ত ছাড়া দিনটা ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ অরুণ বাবু, সত্যি একটু একটু করে আপনাদের শব্দে আর আপনাদের ভালো না লাগার বিষয়গুলো জুড়ে আমরা কিন্তু আমাদের এই ভাল লাগে না এক্সপ্রেসকে এগিয়ে নিয়ে চলেছি। আর যখন ভাল লাগে না, তখন কিচ্ছুই ভাল লাগে না। সারাদিন আমরা সবাইকে বলি, যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কি রে কেমন আছিস, ভালো আছি। কিন্তু রাত নামলে যখন আমরা একটু একটু করে একা হই, তখন কি মনকে ফাঁকি দেওয়া যায়? তখন কিন্তু মন থেকে বলতে হয় নিজেকে নিজে ভাল লাগে না। আর আজকের এই রাত সেই রাত যেখানে আমরা একটা দারুণ সুযোগ পেয়েছি মনের সেই সব কথাগুলো অকপট বলার জন্যে, কারণ আমরা রয়েছি আজ রাতে অনুষ্ঠানে, আর যেখানে কথা হচ্ছে ভাল লাগে না এক্সপ্রেস নিয়ে। যেই কথাগুলো আমরা লুকিয়ে রাখি ডায়েরির খাতায় কিংবা নিজের মনের মধ্যে করে, যে কথাগুলো কাউকে বলা হয় না, বলা হয় না যে আমি ভালো নেই, সেই কথাগুলো কিন্তু বলতে পারেন আজকে। যে বিষয়গুলো আপনার ভালো লাগে না, স্পষ্ট বলে দিন ভালো লাগে না। অন্যকে খুশি করতে নিজের ভালো না লাগার বিষয়গুলোকে

0: গোপন করে নেওয়ার কোনো অধিকার আপনার নেই, আর দরকারও নেই। তাতে আপনি নিজেকে একটু একটু করে কষ্ট দিচ্ছেন, আর সেটা কি ন্যায় সাপেক্ষ একবার ভেবে দেখুন তো। আরও একজন বন্ধু রয়েছেন, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: গুড ইভিনিং শর্মিষ্ঠা দেবী।
0: গুড ইভিনিং, কে বলছেন?
1: ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে রহমান বলছি। এ রহমান?
0: হ্যাঁ হ্যাঁ, রহমান বাবু বলুন।
1: হ্যাঁ, দেখুন দুটো কথা আমি দেখতাম দোকানে বা বাড়িতেও শুনতাম, যে বাবুকে দিলাম ধার সে বাবু আর এ পথে চলে না। আর একটা মারা বলতো ঘরোয়া কথা, টাকা যায় কুটুম বাড়ি, কুটুম হয় সারা ছাড়ি, এইসব কথাগুলো। তো মানুষের এত অভিনয় ছলো না, আমাদের মতো সাদা সিদ্ধি সরলভাবে যারা জীবনযাপন করে তাদের খুব বোঝা মুশকিল হয়ে যায় মাঝে মাঝে, বুঝলেন, যা প্রাণ অতিষ্ঠ হয়ে যায়, খুব খারাপ লাগে। দুটো ছোট ছোট ঘটনা বলছি আপনাকে। আশ্বিন মাসে আমার একবার শরীর খারাপ হয়েছিল, গিয়ে আমার চিকিৎসা চলছে, আর একজন ফোন করে বলছে যে আমার এত টাকার দরকার, আপনাকে দিতে হবে মাস্টারমশাই। মাস্টারমশাই বলতে আমি টিউশন করি বলে মাস্টারমশাই বলে আর কি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তো আমি বললাম দেখো এই সময় তো আমার শরীরও খারাপ, আর আমি তাছাড়া এতগুলো টাকা আমি কি করে দেবো, খুব অসুবিধার মধ্যে পড়েছি, খরার ধান তুলে আপনাকে সেটা পরিশোধ করে দেবো। খরার ধান উঠে গেছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, এখন পর্যন্ত একটা পয়সাও পাইনি, বুঝলেন। দু নম্বর কথা হচ্ছে, এক মহিলা আমার কাছে এসে বলল, টিউশন করছিলাম, সে এসে বলল আমার মাসে কিছু টাকা দরকার, আমি খুব তাড়াতাড়ি দিতে পারবো, যখনই বলবেন তখনই আমি আপনাকে পরিশোধ করে দেবো। দেখো আমার কাছে তো এত টাকা নেই, বেশি নয়, ও অল্পই চেয়েছিল। যাই হোক, আমি টিউশন পড়াচ্ছি আর সে আমার বাড়ি থেকে যাচ্ছে না, তা তাকে দিলাম, তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হলাম, হয়তো আমি চলনাত্মার অভাব নেই। তো সেই টাকা আরেকদিন এসে আবার 2000 নিয়ে, মোট অনেকগুলোই টাকা তার দিয়েছিলাম, এখনো সে ফোন রিসিভ করতে চায় না। তো এইগুলো আমাকে খুব খারাপ লাগে, কি করে উপকার করবো সমাজের অসহায় মানুষদের, কি করে চিনবো যে তারা সত্যিকারে সত্যিকারে আমার কাছে চাইছে তাদের বিপদ আপদের জন্য, যাদের অভাবের জন্য, এবং টাইমলি যদি পরিশোধ করে তাহলে আরো কত কত দেওয়া যায়, কত মানুষকে উপকার করা যায়। আমি তো ইন্টারেস্ট নিই না, যে টাকাটা দিই সেটাই নিই। তো এইগুলো খুব কষ্ট দেয়ক এবং খুব খারাপ লাগে।
0: ঠিক ঠিক ঠিক, অসংখ্য ধন্যবাদ বন্ধু, অসংখ্য ধন্যবাদ, কি সুন্দর করে বললেন তিনি। আর সত্যি আমাদের মধ্যে এমন মানুষের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে যাদের মুখের হাসি আর মনের কথা এক হয় না। আপনি বিশ্বাস করে তা আপনাকে আপনার বিশ্বাসের হাত বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু সুযোগ বুঝে তারা সেই বিশ্বাসটাই ভেঙে দেয়। আর যার ফলে কি হয় যে আপনি যে তার উপর আস্থাটা রেখেছেন সেটা কিন্তু একটু একটু করে ক্ষয় হতে শুরু করে, সে বিশ্বাসের দরজাটা ভেঙে যায়। তাই রহমান বাবু সেই সব মানুষদেরকে ভাল লাগে না তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। সত্যি তো তাই, এইসব মানুষকে কি সত্যি ভাল লাগে বলুন তো? ভাল লাগে না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, আগরতলা থেকে বটদলে থেকে বলছি, অনিমেষ দাশগুপ্ত।
0: হ্যাঁ বলুন বন্ধু, বলুন। এখন যে আপনি কথা বলতে পারছেন এটা ভালো লাগছে? তাহলে এটা যখন ভালো লাগছে তাহলে ভাল লাগে না লিস্টে আর কি কি রয়েছে সেটা বলুন।
2: হ্যাঁ, ভাল লাগে না বলতে প্রথমেই ভালো লাগছে না, আজকে কদিন যাবত দ্বিতীয় হচ্ছে সেটা ভালো লাগছে না, আমার অনেকগুলো কাজ জমে পড়ে আছে, এই কাজগুলো কখন সমস্যার সমাধান করবো সেটা আমার মানে অত্যন্ত ব্যস্ত আছে, ভালো লাগছে। আর একটা ভালো লাগছে না, যে মানুষ যে কথা দিয়ে কথা রাখে না সেটা আমার অত্যন্ত ভালো লাগে, একদম ভালো লাগে কথা দিয়ে যে কথা রাখে না। আর আর বিশেষ করে সবচেয়ে বেশি ভালো লাগে না, সারাদিন কর্মকর্ম করে যখন বাড়িতে গেছি তখন মা আমাকে বলে পান আনিস, আমি না এই যে কত আমাদের বলে এক্ষণে পান আনি পান আনি দিতে হবে, এই যে কথাটা বলে না, ওই যে

0: তখন আমার যেমন একটা বিষ লাগে, বাড়িতে ঢুকে গেলে আমাকে যদি কিছু অর্ডার করে যে এটা আনো এটা আনো, তখন আমার অতিরিক্ত মানে খারাপ লাগে। এই কথা নিয়ে পারে বলার ছিল, অতিরিক্ত খারাপ লাগে। আমার এইটা আমাকে আগে বলতে পারে না, মা তো মোবাইলে ফোন করতে পারে না, ফোন টোন করে না, এই বাড়িতে লেবারে আমার করছে। আবার কই তো ওদেরকে বললে তো পারতে, তখন নিয়ে আসাম তো আবার এই যায়। আর এই একটা কথা, আর রাস্তাঘাটের যে অবস্থা ম্যাডাম, মানে বিশ্বাস করতে না, সাইকেল নিয়েও শান্তি পাই না, হাইটেও শান্তি পাই না, এইটাই সে আমার সবচেয়ে বড় এই কথা দিয়ে বলার ছিল আর কি।
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, দারুণ দারুণ কথা বললেন তিনি। বারবার বাজারে যেতে ভাল লাগে না, পাশাপাশি এই যে এখন প্রত্যেকের এই দিনগুলো আর ভাল লাগছে না, কারণ এই বৃষ্টি বিকেল আর কত আর কত। তাই ওই যে কোনো জিনিস বেশি ভালো নয়, একঘেয়েমি আমাদের একটু একটু করে তিলে তিলে গ্রাস করছে। একই রকম দিন চলছে তো, একই বৃষ্টি, একই স্যাঁতস্যাঁতে রাস্তা, একই কোলাহল, তাই আর ভাল লাগছে না। তাই ভাল লাগছে না, মনটাও যখন একটু বিষণ্ণ। একখানা গান রূপঙ্কর বাগচির কণ্ঠে আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন রাত 10:30 পেরিয়ে গেছে আর আমাদের ভাল লাগে না এক্সপ্রেস দারুণ গতিতে ছুটছে। তো যারা শুধুমাত্র এই মাত্র রেডিও অন করলেন, তাদের জন্য জানিয়ে রাখছি যে আপনারা শুনছেন 101.6 আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আপনাদের সাথে রয়েছি আমি, আপনাদের বন্ধু আর চে শর্মিষ্ঠা। আর আমাদের আজকের স্পেশাল শো আজ রাতে, যার বিষয় ভাল লাগে না এক্সপ্রেস। এতক্ষণ ধরে আমরা কত রকম ভাল লাগে নার কথা বললাম, তাই না? সকালে সেই বিরক্তিকর অ্যালার্ম, অফিসের একঘেয়েমি, একটানা বৃষ্টির প্যাচ প্যাচে বিরক্তি, আর আমাদের গৃহবধূদের রোজকার সেই ক্লান্তিহীন একই রুটিন। আমাদের অনুষ্ঠান একেবারে ভরে উঠেছে আপনাদের এত এত ভাল লাগে নার গল্প নিয়ে। আর বুঝতে পারলাম এটাই যে এই এক্সপ্রেসের যাত্রী আমি একা নই, আপনারা সবাই রয়েছেন সেখানে। তাই ঠিক মাঝপথে এসে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, মন খারাপ পায়ে খেয়ে মেকে কিন্তু মনের ভেতরে জমিয়ে রাখতে নেই। তাই এই যে আমরা আড্ডা দিচ্ছি, গান শুনছি আর নিজেদের বিরক্তিকর কথাগুলো মন খুলে বলে ফেলছি, দেখবেন এতেই মনটা অনেকটা হালকা হয়ে যায়। তাই আপনার মনের ভেতরে কোন ভাল লাগেনার গল্পটা লুকিয়ে আছে এখনো যারা জানাননি, দেরি করবেন না, কারণ হাতে খুব বেশি সময় আর নেই। চট জলদি ফোন ঘুরিয়ে ফেলুন 03812326253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 9402169965 এ। চলুন, আড্ডার ফাঁকে ফাঁকে গান তো থাকবেই, কিন্তু আপনাদের কথাটাই আমাদের সব থেকে বড় পাওনা। এ মুহূর্তে আরো একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে রয়েছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: নমস্কার, শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি ললিত চন্দ্রসাগর বলছি, নতুন নগর থেকে।
0: হ্যাঁ ললিত বাবু, বলুন।
1: আসলে যখন আমার কাছে যখন মানুষ এসে আমার পাশাপাশি বসে যখন অন্য সমালোচনা করে, সেটা পিএনপিসি, সেটা ভালো লাগে না। ভাল লাগে না অতিরিক্ত অতিরঞ্জিত কথা বললে, সেটা ভাল লাগে না। সাজিয়ে গুছিয়ে মিথ্যা অসত্য কথা বলা, সেটা ভাল লাগে না। ভাল লাগে না কোনো অফিসে গিয়ে যখন দেখি যে একটা কাজের জন্য 5 দিন যেতে হয়, সেটা ভাল লাগে না। ভাল লাগে না কোনো শিক্ষক শিক্ষিকা এখনো কোনো ছাত্র ছাত্রীকে বেত লাগায়, সেটা ভাল লাগে না। ভাল লাগে না, ভাল লাগে না আগাম প্রস্তুতি না নিয়ে নোট বই নিয়ে ক্লাসে পড়ানো, সেটা ভালো লাগে না।
0: আপনি কি শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন?
1: নিশ্চয়ই।
0: আচ্ছা, বুঝতে পারছি। আর কি কি ভালো লাগে না বলুন।
1: অনেকেই বলতে হবে আপনাকে, বলতে গেলে ভালো না লাগার কথা বলতে গেলে না, আপনি এক্সপ্রেস এটা এই আধা ঘন্টার এক্সপ্রেস চলবে না, বুঝতে পেরেছেন তো? বিপদ, আপনি হা বললে বিপদ, না বললে বিপদ, এটাও ভাল লাগে না। এই লোকগুলির সঙ্গে কি করে চলবো সেটাই হচ্ছে। আমি এতক্ষণ প্রোগ্রাম শুনছি আপনারও পুরাটাই, তো আমি ভাবছি আর কি যে আমিও দু চারটা কথা বলি, আজকে আছে আজ আমি একটু যাই লাইন এক্সপ্রেসে।

0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
1: আমাদের ভালো লাগে না, শুনলেন আপনার এক্সপ্রেসটা কিন্তু বললেন না, আপনাকে ভালো লাগে না?
0: বলবো বলবো, শেষে অবশ্যই বলবো, অবশ্যই বলবো শেষে, একদম। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 03-1-2-3-2-6-2-5-3, জানাবেন কি কি ভালো না লাগার বিষয় রয়েছে আপনার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার শর্মিষ্ঠা জি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেল্লা হাট থেকে। ভাই,
0: হ্যাঁ মিল্টন বাবু বলুন।
2: দেখুন দিদি, বর্ষার ঠিক তো যদিও বৈময় এই মুহূর্তে বৃষ্টি নেই, ঘুমত ভাব রয়েছে, তবুও বর্ষা শীত তো অনেক শুভেচ্ছা আপনাকে জানালাম।
0: শুভেচ্ছা আপনাকেও, যদিও শুভেচ্ছার থেকেও বড় ব্যাপার হচ্ছে একঘেয়েমি এসে গ্রাস করছে।
2: সত্যি তাই, ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্রেস কিন্তু আমাদের সবসময় ভালোর দিকেই এক্সপ্রেস বলে চলি, কিন্তু সেই এক্সপ্রেস যদি বিপদ কোনগামী হয়, পথ যদি অতি মারাত্মক ভঙ্গুর হয়ে যায়, তবে সেই এক্সপ্রেস কিন্তু সবসময় একটা কঠিন জায়গায় চলে যায়, কোথায় যেন আর ভাল লাগে না বলে মনে হয়। আপনি এক্সপ্রেস সবটা যোগ করে একটা অসাধারণ দার্শনিক মানে উপস্থাপনা করছেন, ভীষণ সুন্দর উপস্থাপনা দিদি ভাই আপনাকে। আমাদের এই অরণ্য সভ্যতা থেকে যখন সুন্দর সভ্যতায় আমরা পৌঁছালাম, তখন মানুষের সেই বিশ্বস্ত ক্লোরোফিলটা কোথায় যেন ফিকে হয়ে গেল দিনের পর দিন। আমরা ভালো না লাগার যেন একটা যন্ত্রে পরিণত হয়েছে, এটা কোথায় যেন একটা অদৃশ্য দানব আমাদের বারবার মনকে ব্যথিত করে তুলছে। এই কারণে বলবো, দেখবেন কোনো কোনো দিন হয়তো একই রকম কাজ করছি, করতে করতে কেমন যেন ভালো লাগে না, একটু অচেনাকে দেখ, অচেনাকে চেনার, অজানাকে জানার জন্য মানুষ একটু ভ্রাম্যমান ভাবধারা খুব দরকার। এই জন্য ভ্রমণ আমাদের খুব প্রয়োজন, সমুদ্রের উত্তাল সমুদ্র, অরণ্যের নিস্তব্ধতা, পাখির কলকাকলি এবং কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও, সেই কুসুমের মনের মধ্যে ভাবধারা মনে কিন্তু এক্সপ্রেশন মনে করে দিলে, কারণ যখনই ভালো লাগবে না আপনার মনের মধ্যে, তখন এগুলো কিন্তু একটা বিশ্বস্ত ব্যাকরণ ঠিকানা আপনার কাছে। অনেক সময় আমার যখন ভালো লাগে না, তো ওই যে একজন বলছিলেন না, একজন আমাদের শ্রোতা করা খুব সুন্দর সমস্যা শুনছি, যে ভূপেন হাজারিকার গান, আমার কিন্তু প্রিয় শিল্পী ভূপেন হাজারিকা।
0: আচ্ছা,
2: যখন আমি মানব দরদি গানগুলো শুনি, তখন মনে ভালো লাগার আমি বিশ্বস্ত অনুভব খুঁজে পাই। দেখি যে আমার, জানেন অনেক সময় আমাদের মনের মধ্যে যখন সবুজের অরণ্য খুঁজে পাই, হঠাৎ করে কোথায় যেন মেঘের মধ্যে এসে পৌঁছাই। ঠিক এরকম ধরনের আমি খুব ভালোবাসি বই পড়তে। একজন বললো, মিটন একটা বই দেবে তুমি আমাকে, এই বইটা পড়বো, ভালোবেসে দিলাম, সে বইটা থেকে কখনো দিল না আমাকে। এরকম অনেকটাই গিয়ে কিন্তু বই পাইনি, এই বই নিয়ে ঠিক আছে, বই অবশ্যই তোমরা নাও, কিন্তু সেগুলো কিন্তু ফেরত দেওয়ার ব্যাপারটা তোমাকে থাকতে হবে। এই যে মানুষের ভালোবাসার প্রতি একটা ভেজাল ব্যাপারটা চলে আসে, তখন যেন কোথায় সত্যিই ভালো লাগে না, সুর যেন বেসুর হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম,
0: অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
2: থাকবো আমাদের এক্সপ্রেস ছুটুক দিদি ভাই ভালোবাসা নিয়ে,
0: ঠিক ঠিক
2: লাগে এক্সপ্রেস ছুটুক, ভালো না লাগার মধ্যেই ভালো বাসার একটা সংকেত খুঁজে পাই যায়।
0: একদম একদম তাই, ভালো থাকবেন, ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধু আপনিও। সত্যি কি সুন্দর করে ছোট ছোট করে উনি কিন্তু বেশ অনেকটা বললেন, কারণ এই ভালো না লাগার লিস্টটা কিন্তু সবার একরকম নয়, কারো ছোট্ট লিস্ট, কারোর লিস্টটা আবার একটু বড়। তাই সব ছোট বড় লিস্ট মিলিয়েই আমাদের আজকের এক্সপ্রেস ছুটে চলেছে, সেই এক্সপ্রেসে আপনিও যদি যাত্রী হতে চান তাহলে চট চলতি মুঠোফোনে ডায়াল করে ফেলুন তো 03-1-2-3-2-6-2-5-3, আর জানান আর ভাল লাগে না ব্যাপারটা, উফ সত্যি আর ভাল লাগে না। এমন অনেক কিছুই তো রয়েছে জীবনে যার ভালো লাগছে না, ভাল লাগে না আমাদের, সেই সমস্ত বিষয় আমাকে জানাতে পারেন আজকে রাজরাতে পর্বে। এ মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন তার ভাল লাগে না লিস্ট নিয়ে, দেখি কি কি আছে সেই লিস্টে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো
0: হ্যালো, কে বলছেন?
3: মলিনা ঘোষ।
0: মলিনা ঘোষ, কোথা থেকে বলছেন বন্ধু? আচ্ছা বলুন।
3: ম্যাডাম সবদিকে তো ভাল লাগে না, বৃষ্টি একটা ভাল

0: সকালে সারাদিন ওই মানে কেমন একটা বৃষ্টি জমকে জমকে চলতেছে, কিন্তু এটাও ভাল লাগে না, কি করলে ভাল লাগবো এটাও বুঝি না। এরপরে রেডিওটা চালাইলে একটু ভাল লাগে, কি এটাই মেয়ে শান্তি।
1: আচ্ছা,
0: এই কতক্ষণ পর পর এটা চালাইয়া বুঝতে শরীর ভালো না, কিন্তু এটাই শান্তি পাই রেডিওটা চালাইলে। আমরা সবার কথা শুনি, মনে মনে আনন্দ পাই,
1: সত্যি তাই। যখন শরীর প্রত্যেক দিনের মতো আর সাড়া দেয় না, একটুখানি মনে হয় শরীরটা খারাপ রয়েছে, ক্লান্তি এসে গ্রাস করেছে, অসুস্থতা একটু একটু করে খেয়ে ফেলছে আমাদেরকে, তখন মনে হয় আর ভাল লাগছে না, কবে যে সুস্থ হব, কবে যে উঠে দাঁড়াবো। ঠিক যেমনটা বললেন মলিনা দেবী, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসুন, এটাই আমাদের প্রার্থনা। আপনি অসুস্থ সেটাও আমাদের ভাল লাগে না। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন বন্ধু? হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন আপনি বন্ধু? ধনঞ্জয় দেব বর্মা। হ্যাঁ ধনঞ্জয় বাবু বলুন। বন্ধু যদিও কথা খুব অস্পষ্ট আসছে, আমি শুনতে পাইনি, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আরেকবার ফোন করতে পারেন, না হলে আমাকে লিখে পাঠাতে পারেন। আমাদের লিখ নম্বরটি হচ্ছে 9402169965। বলতে বলতেই একখানা মেসেজ চলে এসছে, আমি একটু পড়ে শোনাই। শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা, কদিন ধরে এক নাগারে বৃষ্টি হচ্ছে, তারপরেও গরম লাগছে, একটুও ঠান্ডা লাগছে না। জানো তো এই ব্যাপারটা না আমার একদমই ভালো লাগছে না, কেন সূর্য মামা যে এত উত্তাপ দিচ্ছেন আমাদেরকে বুঝতে পারছি না। আর অন্যদিকে বন্যার জলে ভেসে যাচ্ছে কোনো কোনো এলাকা, একদমই ভাল লাগছে না ব্যাপারগুলো। সত্যি এ বিষয়টা একদমই ভালো লাগছে না, স্বর্ণালিদি লিখেছেন। আর সত্যি এই ওয়েদারের ব্যাপারটা যদিও আমাদের হাতে কিছু নেই, কিন্তু তারপরেও ভালো লাগে না। কখনো কখনো এমন কিছু বিষয় এসে আমাদের কাছে ধরা দেয়, আমাদের ভাল লাগেনার বিষয় হয়ে ওঠে, যে বিষয়গুলো আমাদের হাতে নেই কিন্তু তারপরেও নিতে হচ্ছে, সেটা ভালো লাগে না। একদমই ভালো লাগে না, ঠিক তাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো দিদি।
1: হ্যাঁ কে বলছেন?
3: পশ্চিমবঙ্গ বীরভূম থেকে গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: হ্যাঁ বলুন গৌতম বুদ্ধ বাবু।
3: ভালো আছেন তো?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
3: হ্যাঁ আমি ভালো আছি দিদি। সর্বপ্রথম আমার ভালো লাগে না যখন আপনাদের সঙ্গে টেলিফোনে কথা হয় না।
1: আচ্ছা,
3: হ্যাঁ মানে খুবই, হ্যাঁ বলতে পারে না, তখন আমার খুব বিরক্তি লাগে, তখন আমার ভালো লাগে না যে ঘরে কতবার বলবো একটা জিনিস। হ্যাঁ এটাও তাই। হ্যাঁ, আর দিদি অতিরিক্ত বেশি আর অতি কম ওগুলো ভালো লাগে না আমার, যে আমার জানেন যে অতিরিক্ত বড় লোক হওয়া আমার ভালো লাগে না, আর অতি ছোট ভালো লাগে না, মাঝামাঝি ভালো। হ্যাঁ, তারপরে ধরুন এই যে আমি ওই বিভিন্ন ধরনের খুব একটা সবজি টবজি অতটা ইয়ে করি না আর কি, ভালো পাচ্ছি না বুঝলেন। একটু মাছের টক, একটু পোস্ত, তারপর ডাল টাল একটু এটা এই সব হলে পরে আমার খুব ভালো।
1: হ্যাঁ,
3: তারপর ধরুন এই বাড়িতে কারোর সঙ্গে বাড়ির ফ্যামিলির মধ্যেই বলছি, অতিরিক্ত কোনো কথা বলতে আমার খুব বিরক্ত লাগে, ভালো লাগে না। আর এই বৃষ্টির জন্য বললেন, বৃষ্টির অতিরিক্ত বৃষ্টিও ভালো নয়, কিন্তু বৃষ্টিটা আমাদের প্রয়োজন আছে, আমরা গ্রামের মানুষ তো, চাষবাসের একটুকু আমাদের প্রয়োজন আছে বুঝলেন।
1: ঠিক
3: তো

0: এটা এটা হলে আমাদের একটা মনে শান্তিও থাকে যে ভালো এটা হলো, বস্তাটা হলো, আমরা ধানটা উৎপাদন করতে পারবো ভালো। দিদি
1: সঙ্গে
2: সবাই যা বলছে শুনতে তো খুব ভালো লাগছে, আপনি শুনছেন তো না ম্যাডাম?
1: একদম একদম, বলুন।
2: আচ্ছা বেশ, আমি এই মতো খাওয়া দাওয়া সেই ভালো লাগে না, 99.9 দুঃখী, সবাই কিন্তু ভালো লাগে না। আপনি যত কথা বলছেন আপনার এক টাইম মনে হবে ভালো লাগে না,
1: কি কি ভালো লাগে না বলুন, কি কি ভালো লাগে না?
2: আমি তো সবসময় গান শুনি রাত্রি 3টা অবধি।
1: হ্যাঁ, এই গানটি শুনে তারপর ভাল লাগছিল।
2: এখনো মার্কেটে ছাড়েনি, আপনি উদিত নারায়ণকে ফোন পেলে আমার কথা বলবেন, যে বোম্বে ভোলা বলবেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বেশ।
2: আরেকটা গান আপনি শুনিনি, শোনাবো একটু?
1: এখন বরং আজকে থাক, আজকে বরং শুনি যে কি কি ভালো লাগে না সেটাই, ঠিক আছে?
2: আমার যদি আমি যদি কোনো গান শুনতে রাস্তা দিয়ে যাই, তুমি মাথা দিয়ে কেউ যদি আমাকে ডাক দেয় তখন আমার বিরক্ত হতে, আমি শুনি না সোজা চলে যাই।
1: আচ্ছা,
2: আমার বললো কিন্তু আমার বলে না, কিন্তু আজকে পারি নাই বলে বলছি, ও চাকরি করে পিডব্লিউ অফিসে। হ্যাঁ, রাশিয়া হচ্ছে আমাদের বেতন পায়, আমাকে কিছু পকেট খরচা, আমার তো কোনো খরচা নেই।
1: দিলীপবাবু তার মনের কথাগুলো বলে ফেললেন, তাই না? আর ঠিক তেমনি আমাদের ঘড়িও দৌড়ে চলেছে, রাত 10:49 হয়ে 42 সেকেন্ড হয়ে গেছে, আর খুব বেশি সময় নেই আমাদের হাতে, তাই চট চলতি বলে ফেলুন আর কি কি বলার রয়েছে আপনার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
3: হ্যালো দিদি।
1: হ্যালো, কে বলছেন?
3: ভালো লাগে না বলতে।
1: কে বলছেন আগে বলুন বন্ধু।
3: বিমানদেব।
1: বিমানদেব, হ্যাঁ বলুন।
3: রেস্টুরেন্টে কাজ করি না আমরা, সকাল 6টা থেকে রাত অবধি কাজ করি, ঠিক আছে? প্রতিটা মানুষ একই কাজ করে যাচ্ছি, কিন্তু যখন আমাদের বেতনের সময় হয়, ঠিক আছে, তখন কারিগর পেয়ে যায়, আমাদের উপরে যারা আছে সবাই হয়ে যায়, আমাদের বেলা হয়ে যায় 2 দিন পরে হবে, 4 দিন পরে হবে, তোমাদের কালকে হবে। এতে আমাদের জীবন মানে পরিবহন করাটা খুব কষ্ট হয়ে যায়, ভালো লাগে না। আমরা সারাদিন সকাল থেকে রাত অবধি কাজ করছি, ঠিক আছে, আর আমাদের দ্বারাই পয়সা রোজগার হচ্ছে, বাট এই সার্কেলটাকে কেউ দেখতে পাচ্ছে না। কষ্ট হয়, সারাদিন ধোয়া মোছা করা, আপনি যেটা রেস্টুরেন্টে খাচ্ছেন আপনি জানেন পেছন দিকে কি কাজটা হচ্ছে, আপনি কিন্তু জানতে পারছেন না। কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে রাত্রে এসে যখন ভাত একটু বানিয়ে খাবো, আমাদের কাছে কিছু নেই।
1: ঠিক,
3: আর যদি থাকতে হয় তাহলে আমি সত্যি কথা বলছি, যদি থাকতে হয় থেকে থেকে খেয়ে যেটা কাজ হয়, এমন একটা বিছানা হবে, এমন একটা পরিবেশ হবে, এটা আপনার গা চুলকাবে, আপনি থাকতে পারবেন না এই পরিবেশ।
1: সত্যি, এটা এটা এটা কি করে ভালো লাগবে, সেটা তো অবশ্যই ভালো না লাগার বিষয়।
3: শরীরে সারাদিন গরম রোদ্দুর, তারপরে চুলার হিট, এটা বাস্তব, যদি কেউ শুনে থাকে

0: যদি রেস্টুরেন্ট সার্কেলের যারা শুনে থাকে এবং সবাই শুনছে, ঠিক আছে, এই যে সার্কেলটা, এতে আমাদের শরীর খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এত রোদ, হিট, আগুনের হিট, তারপরে সার্ভ দিয়ে সারাদিন মাথা ঘষা, তারপরে সার্ভিস, তারপরে প্রোডাক্ট বানানো, তারপরে আবার নতুন করে সেজে গুছে সবার সামনে দিতে হবে, বাট টাকা পাচ্ছি ক টাকা,
1: ঠিক,
0: ওটা টাকাটা ছেড়ে দিন আপনি, ঠিক আছে, টাইমলি তো পেতে হবে, ঘর ভাড়াটা দিতে হবে,
1: একদম একদম,
0: বউ বাচ্চাকে আমরা তো বাইরের থেকে এসেছি কাজ করতে, আমরা তো টাকাটা বাড়িতে পাঠাতে হবে, লেবার রাত্রেবেলা বিছানা বিনে নিচের মধ্যে ঝালাই বিছানা করে নিচের মধ্যে ঘুমিয়ে যেতে হবে, দেখাই স্বপ্ন অনেক কিছু,
1: ঠিক,
0: যদি সত্যি হয়ে থাকে আমি বুক গলায় বলছি এবং এটা সাপোর্ট করবে আমার যারা সার্কেলে যারা কাজ করছে, ঠিক আছে, আমরা ভাত খাওয়ার মতো রাত্রেবেলা যেটা পাই, এর থেকে দিদি শেষ কথা বলছি কুকুরের থেকে ভালো খাওয়ার পাই, থ্যাংক ইউ, গুড নাইট,
1: শুভরাত্রি বন্ধু, একদিন হয়তো বা সমস্ত ঝড় থেমে যাবে, একদিন হয়তো সমস্ত কিছু আবার নতুন হয়ে উঠবে, সেই আশা তো আমরা রাখতেই পারি, আর দেখতে দেখতে দেখুন ভাল লাগে না এক্সপ্রেস এসে পৌঁছলো আজকের অনুষ্ঠানের শেষ স্টেশনে, কিন্তু জীবনের পথ কিন্তু এখানে শেষ নয়। আজ এতগুলো গল্প শুনলাম আমরা, কেউ বললেন একাকিত্বের কথা, কেউ বিশ্বাস ভাঙার কথা, কেউ কাজের চাপের কথা, কেউ আবার কোনো কারণ ছাড়াই বললেন ভাল লাগে না। হয়তো আমরা প্রত্যেকেই জীবনের জীবন কি প্রত্যেকটা দিনের কোনো না কোনো সময়ে ভাল লাগে না স্টেশনে নামছি, কেউ কয়েক ঘন্টার জন্য, কেউ কয়েক দিনের জন্য, কেউ হয়তো আবার দীর্ঘ সময়ের জন্য, কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, কোনো ট্রেনেই কিন্তু কোনো স্টেশনে চিরকাল দাঁড়িয়ে থাকে না, সময়ের ট্রেনও এক সময় আবার চলতে শুরু করে, তাই আজ যদি আপনার কিছু ভালো না লাগে নিজেকে দোষ দেবেন না, নিজের অনুভূতিকে স্বীকার করবেন, একটু সময় দেবেন, একটু বিশ্রাম নেবেন, প্রিয় মানুষের সঙ্গে কথা বলবেন, আর এক কাপ চা নিয়ে জানালার পাশে বসে নিজের সঙ্গে একটু গল্প করবেন। আপনাদের কথা থেকেই ভেসে এসেছে যে সুর, সেই সুরেই সুর মিলিয়ে বলবো যে জীবন শুধু বড় বড় সাফল্যের নাম নয়, জীবন মানে ছোট্ট ছোট্ট ভালো লাগার মুহূর্তগুলোকে আবার আবার খুঁজে পাওয়ার চেষ্টা। আর তাই হয়তো আগামীকালের রোদ আমাদেরকে আবার মনে করিয়ে দেবে জীবন এখনো সুন্দর। আর যারা ফোন করেছেন, মেসেজ করেছেন, আর যারা নীরবে শুনছেন, প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ, আপনাদের গল্প আর অনুভূতি আমাদের এই অনুষ্ঠানকে পূর্ণতা দিয়েছে। আজকের মতো আজ রাতে পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা, সবাই ভালো থাকুন, নিজের মানুষগুলোর খোঁজ নিন, সবাইকে ভালো রাখুন, আর সবচেয়ে বড় কথা নিজের মনেরও খোঁজ রাখুন, কারণ পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ সম্পর্কটি হচ্ছে নিজের সঙ্গে নিজের। আপাতত এই গানের মধ্য দিয়ে বিদায় নিচ্ছি আজ রাতে পর্ব থেকে।

শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এবারে আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 থেকে আমাদের ককবরক অধিবেশনের মধ্য দিয়ে শুরু হবে FM উচ্চয়ন্তীর প্রথম অধিবেশন। তারপরে বাংলা অনুষ্ঠান অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। কচিকাঁচাদের অনুষ্ঠান কাকুলে শুনবেন সকাল 8:40। সকাল 9:12 শিশুদের জন্য অনুষ্ঠান, সকাল 10:00 আর্চে সোয়েতার সঙ্গে শুনবেন মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা। 11:00 থেকে আবারও ককবরক অনুষ্ঠান। দুপুর 2:30 বাংলা নাটক চোখে আঙুল দাদা, রচনা প্রমথনাথ ঋষি, প্রযোজনায় জগন্নাথ বোস। বেলা 3:00 আজকের অতিথি, সঙ্গে থাকবে আর্চে শর্মিষ্ঠা। সন্ধে 5:00 আরাধনা, সন্ধে 5:30 আপনার পছন্দ আমার গান, তারপর 7:00 ককবরক অনুষ্ঠান। এই সময়ের গান শুনবেন রাত 8:05। হাত বাড়ালেই বন্ধু রাত 9:02, আজ রাতে রাতে 9:30। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সেই সাথে ত্রিপুরার প্রায় প্রত্যেকটি জেলায় ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 31°C এবং 26°C-এর কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 29.7°C এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.5°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 86%। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাস, আর এই মুহূর্তে আপনাদের জানানোর পালা শুভরাত্রি, কারণ রাত 11:06 হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি।